আজ রবিবার, 20শে বৈশাখ 1948 শকাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ, 26শে বৈশাখ 1400

33 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:29 সূর্যাস্ত বিকেল 6:03 আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 11 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাঁটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কি না, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি, আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী সনৎ সিংহ এবং পরে সমবেত কণ্ঠে গাওয়া গান।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে শিল্পী সনদ সিংহ এবং পরে সমবেত কণ্ঠে গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই, আজকের সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে 6:30 শুনবেন আজকের চাষবাস, নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, এ বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, হেমোস্ট্যাসিস এবং থ্রম্বোসিস সম্পর্কে বলবেন ডাক্তার তুফান কান্তি দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শ্রাবণী নাগ। 8:00 বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, বিজ্ঞান ধারাবাহিক ধুলো মাটি সোনামুটি, শুনবেন চতুর্থ পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পূর্বা সরকার পুততুণ্ডর কণ্ঠে। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশু মহল। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্তা ভাদুরী। 11:00 যুববাণীর অনুষ্ঠান, 21শে সাহিত্য উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও অর্পণ চিন্না। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত, পরিচালনায় প্রমিতা মল্লিক। 12:15 আধুনিক গান। 12:35 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:50 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসর। 2:30 নাটক রথের রশি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনায় রূপকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

5:30 যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় সুপ্রীতি আদক। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:40 যাত্রা অনুষ্ঠান রানী রাসমণি রচনা তাপস রায়চৌধুরী পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ। 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয়ে নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান। 8:55 শুনবেন এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু। 9:00 শিক্ষাঙ্গন থেকে রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সুইটি প্রামাণিকের রেকর্ড করে আনা অনুষ্ঠান। 9:30 নজরুলগীতি। 9:45 আধুনিক গান। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 দোতারা। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

একটি ঘোষণা আকাশবাণীর। 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তাঁর প্রায় ৯৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। চেন্নাইতে টিভিকে প্রধান জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী ১৩ মে তাঁর শপথ গ্রহণ। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশমন্ত্রী ড জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর সঙ্গে নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন।

0: নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে তেলেঙ্গানা সফর করবেন। এই প্রকল্পগুলির সম্মিলিত লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, লজিস্টিক্স দক্ষতা উন্নত করা, নিরাপত্তা বৃদ্ধি এবং জনগণের জন্য আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। পরে শ্রী মোদী দুদিনের গুজরাট সফরে জামনগরে পৌঁছবেন। সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে আগামীকাল শ্রী মোদী অংশগ্রহণ করবেন। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরো 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কুচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়নি। শপথের আগে মঞ্চে উঠে কবিগুরুর জন্মদিনে তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বাংলার জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান শ্রী মোদী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন এক নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি কলকাতা পৌর নিগমের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে অথবা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরেই পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব

0: দেখতে চলেছেন তিনি। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা এবং ভি ডি সতীশন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ভারতের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পটি একটি সুদীর্ঘ যাত্রার মধ্যে দিয়ে গড়ে ওঠা অভিন্ন ঐতিহ্যকে সংরক্ষণ প্রদর্শন করবে।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: রাশিয়া ইউক্রেন সংঘাত শেষের পথে বলেই আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে তাঁর বিশ্বাস। পাশাপাশি পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনাও দ্রুত নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সংঘাত আরও বাড়লে তার প্রভাব সব পক্ষের উপরেই পড়বে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও পশ্চিমী দেশগুলির সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইউরোপের দেশগুলির নেতাদের সঙ্গে আলোচনায় তিনি আগ্রহী কিনা সেই প্রশ্নের জবাবে পুতিন জানান, আলোচনার জন্য তার পছন্দের ব্যক্তি হলেন জার্মানির প্রাক্তন চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। রশিদ খান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে খবর শুনবেন সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প। এ বিষয়ে বলছেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ।
1: ভারত সরকারের প্রকল্পগুলোর কথা বলতে গেলে নারকেল চাষাবাদের সঙ্গে বা নারকেলের বাণিজ্যিকরণের দিক থেকে মূলত গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো

0: যাচ্ছি সেগুলোর একটা রূপরেখা দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই আমরা ভাবতে পারি একটা প্রকল্প, যেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন বা নারকেলের বীজ বাগান তৈরি করার যে প্রকল্প। এই প্রকল্পে যে কোনো ইন্ডিভিজুয়াল চাষি, কোনো কোঅপারেটিভ সোসাইটি, কোনো ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোনো এনজিও, কোনো কৃষিবিজ্ঞান কেন্দ্র, স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, ICR ইনস্টিটিউট বা স্টেট হর্টিকালচার ইউনিভার্সিটি বা কোনো আমরা যে গ্রুপ দেখি ফার্মার্সদের গ্রুপ, তারা কিন্তু এই কাজটা সহজেই হাতে নিতে পারেন। এই ক্ষেত্রে কস্ট নর্ম বা প্যাটার্ন অফ অ্যাসিস্ট্যান্স যেটা আছে, যে মিনিমাম আমাদের এই নন ট্রেডিশনাল এরিয়ার জন্য মিনিমাম 1 হেক্টর এরিয়া লাগবে, বা আমরা যদি বলি 7.5 বিঘা একটা এরিয়া লাগবে, যেখানে উন্নত মানের চারা, সেটা লম্বা চারা হতে পারে, বেটে চারা হতে পারে, হাইব্রিড চারা হতে পারে, সেটা লাগানো হবে। পরবর্তীকালে এই চারা বা এই গাছ থেকে বীজ নারকেল সংগ্রহ করা হবে, কারণ আমরা সবসময় দেখি যে পশ্চিমবাংলায় বীজ নারকেলের ব্যাপক একটা চাহিদা আছে। তার জন্য অনেকেই নার্সারি করা আগ্রহী লোক থাকলেও বা আমাদের সরকারি তরফ থেকে অ্যাসিস্ট্যান্স থাকলেও তারা পিছিয়ে আসেন একমাত্র এই সোর্সিংটাতে একটা অসুবিধার জন্য। তাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে নারকেল আনতে হয়, তার জন্য ট্রান্সপোর্ট কস্ট আছে, সিড নাটের কস্ট আছে, একটা মানে প্রথম দিকে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হয় ওনাদের। তো তার জন্য আমরা যেই স্কিমটা বোর্ড এনেছে, যে নারকেলের বীজ বাগান যদি এই রাজ্যেই তৈরি করা যায় মিনিমাম 1 হেক্টর এরিয়া লাগবে, এবং তার জন্য যেটা সাবসিডি বোর্ড প্রোভাইড করবে সেটা হচ্ছে 50% রেশিওতে, সেটা হবে 3,60,000 টাকা। এই 3,60,000 টাকা 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে মূলত, মানে 3টে বছরে। প্রথম বছর 1,80,000 টাকা, দ্বিতীয় বছর 90,000 টাকা এবং তৃতীয় বছর 90,000 টাকা। তো এর জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, যারা আগ্রহী কৃষক বন্ধু বা সোসাইটিস বা FPO যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় জমি যদি থাকে তাদের হাতে, তারা কিন্তু এই কাজটি হাতে নিতে পারেন বা এই প্রকল্পটির সুবিধা নিতে পারেন, যেটা আগামী দিনে আমাদের বীজ নারকেল সরবরাহের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারবে। আরেকটা স্কিম আমরা কথা ভাবতে পারি, যেটা হচ্ছে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ স্মল কোকোনাট নার্সারি বা ছোট নারকেলের নার্সারি তৈরি করার যে প্রকল্প, এটাতেও কিন্তু যে কোনো, আমরা যদি প্রাইভেট সেক্টরের কথা ভাবি, যে কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার বা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা এনজিও, তারা কিন্তু এই কাজটাকে হাতে নিতে পারেন। সেক্ষেত্রে যেটা করা হয় যে সিডলিং প্রতি যতটা চারা উৎপাদন করা হবে তার জন্য চারা প্রতি 45 টাকা করে কিন্তু তাদের সাবসিডি দেওয়া হবে। এই 45 টাকা করে সাবসিডি দেওয়া হবে, সেটা হচ্ছে যে 50% কস্টটা ধরে, 100% কস্ট ধরা হচ্ছে 90 টাকা, 50% কস্ট 45 টাকা। মিনিমাম 5,000 নারকেলের বীজ বসিয়ে 3,125টা সার্টিফাইড বা সংশিত চারা উৎপাদন করা যেতে পারে। যদি 10,000 নাট বা 10,000 বীজ নারকেল লাগানো হয় তাহলে ওই হিসাবে 62.5%-এর হিসাবে 6,250টা সিডলিং তৈরি করতে পারেন। তার মানে সাবসিডির পরিমাণও সেই মতো হয়ে যাবে, যে যদি 3,125টি চারা তারা উৎপাদন করেন তাহলে 3,125 × 45, বা 10,000 যদি বীজ নারকেল লাগান তাহলে 6,250 × 45, এই হিসাবে কিন্তু তারা 50% সাবসিডি পেতে পারেন। এই 50% সাবসিডির পরিমাণে প্রথম 50% তাদেরকে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্ট হিসাবে, যখন তারা সিড নাট মানে বসিয়ে দেবেন জমিতে, নাট বসাবেন। আর পরের বার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে যখন সে গাছ বড় হলো, নার্সারিতে চারা বড় হলো, মিনিমাম 9 মাস সময় অতিবাহিত হওয়ার পর সেটাকে সার্টিফাই করা হবে, ওই নার্সারিটাকে একটা কমিটির দ্বারা সংশীতকরণ করা হবে, তারপর ওনারা আবার সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। কারণ আমরা বিভিন্ন সময় দেখছি যে চাষি ভাইরা কিন্তু ঠকে যান, বাজার থেকে অনামি বেনামি বিভিন্ন চারা কিনে এবং অধিক দামে চারা কিনে তারা কিন্তু ঠকে যান। তো নার্সারি প্রকল্পটা এবং বীজ বাগান তৈরি প্রকল্প একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করতে পারে। এই রাজ্যে যে নারকেল বীজের যে চাহিদা এবং নারকেলের সুস্থ সবল কোয়ালিফাইড সার্টিফাইড সিডলিংয়ের যে চাহিদা, সেটা কিন্তু এই ছোট নার্সারির মাধ্যমে পূরণ করা যেতে পারে। আরেকটা প্রকল্প আমাদের হাতে আছে, যেটা হচ্ছে আমরা বলছি একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের, এক্সপানশন অফ এরিয়া আন্ডার কোকোনাট বা ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের এই রাজ্যের কথা যদি আমরা ভাবি, যে মিনিমাম 5টি সার্টিফাইড চারা যদি কেউ সংশিত চারা যদি নারকেলের চারা লাগান ক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায়, তারা কিন্তু 35% অব দ্য টোটাল প্রজেক্ট কস্টের একটা সাবসিডি পেতে পারেন। এই সাবসিডির পরিমাণ হচ্ছে এবছর যে চারা প্রতি 175 টাকা প্রথম ইনস্টলমেন্ট এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট আবার 175 টাকা। তার মানে মিনিমাম 5টি চারা রোপণ যদি কেউ করেন তাহলে উনি পেতে পারেন 5×175 প্রথম বছর, এবং দ্বিতীয় বছর যদি 5টি গাছই আবার বেঁচে থাকে তাহলে 5×175। যদি গাছ মরে যায় সেক্ষেত্রে যতটা বেঁচে থাকবে তার উপরেই কিন্তু সাবসিডির পরিমাণটা নির্ধারণ হবে। সুতরাং এটাও একটা বেশ ভালো দিক, যেখানে কিন্তু আমরা এক্সপ্যানশন অফ এরিয়ার আন্ডারে আমরা সাবসিডি দিচ্ছি প্রায় হেক্টারে 56,000 টাকা, এবং তার প্যাটার্ন অফ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 35% অফ দ্য কস্ট টোটাল। তাহলে দেখুন আপনি, আমরা যদি একসঙ্গে করি যে নতুন চারা তৈরি, চারা লাগানো তার জন্য সাবসিডি, চারা তৈরির জন্য সাবসিডি, বীজ বাগান তৈরির জন্য সাবসিডি, তো এই ধরনের প্রোডাকশন ওরিয়েন্টেড কিন্তু এই স্কিমগুলো খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। এই সংক্রান্ত বিষয়ে যদি চাষী বন্ধুরা আগ্রহী থাকেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্র কলকাতা, তার ঠিকানা হচ্ছে DA94 DA ব্লক, Sector 1, বিধাননগর, কলকাতা 64। আমাদের মেইল আইডি sc-kolkata@coconutboard.gov.in। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 6290284687।
1: এতক্ষণ শুনলেন নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প। এ বিষয়ে বলেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হেমোস্টেসিস ও থ্রম্বোসিস বিষয়ে। কথিকা বলছেন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: আমাদের শরীরে রক্ত চলাচল একটি অত্যন্ত সূক্ষ্ম ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া। রক্ত যেন অপ্রয়োজনীয়ভাবে জমাট বাঁধে, আবার আঘাত লাগলে অতিরিক্ত রক্তক্ষরণও না হয়। এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে হিমোস্টেসিস ব্যবস্থা। আর এই নিয়ন্ত্রণ ভেঙে গেলে যে বিপজ্জনক অবস্থা তৈরি হয় সেটাই থ্রম্বোসিস। এবারে আসি হিমোস্টেসিস কি না। হিমোস্টেসিস হলো এমন একটি স্বাভাবিক শারীর বৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে শরীর রক্তক্ষরণ বন্ধ করে দেয়। ধরুন আমাদের শরীরে কোথাও কেটে গেল, সঙ্গে সঙ্গে শরীর তিনটি ধাপে কাজ শুরু করে। প্রথমে কি করে না, রক্তনালী সংকোচন। আঘাত লাগার পর রক্তনালী সাময়িকভাবে

0: অঙ্কুচিত হয়, যাতে রক্তক্ষরণ কমে। তার সাথে সাথে কি হয় না, প্লেটলেট প্লাক ফর্মেশন হয়। আমাদের অণুচক্রিকা আছে, দ্রুত আঘাত স্থানে জমা হয় এবং একটি অস্থায়ী প্লাক তৈরি করে। আর তার ফলে কি হয় না, ক্লটিং ক্যাসকেড কিন্তু শুরু হয়ে যায়। এই পর্যায়ে রক্তের বিভিন্ন ক্লটিক ফ্যাক্টর সক্রিয় হয়ে ফাইব্রিন জাল তৈরি করে। এই ফাইব্রিন প্লাককে শক্ত ও স্থায়ী করে তোলে। এরপর ক্ষত সেরে গেলে শরীর নিজেই সেই জমাট বাঁধা রক্ত ভেঙে ফেলে। এই প্রক্রিয়াকে বলে ফাইব্রিনোলাইসিস। কিন্তু একটি ভারসাম্যের দরকার হয়ে পড়ে। আমাদের শরীরে একটি সূক্ষ্ম ভারসাম্য থাকে, অতিরিক্ত জমাট বাঁধা চলবে না রক্ত, আবার অতিরিক্ত রক্তক্ষরণও চলবে না। এই ভারসাম্য একটি তারতম্য হলেই সমস্যা হতে পারে। যেমন প্রথম সমস্যা কি না, থ্রম্বোসিস। থ্রম্বোসিসটা কি না, থ্রম্বোসিস হলো রক্ত নালীর ভেতরে অপ্রয়োজনভাবে রক্ত জমাট বাঁধা, এবং এটা হলে খুব বিপজ্জনক। কারণ কি, রক্ত প্রবাহ কিন্তু বন্ধ করে দিতে পারে। থ্রম্বোসিস কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন আমাদের ভেনের ভিতর রক্ত জমাট বেঁধে যেতে পারে, যাকে আমরা বলি শিরা। শিরা রক্ত জমাট হলে আপনি বুঝবেন কি করে না, পা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বা অনেক সময় লালচে ভাবও আমরা দেখি। আবার যদি দেখা যায় যে এই থ্রম্বোসিস থেকে ছোট ছোট রক্ত আমাদের ফুসফুসে চলে যায়, তাহলে হঠাৎ করে কিন্তু এর প্রাণঘাতী হতে পারে, তাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম। আবার যদি দেখা যায় যে এই রক্ত আমাদের ধমনীতে জমাট বেঁধে যায়, তাহলে কি হতে পারে না, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, অনেক সময় স্ট্রোক হতে পারে, বা অনেক সময় আমাদের পায়ে কিন্তু এই ধমনীতে রক্ত জমাট বেঁধে গ্যাংরিনও করতে পারে। এবার আসি যে হঠাৎ করে এই থ্রম্বোসিস কেন হতে গেল না। থ্রম্বোসিস হতে গেলে দেখা যায় আমাদের রক্ত কিন্তু ধীর গতিতে বহন করছে, অথবা আমাদের রক্তনালীর অভ্যন্তরীণ দেয়াল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা রক্তে অতিরিক্ত পরিমাণে জমাট বাঁধার প্রবণতা হয়ে গেছে। এগুলো কেন হয় না, যদি আমরা অনেকক্ষণ বসে থাকি, বা যদি দেখা যায় কোনো অস্ত্রোপচার করা হয় তারপরে, বা অনেক সময় গর্ভাবস্থায় হতে পারে, অধিক পরিমাণে ধূমপান করলে, অ্যালকোহলিজম হলে, বা যারা অনেক সময় খুব মোটাসোটা হয় তাদের কিন্তু এই থ্রম্বোসিসের ঝুঁকি অনেক গুণ কিন্তু বেড়ে যেতে পারে। এবার আসি যে হিমোস্ট্যাসিসের সমস্যা হলে কি হতে পারে না। দেখা যাচ্ছে যদি রক্ত যথাযথভাবে জমাট বাঁধতে না পারে, তখন কিন্তু রক্তক্ষরণজনিত কিন্তু অসুখ হতে পারে। যে অসুখটা আমরা বলি তাকে বলি আমরা হিমোফিলিয়া, অনেক সময় দেখা যায় ভন উইলিব্রান ডিজিজ, বা অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট প্লেটলেট ঘাটতি। এই রোগে কিন্তু অধিক পরিমাণে রক্তক্ষরণ কিন্তু হতে পারে। এবার আসি এই রোগে আমরা চিকিৎসাবেই করব কি করে, প্রতিরোধী বা করব কি করে। চিকিৎসার ক্ষেত্রে যেটা আমরা দিয়ে থাকি ওষুধ, আপনারা অনেক সময় শুনে থাকবেন অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন আছে, ওয়ালফ্রিন আছে, অনেক সময় দেখা যায় যে অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন দেওয়া হয়, বা অনেক ধরনের কিন্তু আমাদের নতুন নতুন যা ড্রাগ আছে সেইগুলো কিন্তু আমরা দিতে পারি। এবার আসি আমরা এটাকে প্রতিরোধ করব কি করে, যাতে আমাদের থ্রম্বোসিস না হয়। তার জন্য আমাদের নিয়মিত হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, অযথা দীর্ঘ সময় কিন্তু বসে থাকা চলবে না, আমাকে বেশি পরিমাণে জল খেতে হবে, সিগারেট স্মোকিং বা ধূমপান করা যাবে না। আমাদের যদি দেখা যায় যে প্রেশার থাকে, সুগার থাকে, সেগুলোকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং এই হিমোস্ট্যাসিস হলো আমাদের শরীরের একটি জীবন রক্ষাকারী প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কিন্তু থ্রম্বোসিস হয়ে যায়, যা কিনা আমাদের প্রাণঘাতী হতে পারে। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সুস্থকর জীবনযাপন করতে হবে, আমাদের ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে, এবং সময় মতো কিন্তু আমরা চিকিৎসা করতে হবে, যাতে কিনা এই জটিল রোগের হাত থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারি। সুতরাং বিজ্ঞান আমাদের শিখিয়েছে ভারসাম্যই জীবন। হিমোস্ট্যাসিস ও থ্রম্বোসিস সেই ভারসাম্যরই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিমোস্থেসিস ও থ্রম্বোসিস বিষয়ে কথিকা বললেন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: প্রাত্যহিকী।

পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিন আজ। আকাশবাণীর যুগান্তকারী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী, যে ত্রয়ীর হাতে সৃষ্টি হয়েছিল, পঙ্কজ কুমার মল্লিক তাঁদের অন্যতম। জন্ম তাঁর 1905 সালের আজকের দিনে। ছোটবেলা থেকে গানের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন। গায়ক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে মার্গসঙ্গীতের তালিম নেন ও দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে শেখেন রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্র কবিতা দিনের শেষে ঘুমের দেশেতে সুর আরোপ করে গাইবার সৌভাগ্য অর্জন করে 1926 সালে পঙ্কজকুমার মল্লিকের প্রথম রেকর্ড বেরোয়। 1927 সাল থেকে তিনি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির সঙ্গে যুক্ত হন। পঙ্কজকুমারের পরিচালনায় সঙ্গীত শিক্ষার আসর বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সঙ্গীতের ক্ষেত্রে গায়ক, শিক্ষক, পরিচালক হিসেবে তার অবদান সর্বজন স্বীকৃত। চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক এবং সুরকার হিসেবেও তার অবদান অসামান্য। মুক্তি ছবিতে তার গায়ক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ বিশেষ উল্লেখযোগ্য। চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তার কাজের স্বীকৃতি হিসেবে পঙ্কজকুমার মল্লিক বহু সম্মানে ভূষিত হয়েছেন। পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত এই মহান শিল্পীকে আজ তার জন্মদিনে আমরা জানাই আমাদের শ্রদ্ধা।

আজ গুরু সদয় দত্তের জন্মদিন। বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার বীরশ্রী গ্রামে 1882 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন গুরু সদয় দত্ত। পরবর্তীকালে যিনি ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পর বিলাত যান এবং 1905 সালে আইসিএস পাশ করে আড়া জেলার এসডিও হিসেবে কাজ শুরু করেন। পরে বাংলা সরকারের বহু উচ্চপদে কাজ করেন। 1932 সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হল ব্রতচারী। গুরু সদয় দত্ত পল্লী প্রকৃতি, পল্লী সংস্কৃতি ও শিল্প বস্তুর নিদর্শন রক্ষারও চেষ্টা করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন সরোজনলিনী নারী মঙ্গল সমিতি এবং বঙ্গলক্ষ্মী মাসিক পত্রিকা। পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে লিখেছেন পাগলামির পুঁথি, ভজার বাঁশি, চাঁদের বুড়ি, পটুয়া সঙ্গীত, ইন্ডিয়ান ফোক ডান্স অ্যান্ড

0: folklore movement, the folk dances of Bengal প্রভৃতি গ্রন্থ। শুধু এখানেই নয়, হায়দ্রাবাদ, মহীশূর, মাদ্রাজ, বাংলাদেশ, এমনকি লন্ডনেও দ্রুতচারী সমিতি স্থাপন করেছিলেন। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি রইল।
1: আজকের দিনে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। 1857 সালের আজকের দিনেই মেরাঠ ব্যারাকের সিপাহি বিদ্রোহের সূত্রপাত হয়। এই বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়। 1994 সালে আজকের দিনেই নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। 1945 সালের আজকের দিনেই প্যারাগুয়ে নাৎসি বাহিনীর কবল মুক্ত হয়।

0: দেশবন্ধনা শুনছিলাম সমবেত কণ্ঠে।
1: মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ, কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো প্রতীক্ষার বহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।
0: মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয়টি তো জানিয়ে দিলাম আপনাদের, আর আমরা আপাতত আছি প্রথম পক্ষে। আপনারা লিখছেন ছায়া তরু রবীন্দ্রনাথ, এত কথা, এত আলোচনা, এত শব্দরাশি তাকে ঘিরে, তবু আজও জানা অজানা পরিচয় অপরিচয়ের মাঝে কখনো কখনো আধিকলীন হয়ে থাকেন রবীন্দ্রনাথ, কখনো জেগে ওঠেন অন্তর্মহলে আচম্বিতে। তবে একটা বিষয় নিয়ে সংশয়ের অবকাশ নেই, দারুণ নিদাগ বেলায় বনস্পতি হয়ে আমাদের ভরসা যোগান রবীন্দ্রনাথই, দেন শুভবোধের মঙ্গল ভাবনার ছায়া। আশ্রয় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথকে ঘিরে আপনাদের অনুভূতির কথা আপনারা লিখে পাঠাচ্ছেন মে মাসের এই পক্ষে ছায়া তরু রবীন্দ্রনাথ। আমরা আসছি আজকের প্রথম চিঠিতে।
1: আর এই নিয়ে আজকের প্রথম চিঠি লিখছেন সুমন দাস, ইছাবট, জেলা পূর্ব বর্ধমান থেকে।

0: তরুশয়ী প্রাত্যহিকী। বিশ্বময় ক্ষমতায়নের রক্তিমাভ আকাশের নিচে তুমি রাখলে পরম শান্তির নৈবেদ্য, ছায়াতরু রবীন্দ্রনাথ। সত্যি তো ছায়াতরু। প্রথম বিশ্বযুদ্ধের আঁচে আহত হয়ে লিখলেন, বাতাস আলো গেল মোড়ে একই রে দুর্দৈব। সৈনিক কবি উইলফ্রেড ওয়েনের নিথর বুক পকেটেও ছিল রবি ছায়ার সেই শান্তি মন্ত্র, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। তোমার মনে পড়ে সহজপাঠের ছায়ার ঘুমটা মুখে আমাদের চেনা পাড়াটির কথা? আর একটু বড় হয়ে দেখলাম ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি কত বড় বড় কষ্টের কথোকথায় ভরা। তরুর মতো সর্বত্যাগী হয়েই শারদোৎসবের সন্ন্যাসী শিখিয়েছিলেন, রাজা হতে গেলে সন্ন্যাসী হওয়া চাই। এ কি একদিনের কথা বলো? এ তো সব দেশ কালীর রাজতন্ত্রের বোধিবৃক্ষ। বলো, এই ছায়ায় একটিবার না এলে চোখের ভাষা বোঝা যায়? আমাদের চণ্ডীপুর গাঁয়ের শোভার কথা বলছি গো। আমাদের ভারতবর্ষের মূল সুরটিও তো ভারত তীর্থের ছায়ায় বারবার ধ্বনিত হয়েছে, বলো। আবার দেখো, সৃজনের নাওখানি ছেড়ে জীবনের ঘরটিতে বসো, ব্যক্তিমানুষটিও শাশ্বত ছায়াতরু। ছায়াসঙ্গী রানীচন্দ লিখেছেন, তাঁর চেয়ার ছুঁয়ে নীরবে বসে থাকতাম পায়ের কাছে। এই পরশ বড় মধুর। গাছ কাটলেই তিনি ব্যথা পেতেন, যেখানে যা ফল খেতেন বীজগুলো ভূমণ্ডাঙ্গায় ছড়িয়ে দিয়ে বলতেন, হোক গাছ, যেখানে ঠাঁই পাবে শিকড় মেলুকেরা। এত ব্যস্ততার মাঝেও কাউকে সঙ্গরস থেকে বঞ্চিত করেন নাই। কুকুর লালু ভৃত্য বনমালী সবার জন্য আশ্রয়ের ছায়া ছড়িয়ে দিতেন। স্মৃতিকথায় মীরাদেবী লিখছেন, আমাদের প্রজারা বাবাকে বাপের মতো ভক্তি করত, সবাই যেন সব নালিশ এই মানুষটির কাছে উজাড় করে শান্তি পেতেন। এ যেন আমাদের ষষ্ঠীতলার গাছ, ইচ্ছা পূরণের তরু। আশ্রমের ছেলেরা ঠিকমতো মশারি গুঁজল কিনা দেখে আসা চাই। কারুর অসুখ করলে বাবা স্থির হয়ে থাকতে পারতেন না, মহৌষধি হয়ে ছুটে যেতেন। সৈয়দ মুজতবা আলী এমন ছায়াতরুর জন্যই লিখলেন, অবোধজনে কোল দিয়েছেন তাই আমি তার চেলারে। বুধবার ছুটির দিন কচি কাঁচাদের জন্য লেজেনচুসের বয়েম খুলে বলতেন, নে নে না, হাত ঢুকিয়ে যতটা ইচ্ছে মুঠো করে তুলে নে, মুক্তির কি অবারিত দ্বার। ঠিকই বলেছ বন্ধু, ব্যক্তি থেকে সমষ্টি, বাড়ি থেকে বিশ্ব, সব পথেই তিনি ছায়াতরু। নির্মল কুমারীকে বলেছিলেন, সহজে এই পৃথিবী থেকে ঝরে পড়তে চাই শুকনো পাতার মতো। তিনি শুনেছিলেন বৃক্ষ বন্দনা, শুনেছিলেন সূর্যের আহ্বান। এক ফোঁটা চোখের জল না ঝরিয়ে সর্বংসহা বৃক্ষের মতোই তাঁর মহাপ্রয়াণ। দেখো দেখো, ওই প্রার্থনা গৃহ থেকে চির আরোগ্যের সুর ভেসে আসছে। শোনো বন্ধু, ওগো সবাই শোনো কান পাতো, আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার। লিখলেন সুমন দাস, ইছাবট, জেলা পূর্ব বর্ধমান থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপনের পর ফিরলাম আপনাদের লেখায়। প্রাণীর সাথী প্রাত্যহিকীকে এবারে চিঠিটি সায়ন্তনী পালের।

0: থাকেন সরাইবাজার দাঁতন পশ্চিম মেদিনীপুরে। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা সময়কে অতিক্রম করে চিরকালীন হয়ে ওঠেন। রবি ঠাকুর তাঁদেরই একজন। তাকে যত জানি ততই মনে হয় আঁখি চাহে তব মুখ পানে, তোমারে জেনেও নাহি জানে। জানা ও অজানার মাঝেই তিনি অনন্ত বিস্ময়। যুগের সীমানা ছাড়িয়ে তিনি আজও চিরন্তন হয়ে আছেন অনির্বাণ দীপশিখায়, এক প্রশান্ত আশ্রয়, এক বিস্ময়কর মহিমা হয়ে। কেবল সাহিত্যের নয়, তিনি আমাদের জীবনেরও আশ্রয়। মানুষের মননকে সুস্থ, সুন্দর ও উদার করে তোলার এক মহৌষধের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিতায় প্রেম, গানে প্রকৃতি, গল্পে সমাজ, চিন্তায় মানবতার দীপ্ত আহ্বান শোনা যায়। একক পরিচয়ে তাকে বেঁধে রাখা যায় না। জীবনের প্রখর রোদে ক্লান্ত পথিক যেমন বৃক্ষ ছায়ায় আশ্রয় খোঁজে, একরত্তি শিশু আকুল নয়নে খোঁজে তার মাকে, তেমনি জীবন পথে প্রতি মুহূর্তে আমরা আশ্রয় পাই রবীন্দ্রনাথে। অবসাদে তার গান শান্তি দেয়, হতাশায় তার বাণী সাহস জাগায়, বিভ্রান্ত সময়ে তার চিন্তা আলো দেখায়। আজও আমাদের আনন্দে তার গান বাজে, বেদনায় তার সুর কাঁদে। তিনি চিরজাগ্রত আপামর বাঙালি হৃদয়ের চেনা স্পন্দন হয়ে তিনি আমাদের জীবনের চির সবুজ ছায়াতরু। তার শাখায় জড়িয়ে আছে প্রেম, তার পাতায় ঝরে পড়ে শান্তি, তার মূলের গভীরে বাঁধা মানবতার বাণী। তার সৃষ্টির নিচে দাঁড়ালে মন শীতল হয়, হৃদয় উদার হয়, মানুষ নিজেকে নতুন করে চিনতে শেখে। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন এই হৃদয়ে সৌন্দর্যের তৃষ্ণা থাকবে, ততদিন এই ছায়াতরুর নিচে ফিরে আসব বারংবার। সায়ন্তনী পাল, আপনি লিখলেন সরাইবাজার দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এবার আসব পরের চিঠিতে। লিখছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় রবীন্দ্র হৃদয় প্রাত্যহিকী, দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শোক দহন, জীবনের এই মরুতাপে দারুণ দহন দ্বারে কোথা পাই একটু স্নিগ্ধ ছায়ার শীতল পাটি শান্তি, কোথা পাই মন্দ মধুর হাওয়ার তাপক্ষরা তরু ছায়া। ওই তো কাছেই দাঁড়িয়ে শান্ত শাশ্বত এক বনস্পতি আমাদের দগ্ধ প্রাণের পেলব শান্তি, এক দিব্য মহিরুহ ছায়াতরু। আমাদের প্রাণের রবীন্দ্রনাথ, আমাদের প্রাণবায়ু রবীন্দ্রনাথ, আমাদের মুক্তির নিঃশ্বাস রবীন্দ্রনাথ। সংসারের যাত্রাপথে কত যে অনলবান নিয়ত আঘাত হানে বুকে, সেই অনলবান দহন যন্ত্রণার নিদান ব্যথার আসান বিশল্যকর।

আগুনে জ্বালায় তিনি আসেন মন্দাকিনীর করুণাধারায়। স্নাত হই আমি তার সুধা মাধুরীতে, তিনি আমার তৃষ্ণার জল কলকল ছলছল, আমার সকল বিপন্নতার একান্ত আশ্রয়। আমার হৃদয়ের গোপন বিজন ঘরে তিনি আছেন বন্ধু সখা ছায়াতরু হয়ে। হে বন্ধু, হে প্রিয়, আমার মাতৃভাষা, আমার মাতৃহারা জীবনের গভীর শোকে, দুয়ার ভাঙা ঝড়ের আধার রাতে তুমিই তো আমার প্রাণের নেভাদীপ দিয়েছ জ্বালায়, দার্শনিক প্রজ্ঞার অমৃত আলোকে দীক্ষা দিয়েছ। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। এই মিস্টিক চেতনার ধ্রুব লোকে নিয়ে গেছ আমাকে। দুঃখ নয়, মৃত্যু নয়, শোক নয়, পরিতাপ নয়, এক অনন্ত জীবন স্রোত, এক অন্তহীন আনন্দধারা বহিছে ভুবনে। প্রিয় প্রাত্যহিকী, আজও যে হিংসায় উন্মত্ত বৃদ্ধি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, বিশ্বজুড়ে রণরক্ত, আকাশে বারুদ বাষ্প, এই হিংসা রক্ত যুদ্ধতপ্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ ছাড়া আর কোন বোধিসত্ত্বের কাছে, কোন মহাবৃক্ষের ছায়াতলে আশ্রয় নেব আমরা? কার কাছে ভিক্ষা করব এই দানবিক হিংস্রতার বিরুদ্ধে? প্রতিবাদের রুদ্রমন্ত্র কণ্ঠে মোর আনুবজ্রবাণী, শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। হে কবি, আজ এই রক্ত শ্রুতে পঙ্কিল পৃথিবীর ধুলিতে দাঁড়িয়ে তোমারই মঙ্গল শঙ্খ বাজিয়ে মিলিত প্রার্থনায় আমরা উচ্চারণ করি বরিশধারা মাঝে শান্তির বাড়ি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

জন্মেন জয় শাহু, নিউ টাউন, কলকাতা 156 থেকে লিখছেন এবারের চিঠিটি। মানুষের পরম বন্ধু আদি প্রাণ বৃক্ষ বা তরুর প্রতি অর্ঘ্য নিবেদন করে রবীন্দ্রনাথ বলেছেন, তব প্রাণে প্রাণবান, তব স্নেহ ছায়ায় শীতল, তব তেজে তেজিয়ান, সজ্জিত তোমার মাল্যে যে মানব তারই দূত হয়ে ওগো মানবের বন্ধু আজি এই কাব্য অর্ঘ্য লয়ে শ্যামের বাঁশির তালে মুগ্ধ কবি আমি অর্পিলাম তোমায় প্রণামে। ঠিক একই রকমভাবে মানবতাবাদী, মানব কল্যাণকামী কবি স্বয়ং রবীন্দ্রনাথের প্রতিও আমাদের মতো মানুষের কৃতজ্ঞতার অর্ঘ্য প্রদান করে প্রণতি জানানো উচিত। কারণ আমাদের কাছে তিনিও এক ছায়াতরু, এক বৃহৎ বনস্পতি, আমরাও তার প্রাণে প্রাণবান।

তার স্নেহ ছায়ায় শীতল হই। প্রকৃতপক্ষে আমাদের বহমান জীবনধারায় রবীন্দ্রনাথ এক অবশ্যম্ভাবী ও অক্ষয় অস্তিত্ব। রবীন্দ্রনাথই আমাদের সকল ভাবনার কারিগর, সমস্ত চেতনার স্থপতি। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কথায়, যে ভাবই ওঠে প্রাণের মাঝে তোমার গানে সকলই আছে। আমরা যখন দুঃখের তাপে দগ্ধ হই, তখন তার সঙ্গীতের স্নিগ্ধ শীতল সুর শ্রাবণের ধারার মতো ঝরে পড়ে আমাদের ওপর। জীবনের চরম দুঃসময়ে বিধ্বস্ত হয়ে পড়লে আমরা সান্ত্বনা পাই বিশল্যকরণী রবীন্দ্র সৃষ্টিতে। রবীন্দ্রনাথ নিজে তার জীবনকালে অজস্র আপনজনের মৃত্যুতে অসীম দুঃখ এবং শোক পেয়েছেন, কিন্তু উপনিষদের আনন্দ মন্ত্রে দীক্ষিত কবি সমস্ত দুঃখ শোককে সরিয়ে রেখে শোককে শ্লোকে রূপান্তরিত করেছেন। মৃত্যুশোকে মুহ্যমান মানুষকে সান্ত্বনা দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, যদি মৃত্যু না থাকিত, জগতের যেখানকার যাহা তাহা চিরকাল সেখানেই যদি অবিকৃতভাবে দাঁড়াইয়া থাকিত, তবে জগৎটা একটা চিরস্থায়ী সমাধি মন্দিরের মতো অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত কঠিন, অত্যন্ত বদ্ধ হইয়া রহিত। বৃক্ষ বা তরুরাজি বৃষ্টির সৃষ্টিতে সহায়তা করে, সেই বৃষ্টি পরিবেশকে শীতল করে তোলে। ছায়াতরু রবীন্দ্রনাথও তার শান্তির ললিত বাণী রূপ বৃষ্টি দিয়ে আমাদের জীবনের যাবতীয় শ্রান্তি ক্লান্তি এবং জ্বালা যন্ত্রণাকে জুড়িয়ে দেন। শান্তির দূত বিশ্বকবি বিশ্বের সকল মানুষের শান্তির জন্য প্রার্থনা করে গেছেন, বরিশধরা মাঝে শান্তিরও বাড়ি। জন্মেঞ্জয় সাহু লিখলেন নিউ টাউন কলকাতা 156 থেকে।

0: আসব পরের চিঠিতে। লিখছেন অমৃতাভদে খুর্নি, কৃষ্ণনগর জেলা, নদিয়া থেকে। দহন জ্বালায় পুড়ছে যখন আমার হৃদয়, ঠিক তখনই ছায়ার মতন থমকে দাঁড়ায় কোন সে কবি। বুকের ভিতর মেঘরা তখন ছায়ার মতন আঁকবে জানি অনেক চেনা বনস্পতির একটা ছবি। বনস্পতির শরীর থেকে ঝরবে তখন বাঁধন হাড়া জলের ধারা, ভিজবে তখন দুঃখগুলো সুদূর কোনো নদীর পারে স্নিগ্ধ ছায়ার অন্ধকারে। তুমি আমার বনস্পতি রবীন্দ্রনাথ, তুমি তখন দহন বেলার সুরের নদী, ছড়িয়ে পড়ে লাল করবীর পরাগ রেণু, তোমার দুহাত আমার দিকে বাড়াও যদি। তুমি আমার পথের কবি প্রাণের ঠাকুর, শ্রান্ত পথিক গান গেয়ে যায় একলা আজও দুপুরবেলা, ঠিক তখনই নবীন মেঘের সুর খুঁজে পায় শ্রাবণ মেয়ের গানের ভেলা। হৃদয়ে আমার আকুল হবে সে গান শুনে, বৃষ্টিমুখর ছন্দে তুমি ভাসবে জানি পাতায় পাতায়, দহন জ্বালায় পুড়ছে যখন আমার হৃদয়, ঠিক তখনই তোমার ছায়ায় একলা দাঁড়ায়। তুমি আমার মেঘমল্লার, তুমি আমার ঝর্ণার গান, তুমি শোনাও আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। মুখের পরে বুকের পরে ঝরবে জানি তোমার শেষুর, সেই সুরেতেই হেঁটে যাব আমি, হেঁটে যাব বহুদূর। আঁধারের রাতে আলো হাতে তুমি চলেছ যে সাথে, তুমি মেঘ ছায়া ভাষাও আমায় জীবনের ধারাপাতে। তুমি আমার মানুষ প্রতিমা, তোমাকে নিয়েই কত না স্বপ্ন করেছি রচনা। তুমি ছায়া তরু এ জীবনের সুখের পরে দুঃখের পরে গীতবিতানের শব্দেরা ঝরে, কুড়িয়ে নিয়েছি শব্দের বীজ রোপণ করেছি মনে, স্নিগ্ধ ছায়ায় সে মন এখনো নতুন স্বপ্ন বনে। তুমি ছায়া তরু রবীন্দ্রনাথ, বেঁধেছ প্রেমের পাশে নবীন আষাঢ় খর্গ তোমারই হাতে, তুমি ধ্রুব তারা জেগে আছো আজও হৃদয়ে আকাশে প্রতিটি আধার রাতে। পাঠিয়েছেন অমৃতাভতে ঘূর্ণি, কৃষ্ণনগর জেলা, নদিয়া থেকে।
1: মনের উঠুন প্রাত্যহিকী, লিখছেন শিপ্রা ভৌমিক, চন্দননগর হুগলি থেকে। তার সঙ্গে রোজই আমার দেখা হয়, দেখা হলেই তিনি আমাকে ডাকেন, ডেকে বলেন আয় আয় এইখানে বস, আঘাত পেলেই ভেঙে পড়ছিস নাকি, আরও আঘাত সইবে আমার গান গাইবি বলেই আশায় আশায় থাকি, দুঃখ পেলে কাঁদিস বুঝি তুই, চোখের জল জানবি অনেক দামি, দুঃখ ঘোচার জন্যই চাই দুঃখ, জীবনভর প্রমাণ দিয়েছি আমি, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলাই যাবি যত দূর যাওয়া যায়, যদি কেউ কথা না বলে তোর সঙ্গে মন তখনই একলা নিজেকে চায়, ভালো বা মন্দ যাহাই আসুক জীবনে সত্য সহজে গৃহীত হওয়াই কাম্য, সত্যকে চিনে নেবে তোর জ্ঞান গম্যি, জীবন কখনো হারাবে না ভারসাম্য, যদি কেউ তোকে কালো বলে দূরে ঠেলে বুঝবি পথটা ছিল এক কানা গলি, আমি তো দেখেছি কালো হরিণ চোখ, তোর নাম আমি রেখেছি কৃষ্ণকলি। কারা যেন বলে জীবনটা এক ঘেয়েমি, তারা কেবলই শেখায় হাজার ভুল, নব আনন্দে জাগতে হবে তোকেই, দেখবি জীবনে ফুটে আছে কত ফুল, নিজেকে নিয়ে কেন বা ব্যস্ত থাকবি, বের হয়ে আয় সকলের মাঝে বাইরে, বিশ্বলোকের সাড়া পেতে যদি চাস তো এর চেয়ে বড় চাওয়া আর কিছু নাই রে, অজানাকে না জানলে জীবন শূন্য, অচেনা ঘরকে চেনা করে তোলা চাই। দূরের মানুষ অনেকে কাছের হয়, যত্ন খাতিরে পরও হতে পারে ভাই। সুখ দুঃখকে সমান আসনে রেখে কর্মের পথে হেঁটে যাবি বহুদূর। আমার ছায়ায় রেখেছি অপার শান্তি, শান্তির জলে ভিজুক জীবনপুর। চুপটি করে কবির কথা শুনে মনে হলো আমি নূতন হয়েছি আবার। রবীন্দ্র তরু এক অরণ্য ছায়া, বৃক্ষনাথকে জানাই নমস্কার। শিপ্রা ভৌমিক, চন্দননগর, হুগলি থেকে।

আসবো পরের চিঠিতে, লিখছেন মীনাক্ষী দাস, বরানগর, কলকাতা 108 থেকে। প্রকৃতির অকৃপণ স্নেহের মতো কবিগুরুর সাহিত্য আমাদের মনের গহীনে এক স্নিগ্ধ ও অপরূপ পরশ বুলিয়ে দেয়। সুখের দিনগুলোতে যেমন তাঁর সৃষ্টির আনন্দের দোলা, তেমনি দুঃখ বেদনার প্রহরে তা হয়ে ওঠে পরম নির্ভরতার এক সুনিবিড় ছায়াথরু। প্রখর রৌদ্রদগ্ধ ক্লান্ত পথিকের যেমন পরম আশ্রয় একটি ছায়াতরু, ঠিক তেমনি যাপিত জীবনের প্রতিটি বাঁকে রবীন্দ্রনাথ এক চিরন্তন আশ্রয়। কবিগুরু তাঁর সাহিত্য ও সুরের ঝর্ণা ধারায় আমার জীবনের প্রতিটি মুহূর্তকে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে রেখেছেন। যখন চারপাশের কোলাহলে মন ক্লান্ত হয়ে পড়ে, তখন তাঁর সৃষ্টির সুনিবিড় শীতলতা মনের সমস্ত গ্লানি মুছে এক নির্মল আনন্দ নিয়ে আসে।

0: আবার যখন আনন্দের হৃদয় ভরে ওঠে, তখন তার গানের সুরে হয়ে ওঠে সেই আনন্দের পরিপূরক। তাঁর সেই বিখ্যাত গানের পংক্তির মতো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি, তিনি যেন আমার অস্তিত্বের গভীরে মিশে আছেন। একটি ছায়াতরু যেমন নিঃশব্দে ঋতুচক্রের সমস্ত আঘাত সহ্য করে আমাদের ছায়া ও আশ্রয় দেয়, তেমনি জীবনের চড়াই উতরাই ও কঠিন সময়ে রবীন্দ্র দর্শন আমাকে বেঁচে থাকার আনন্দ ও সাহস যোগায়। এই যান্ত্রিক ও অস্থির সময়েও রবীন্দ্রনাথ আমার পরম সুহৃদ। জীবনের প্রতিটি সংকটে ও আনন্দে তাঁর দর্শন এক গভীর আশ্রয়স্থল। তিনি যেন আমার নিজের জীবনেরই এক পরম নির্ভরতার ছায়াতরু। লিখলেন মীনাক্ষী দাস, বরানগর, কলকাতা, 108 থেকে।
1: সময় ফুরিয়ে আসছে, জানি দে আবহাওয়ার খবরটি। আজকের আকাশ কিছুটা মেঘলাই আছে, দুপুরের পর থেকে আরও মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝড় বৃষ্টি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, আর সবচেয়ে কম 23.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টা বৃষ্টি হয়নি। আবহাওয়ার খবরটিও জানিয়ে দিলাম, ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, তাই সঙ্গে একটা ছাতা অবশ্যই রাখবেন। আর কি প্রত্যহই কি শেষ করি আজকের মতো, খুব ভালো থাকুন সকলে।
0: সঙ্গে ছিলাম আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
1: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, আগামী 13 মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে IRGC-র নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। IPL ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে PM মিত্র যোজনার অধীনে গড়ে তোলা PM মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। VCK এবং IUML, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13 মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে AINRC নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরই তাঁর সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 BJP বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সি, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং ভি ডি সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা সময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি

0: করা হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরিতে বিস্ফোরণে আহত 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যানবারের কাছে প্রমোদতরিতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কী কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদল হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আইএসএল ফুটবলে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে খেলা একে গোলে অমীমাংসিত। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে বিশেষ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেন শুভেন্দু। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবান্ধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙ্গা থেকে জয়ী নিশীত প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী গতকাল দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন। ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাইটার্স বিল্ডিংয়ে কাজের অগ্রগতি নিয়েও তিনি খোঁজ খবর নিয়েছেন। এরপর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে যাতে ২০ জুন দিনটি পালন করা হয় সে ব্যাপারে তিনি বিধানসভায় উদ্যোগী হবেন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ ৫৮ জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ ২০ জুন হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না।
0: বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করেন নতুন মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভবানীপুর বিধানসভা এলাকায় গিয়ে জনসংযোগ করেন নতুন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এবং নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে নবগঠিত সরকার ও নতুন মন্ত্রিসভা জনকল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দরকার বলেও শুভঙ্করবাবু মন্তব্য করেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশা প্রকাশ করেন, বিজেপি যে সংকল্পের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিল তা নতুন সরকার পূরণ করবে।
2: বাংলার মানুষের ঐক্য, সমতি, সম্প্রীতি রক্ষা করতে হবে আর বাংলার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই যে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে বাইরে, এখানে কোনো সুযোগ পাচ্ছে না তারা। লক্ষ্য রাখতে হবে যেভাবে কথাবার্তাগুলো বলা হয়েছে অতীতে নির্বাচনী প্রচারের মধ্যে, তাতে একটা শঙ্কা ভাব থেকে যায়, সেটা যাতে না থাকে।
0: একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন নাখোদা মসজিদের ট্রাস্টি বোর্ড। এক চিঠিতে ট্রাস্টি নাসির ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আশা ব্যক্ত করেছেন। রাজ্যে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। গতকাল কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁকে দার্জিলিং এর বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত 16 জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন WBCS আধিকারিককেও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে কথা জানানো হয়েছে, বিধানসভায় 80 সদস্যের বিরোধী দলে উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। গতকাল কালীঘাটে তিনি বামফ্রন্ট সহ অন্যান্য বামপন্থী দলগুলিকে এই জোটে অংশ নেবার আহ্বান জানান। যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনে গতকাল বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর মিলেছে। মুর্শিদাবাদের বহরমপুরে সৈয়দাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে

0: পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে 5 নম্বর কলোনির মল্লিক পাড়ায় সুমন নাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি 1 নলা পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলির তারকেশ্বরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা গেছে গত সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় 5 বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ, ভোটের পর তাঁকে ও তার পরিবারকে মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন বাড়ি ফিরতে পারেননি তারা বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়ায় ঝড়বৃষ্টির কারণে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে আহত হয়েছেন 3 জন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়ুয়া কিরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস। বয়ে যেতে পারে সরু হাওয়া। বাঁকুড়া, 2 বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ার মারগাঁওতে গতকাল আইএসএল ফুটবলে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 শেষ হয়েছে। আজ কেরলে মোহামেডান স্পোর্টিং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী নাগ।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব ৪।

আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি। মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী। ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি।

শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব কৃষির কাজে ব্যবহার করার জন্য সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উদ্ভাবন করা দুটি যন্ত্রের কথা। মাঠে কাজ করার সময় আমাদের কৃষক ভাইরা অনেক অদ্ভুত অদ্ভুত সমস্যার সম্মুখীন হন। অনেকে আধুনিক যন্ত্রপাতি কিনে সামাল দেন, কিন্তু যারা অভাবে কিনতে পারেন না তাদের সমস্যা কিন্তু থেকেই যায়। মূলত সেই গরিব কৃষক ভাইদের কথা ভেবেই গুজরাতের মনসুখ ভাই জাগানি ও কর্ণাটকের আন্না সাহেব উদাগাওয়ি দুটি যন্ত্র উদ্ভাবন করেছেন।

0: তৃষা, এই তৃষা, ভালো করে চেপে ধর, আমরা এবার বড় রাস্তায় উঠবো।
1: উফ, তোকে চেপেই তো ধরে আছি, খালি বদ বুদ্ধি।
0: আহ, আরো জোরে ধর না, তুই যত জোরে আমাকে জড়িয়ে ধরবি আমার তত ভালো লাগবে।
1: দেখ অসভ্য কথাকার, এটা রাস্তা না। এই আরো জোরে চালা না, একেবারে হু হু করে।
2: হু হু করে এই ভিড় রাস্তায় স্পিড তুলবো কি করে?
1: আচ্ছা আমরা যাচ্ছি কোথায় রে? এটা তো বাড়ির রাস্তা নয়।
0: কোথায় যাব বল, চল নলবনে যাই, ওখানে নিচু।
1: সে তো কালকেই গেলাম, চল না অন্য কোথাও যাই। এই জানিস আমাদের পাড়ায় না একটা নতুন মিউজিয়াম খুলেছে।
2: মিউজিয়াম?
1: হ্যাঁ।
2: তোদের পাড়ায়?
1: হ্যাঁ রে।
0: কিসের মিউজিয়াম?
1: বড় কিছু না, বেশ ছোট। নাম নামটা দাঁড়া, হ্যাঁ নাম হচ্ছে মিউজিয়াম অফ ইম্প্রোভাইজড ডিভাইসেস।
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: চল তাহলে দেখে আসি। টিকিট কত করে?
1: সে তোকে ভাবতে হবে না, আমি টিকিট কাটবো।
3: বা, মিউজিয়ামটা তো বেশ সুন্দর রে।
1: সত্যি, আমাদের দেশের বিভিন্ন মানুষের নতুন সব উদ্ভাবন দিয়ে সাজানো। দেখ স্বপ্ন, ওই যন্ত্রটা দেখ।
3: কোনটা?
1: আরে ওই তো,
3: ও ওই গোল মতো জিনিসটা।
1: হ্যাঁ।
0: আরে দেখতে তো বেশ সুন্দর। আরে দেখি দেখি গায়ে কি লেখা আছে।
1: আরে স্বপ্ন, এই আগে ওইটা দেখ, দেখ দেখ দেখ, তোর পছন্দের জিনিস।
3: কোনটা?
1: আরে ওই তো, দেখ না।
0: কোনটা বলতো?
1: ওই দিকে।
3: ও ও, ওইটা। আরে এটা তো একটা তিন চাকার গাড়ি মনে হচ্ছে।
1: হ্যাঁ।
3: এটা এখানে কি করছে?
1: কিন্তু সাধারণ গাড়ি নয়। দেখে তো মনে হচ্ছে মডিফাইড বাইক। দেখ দেখ না গায়ে কত অ্যাটাচমেন্ট লাগানো, মনে হয় চাষের কাজে লাগে।
3: চাষের কাজে বাইক?
1: হ্যাঁ।
3: তাই তোরে, গায়ে দেখছি নাম লেখা রয়েছে বুলেট শান্তি, আর পাশে উদ্ভাবকের ছবি।
1: এই চল না আগে একবার সবটা ঘুরে দেখে নি।
3: চল।
1: ওই দেখ পাশের ঘরে আরো অনেক কিছু রয়েছে রে।
0: হ্যাঁ চল চল চল পাশের ঘরে যাই।
4: স্বপ্ন, নীল, তৃষা, তোমরা আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছ।
1: কে ডাকলো আমাদের? হ্যাঁ ঘরে তো কেউ নেই।
3: তাই তো, মিউজিয়াম এখন প্রায় ফাঁকা, কাউকে তো দেখছি না রে।
4: এইদিকে তাকাও, আমি ডাকছি তোমাদের।
1: ওরে বাবা রে, কে ডাকছে রে, ভূত নাকি?
4: ভয় পেও না, ভূত নয়, আমি শান্তি বাইক।
3: বাইক? হে তৃষা, ওই বাইকটা ডাকছে আমাদের। ওই ওই বাইকটা রে।
4: ঠিক ধরেছ, আমি তোমাদের ডাকছি, আমাকে না দেখে চলে যাচ্ছ কেন?
1: ওরে বাবা রে, আমার ভয় করছে, বাইক আবার কথা বলে নাকি।
3: তৃষা ভয় পেও না, মনে হয় ও আমাদের কিছু বলতে চায়।
5: শুধু ও কেন, আমিও কিছু বলতে চাই।
1: ওরে বাবা রে, এ আবার কি? আরে এই নলের মতো জিনিসটা মনে হলো।
5: আমার নাম চন্দ্র প্রভা, আমাদের গল্প না শুনে তোমরা যেতে পারবে না।
1: এ কি ভুতুরে কাণ্ড রে বাবা। স্বপ্ন চল পালাই।
3: দাঁড়া না, শুনি না ওরা কি বলতে চায়। দেখো শান্তি আর চন্দ্রপ্রভা, আমাদের সময় কিন্তু খুব কম, তোমরা তাড়াতাড়ি বলো কি বলবে।
4: শুনবে শুনবে তোমরা আমাদের কথা?
3: শুনবো তো।
4: বেশ বেশ, তবে শোনো, প্রথমে আমি বলবো, তারপর ও। আমার জন্ম গুজরাতের আমরেলি জেলায় মোটা দেওয়ালিয়া গ্রামে। যে তৈরি করেছিল তার নাম মনসুখ ভাই জাগানি।
1: মনসুখ ভাই জাগানি, উনি কি খুব বড় বিজ্ঞানী?
4: না না, বিজ্ঞানী না, উনি গরিব কৃষক কৃষক ছিলেন। তবে ওনার কারিগরি জ্ঞান খুব ভালো ছিল। একদিন

0: মনসুখ ভাই, ও মনসুখ ভাই,
1: হে
0: বলছি আমায় কিছু টাকা ধার দিতে পারো?
1: আরে মোহন যে, বসো বসো। তা হঠাৎ টাকা ধার চাইছো, কোনো বিপদ আপদ নাকি?
0: তা বিপদই বটে, আমার বলদ দুটো বিক্রি করে দিচ্ছি বুঝলে।
1: হ্যাঁ,
0: ওদের আর খেতে দিতে পাচ্ছি না।
1: তা বলদ বিক্রি করে দিলে চাষ করবে কি দিয়ে?

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের। দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: গানে গানে অনুষ্ঠানটি শুনছেন, এতক্ষণ শুনলেন অদ্বিতীয় ছবির গান, এবারে অগ্নি পরীক্ষা, সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কর্ণাটক ও তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে একগুচ্ছ ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠক করবেন। টিটিভির প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। তাশকান্দে এশীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯ জন ভারতীয় বক্সার ফাইনালে জায়গা করে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দির উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ৩টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড্ডে বেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়কের ৪ লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভারতীয় স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও ৯ মন্ত্রী শপথ গ্রহণ করবেন। ২৩৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ু রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকে ২জন করে বিধায়ক রয়েছে, সেই দলগুলোর পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়েছে। অসমে বিজেপির পরিষদীয় দল আজ গুয়াহাটিতে তাদের নেতা নির্বাচনের লক্ষ্যে বৈঠকে বসছে। নবনির্বাচিত বিজেপি বিধায়করা আজ সকালে অটল বিহারী বাজপেয়ী ভবনে মিলিত হচ্ছেন। এদিকে আসামে টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলেছে। বিজেপি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জগৎ প্রকাশ নাড্ডা এবং সহ পর্যবেক্ষক নায়েব সিং সাইনি। এই বৈঠকের পরপরই একই স্থানে এনডিএ বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ১২ মে খানপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর এই বৈঠক হওয়ার কথা। এরপর তিনি সব জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি

0: ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করেনিও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও 5 বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুটু, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপর পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন তিনি। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বাসভবনে ডাকাই বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি প্রমুখ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে যৌথভাবে দক্ষিণ ত্রিনিদাদে একটি কৃষি প্রক্রিয়াকরণ হস্তান্তর করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে ভারতের সিডস উদ্যোগের আওতায় এই কেন্দ্রটি ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষুদ্র মাঝারি উদ্যোগের পরিবেশকে আরও মজবুত করবে। তিনি ত্রিনিদাদ ও টোবাগোর পেনাল এলাকায় একটি স্থায়ী কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কেন্দ্রেরও উদ্বোধন করেন।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাদ বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে মূল শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ করা এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। এছাড়া সমস্ত পেমেন্ট কেবল ব্যাঙ্ক ট্রান্সফার এবং ইলেকট্রনিক মাধ্যমেই করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো ঠিকাদারি সংস্থা এই নিয়ম লঙ্ঘন করে বা বেতন দিতে দেরি করে, তবে তাদের সরকারি কাজ থেকে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করা হবে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO হায়দ্রাবাদে তাদের অ্যাক্টিভলি কুলড ফুল স্কেল স্ক্র্যামজেট কম্বাস্টারের দীর্ঘমেয়াদী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথ আরও প্রশস্ত হল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কম্বাস্টারটি টানা 1200 সেকেন্ডের বেশি সময় সচল ছিল, যা গত জানুয়ারি মাসের 700 সেকেন্ডের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই বিশেষ সাফল্যে DRDO এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরে নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলা জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে নিশানা করে পাল্টা আঘাত করা হবে। হরমুজ প্রণালীর ভেতরে এবং সংলগ্ন এলাকায় ইরানি এবং মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু এবং নৌযানগুলিকে নিশানা করেছে। হান্টা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত ক্রুজের সমস্ত যাত্রী ও নাবিককে অতি ঝুঁকিপূর্ণ সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে বিবেচনা করার এবং তাদের 42 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে। WHO জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো যাত্রী বা নাবিকের শরীরে উপসর্গ দেখা যায়নি।

আইএমডি আজ কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু স্থানে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাজখান্দে এশিয়ান অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরমেন্স করেছে ভারতের অনূর্ধ্ব ১৫ বালিকা দল। বিভিন্ন ওজন বিভাগ মিলিয়ে মোট ৯ জন ভারতীয় বক্সার ফাইনালে জায়গা করে নিয়েছেন। 30-33 কেজি বিভাগে অক্সিতা, 37 কেজিতে আঞ্জি, 40 কেজিতে সোনিয়া সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থানকে পরাজিত করেছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দুপুর 3:30 চেন্নাই সুপার কিংস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্ণাটক তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জেমস মার্ফি, তাকে রাখা হয়েছিল কারাগারে, সেখানেই 1895 সালে মৃত্যু হয় তার। এরপর পেরিয়ে গেছে 128টি বছর, অবশেষে সমাহিত করা হলো তাকে। হ্যাঁ, মৃত্যুর 128 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ছোট্ট শহর রিডিং, সেখানে পকেট কাটতে গিয়ে ধরা পড়েন মার্ফি। 1895 সালে মৃত্যু হলেও তার দেহ নিতে আসেনি পরিবারের কেউ। ঘটনাক্রমে তার মরদেহ মমি করে রাখা হয়। মমিতে পরিণত হওয়া মার্ফি এতদিন স্টোনম্যান উইলি নামে পরিচিত ছিলেন। একটা নয়, দুটো নয়, ডিজনিল্যান্ডের 583টা বিখ্যাত প্রাসাদ দাঁড়িয়ে এই শহরে। কথা বলছি তুরস্কের বুর্জাল বাবা শহরের, উত্তর পশ্চিম তুরস্কের প্রসিদ্ধ অঞ্চল বলু প্রদেশের। এই ছবির মতো শহরে কারা থাকেন? উত্তর হল কেউ না। কোনোদিনই কেউ থাকেনি এই শহরটিতে। স্থানীয় কুকুর বিড়াল ছাড়া কেউ ঘুরেও তাকায় না এর দিকে। ভূতের মতো দাঁড়িয়ে 100 বিলাসবহুল অট্টালিকা। কাছেই রয়েছে কৃষ্ণসাগরের মনোরম সৌন্দর্য। ইস্তানবুলের রাজধানী আঙ্কারা থেকেও খুব বেশি দূরত্ব নয়। এক একটা প্রাসাদের দাম $3.5 লক্ষ থেকে $5.5 লক্ষ মধ্যে। 2014 শুরু হয় বুর্জল হাওয়াসের কাজ। বাজেট প্রায় $200 মিলিয়ন। 2500 কর্মী উদয়াস্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন শহরটি। সবকিছু ঠিকঠাক চললেও 2017 এক ভয়াবহ মন্দার মধ্যে পড়ে গোটা তুরস্কের অর্থনীতি। প্রায় $25 মিলিয়ন দেনায় ডুবে দেউলিয়া হয়ে যায় নির্মাণকারী শারুদ গ্রুপ। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় পুরো প্রকল্পের কাজ। আর তখন থেকেই ভুতুড়ে শহরে পরিণত বুর্জ আল বাবাস। চেন্নাইয়ের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস এক সন্ধ্যায় তো আকাশ থেকে পড়লেন। হাতের মোবাইলে ব্যাংকের মেসেজে জানতে পারলেন অ্যাকাউন্টে জমা হয়েছে ৭৫৩ কোটি টাকা। সামান্য একজন ওষুধের দোকানের কর্মীর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? হয়েছে কি, ইদ্রিস কয়েকদিন আগে নিজের বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক বন্ধুকে ২০০০ টাকা পাঠান। এই লেনদেনের পরে তিনি তার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে গিয়ে চক্ষু চড়ক গাছ, আর দেরি করেননি তিনি। এই অস্বাভাবিক ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইদ্রিস ব্যাংকের সমস্যাটি জানান। তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তামিলনাড়ুতে এই ঘটনা প্রথম নয়। সম্প্রতি চেন্নাইয়ের রাজকুমার নামে একজন ক্যাব চালক হঠাৎ নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৯০০০ কোটি টাকার ব্যালেন্স দেখতে পান। পরে অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ ভুল সংশোধন করে অতিরিক্ত অর্থ প্রত্যাহার করে নিয়েছে। দিব্যি জমে এসেছিল সকালের ঘুমটা। আচমকাই মাথার মধ্যে ঢেলে দেওয়া হল এক বালতি ঠান্ডা জল। সে তবু একরকম। তার থেকে অদ্ভুত লাগতে পারে যদি সদ্য ঘুম থেকে তুলে কাউকে ফেলে দেওয়া হয় পুকুরের জলে। এরকমই এক প্রথা আছে ফিনল্যান্ডে, যার নাম ন্যাশনাল স্লিপি হেড ডে। প্রতিবছর 27 জুলাই পালন করা হয় এই প্রথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রোমান সাম্রাজ্যের হাত থেকে বাঁচতে 7 জন খ্রিস্টান আশ্রয় নেন একটি গুহায়। সেখানে তারা ঘুমিয়ে থাকেন প্রায় 200 বছর। সেই থেকে ফিনল্যান্ডের লোকেরা মনে করেন এই বিশেষ দিনে বেশিক্ষণ ঘুমিয়ে থাকার অর্থ 200 বছরের ঘুম ডেকে আনা। বর্তমান সময়ে অবশ্য তা

0: পরিণত হয়েছে মজাদার এক নিয়মে। নানতালি শহরের পরিবারগুলিতে যিনি 27 জুলাই সব থেকে দেরিতে ঘুম থেকে উঠবেন, তার জন্য বরাদ্দ হয় এই আশ্চর্য শাস্তি। এই ধরনের ঘুম কাতুরেদের বলা হয় ইউনিকেকোস। 2004 সালে তৎকালীন রাষ্ট্রপতির স্বামীকেও ভোগ করতে হয় এই একই শাস্তি। আমরা সবাই জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। গবেষণা অনুযায়ী পৃথিবীতে সব মিলিয়ে সঞ্চিত রয়েছে 138 কোটি ঘন কিলোমিটার জল। অথচ তা সত্ত্বেও পানীয় জলের অভাব আগামী দিনে হয়তো চরমে উঠবে, এই বিষয়ে ইতোমধ্যেই সতর্ক করেছেন গবেষকরা। এর কারণ হল স্বাদু জলের পরিমাণ পৃথিবীর মোট জলের মাত্র 1.2%। তাও আবার এই মিষ্টি জলের 90%-এরও বেশি জমাট বেঁধে রয়েছে অ্যান্টার্কটিকায়। মহাকাশ থেকে লেজার রশ্মির মাধ্যমে বরফের চাদর পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, অ্যান্টার্কটিকার উপরিতল থেকে 2300 ফুট গভীরে কোথাও কোথাও হ্রদ রয়েছে মিষ্টি জলের। উচ্চচাপের কারণে বরফ সংকুচিত হয়ে তৈরি হয়েছে এ ধরনের হ্রদ। অন্যদিকে নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ মিষ্টি জলের পরিমাণ নগণ্য। তবে মজার বিষয়টা কি জানেন, অ্যান্টার্কটিকার বরফকে পানীয় জলে পরিণত করা গেলে তা পৃথিবীর জল সমস্যাকে মিটিয়ে ফেলতে পারে চিরতরে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে শিশুমহল। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের। দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: শিশুমহলের ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক অনেক অনেক আদর। কি খবর বলো, কেমন আছো সকলে? খুব ভালো আছো? গতকাল আমরা 25শে বৈশাখ উদযাপন করলাম, তোমরাও নিশ্চয়ই করেছো। আর এর আগের সপ্তাহে শিশুমহলে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম। আমার বন্ধুরা সেই অনুষ্ঠানে সামিল হয়েছিল। কি সুন্দর সুন্দর গান আর কবিতার মধ্যে দিয়ে সেদিন আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেছিলাম। আজকেও কিন্তু আমার স্টুডিও আলোয় আলো, একেবারে ঝলমল করছে। ছোট্ট ছোট্ট বন্ধুরা হাজির, গান গাইবে। জানো তো, এসে থেকেই ওরা প্রচুর গান প্র্যাকটিস করছে, আর এসেছেও অনেক বন্ধু। ওরা নিজেরাই ওদের নাম টাম বলবে, তোমরা সবাই আগে তোমাদের নাম বলবে, তারপরে কি গান গাইছো সেটা বলবে, তারপর তোমাদের গান শুরু করবে, কেমন? অনেক বন্ধু আছে, আমি আর বেশি কথা বলবো না, তোমরা তোমাদের অনুষ্ঠান শুরু করো। একটা জমাটি গানের আসর এক্ষুনি শুরু হবে। রেডি তোমরা? আমরা কিন্তু শুনবো বলে রেডি।
1: আমার নাম মৌসুমী হালদার, আমি আজকে রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: বাহ, অশ্মি অশ্মি শোনালো রবীন্দ্রসঙ্গীত। অশ্মির গাওয়া গান দিয়েই আমরা আজকে গানের আসরটা শুরু করেছি। রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু হলো ওদের সাথে মেলাও। অশ্মির পর কে আসবে বলো গাইতে? চলে এসো হারমোনিয়ামের কাছে এসো, কমল আসছে। আচ্ছা ঠিক আছে কমল, পুরো নামটা আমি বলিনি, তুমি এসে নিজের পুরো নাম বলো আর তারপরে কি গান গাইবে সেটা বলো, কেমন? এসো এসো অশ্মি, তুমি ওকে একটু জায়গা দাও, বলো শুরু করো।
1: আমার নাম কোমল অধিকারী, আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।

0: আরো একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম আমরা, কে শোনালো? কোমল, কোমল অধিকারী। পরপর দুটো রবীন্দ্রসঙ্গীত হলো, এবারে একটু অন্যরকম গান শুনতে ইচ্ছে করছে। কে শোনাবে অন্যরকম গান? আচ্ছা তোমরা বলো, আজকে কি সবাই রবীন্দ্রসঙ্গীত? ও না, অন্য কিছুও তো আছে। অভিজ্ঞান আসছে, অভিজ্ঞান বলছে ও এবারে, আচ্ছা আমি বলবো না, ও নিজেই বলুক এবারে ও কি শোনাবে। আজকে আমি এটুকু শুধু বলি, রবীন্দ্রসঙ্গীত যেমন বন্ধুরা গাইবে, তেমনি আমরা ভজনও শুনবো, আরও অনেক রকম গান শুনবো। আমাদের গানের আসর এইভাবেই তো জমে উঠবে। তাহলে অভিজ্ঞান চটপটি শো, বলো।
1: আমার নাম অভিজ্ঞান দাস, আজ আমি একটি ছড়ার গান গাইব।

0: বা দারুণ, খুব ভালো হয়েছে। অভিজ্ঞানের গান, অভিজ্ঞান শোনালো, দুর্দান্ত একটা ছড়ার গান। ওই যে বলছিলাম রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ছড়ার গান আছে, ভজন আছে, এবার কি শুনব, ভজন নাকি? এবারেও একটা রবীন্দ্রসঙ্গীত শুনব। কে শোনাবে এবারের গান বলো, তোমার নামটা বলো।
1: আমার নাম সুনন্দিতা ঘোষ, আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

বাহ, খুব সুন্দর হয়েছে। ছোট্ট সুনন্দিতা রবীন্দ্রসঙ্গীত গাইল আকাশ ভরা সূর্য তারা, খুব সুন্দর। আমরা আজকে শুনছি শিশুমহলে গানের আসর। বেশ কয়েকজন বন্ধু আছে আর ওরা সবাই মিলে এই গানের আসরটা জমিয়ে তুলছে। আচ্ছা দেখো না, সামনের সপ্তাহে এমন একটা দিন আসছে যে দিনটার কথা আলাদাভাবে উদযাপন করার বিষয়টা আমাদের কখনো মনে হয় না, মাথায়ও আসে না, কারণ বলা যায় প্রতিদিনই আমরা সেই উদযাপনের মধ্যে থাকি। তুমি বাড়িতে যাদের সঙ্গে থাকো, তোমার বাড়ির সদস্যরা, মা বাবা, ভাই, দিদি, দাদু, ঠাকুমা, সবাইকে নিয়ে যে তোমার পরিবার, এদের সকলকে নিয়েই তো তোমার ভালো থাকা, এদের ছাড়া তো তোমার এক দণ্ড চলে না, তাই না? যদি কোনো কারণে মনটা একটু খারাপ হয়, বাড়িতে কার কাছে বলো? মার কাছে না দিদির কাছে? আবার যখন খুব আনন্দ হয়, হয়তো রেজাল্ট ভালো হলো, কিংবা টিচার খুব প্রশংসা করলেন, কিংবা কোথাও একটা তুমি প্রাইজ পেয়েছো গান গেয়ে বা ভালো অভিনয় করে, আবৃত্তি করে, তখনও তো ছুট্টে ছুট্টে এসে দাদুকে জড়িয়ে ধরে বলো সেই আনন্দের কথা, ঠাম্মার কাছে কত গল্প শোনো, তাই না? এদের সকলকে নিয়ে তোমার ভালো থাকা, আমার ভালো থাকা। তো দেখো, এই যে আমরা একটা পরিবারের

0: মধ্যে থাকি। তোমাদের মতো ছোট যারা, তাদের সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠার পেছনে একটা গোটা পরিবার আছে, পরিবারের সদস্যরা রয়েছেন, জীবনে নানান রকম সমস্যা আসে, দুঃখ আসে, ব্যর্থতা আসে, আবার সাফল্যও আসে। সব কিছুর পেছনেই কিন্তু এই পরিবারের অবদান, পরিবারের হাত, সেই হাত স্নেহের, সেই হাত আশীর্বাদের, তাই না? তো এই পরিবারের গুরুত্ব এবং সে ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর আলাদাভাবে একটা দিন বেছে নেওয়া হয়েছে, যে দিন আমরা পরিবারের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করব। এবং আমরা এটিকে বলছি আন্তর্জাতিক পরিবার দিবস, ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে। আন্তর্জাতিক পরিবার দিবস কবে আমরা উদযাপন করি? মে মাসের 15 তারিখ। 1993 সালে প্রথম জাতিসংঘ এই দিবসের কথা ঘোষণা করেছিল, তারপর থেকেই এই দিনটি উদযাপিত হয়ে আসছে। তাহলে আজকে আমরা জানলাম এই আন্তর্জাতিক পরিবার দিবসের ব্যাপারে। 15ই মে এই দিনটি উদযাপন করা হবে, এবং তোমরাও এখন থেকে মাথার মধ্যে রেখে দাও এরকম একটা দিনের কথা। ওই যে বললাম আলাদাভাবে এই দিনটার গুরুত্ব হয়তো আমরা বুঝি না বা ভাবি না, কিংবা এতদিন জানতাম না, কিন্তু এর যে প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, তাই না? পরিবারকে বাদ দিয়ে কিন্তু আমরা কিচ্ছু না, এক পাও এগোতে পারবো না। তাই এই আন্তর্জাতিক পরিবার দিবসের কথা আমাদের মাথায় রাখতেই হবে। খুব সুন্দর সুন্দর গান আজকের গানের আসরে আমার বন্ধুরা শোনাচ্ছে। এবার তাহলে আমি তোমাদের একটা খুব মিষ্টি ছড়ার গান শোনাই, পিয়ার পায়েল সরকারের গাওয়া। চলো শোনা যাক।
1: 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Mission control, we have a liftoff.

0: কেমন মিষ্টি একটা ছড়ার গান শুনলাম আমরা। আচ্ছা, পারুষের গান তো একটাও শোনা হয়নি। অশ্মি, কোমল, অভিজ্ঞান, সুনন্দিতা, চার বন্ধু গান শুনিয়ে দিয়েছে, এবারে পারুষীকে ডাকবো। চলে এসো, চলে এসো, এসো মাইক্রোফোনের কাছে আরেকটু এগিয়ে এসো। নাম বলো।
1: আমার নাম পারুষী মিত্র, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: সুন্দর গাইল পারুশি, পারুশি মিত্র, রবীন্দ্রসঙ্গীত। অশ্মি, কোমল, পারুশি, অভিজ্ঞান, সুনন্দিতা, সবাই একটা করে গান শুনিয়েছে। আর এক রাউন্ড আমরা শুনব গান, সবাই শোনাবে তো আরেকটা করে? আচ্ছা, আমরা একটু থামব বিজ্ঞাপন বিরতির জন্য, আর তারপর আবার হই হই করে ফিরব শিশুমহলে।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: তিনটে কলেজেই,
5: অত ভেব না,
4: ফিস তো দেখো।
6: কি খবর?
7: কি হলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
6: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
3: আরবিআই এ কথা।

0: ফলে শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
1: এবার
2: কি করবে?
1: আছে তো ফ্রি ওয়াইফাই।
0: বোকা, শুধরে যা।
2: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
1: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
2: আরবিআই এ কথা বলে,
0: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
3: বিজ্ঞাপনের পর ফিরেছি শিশু মহলের গানের আসরে। আবার ডেকে নেব অশ্মিকে। অশ্মি গাইবে রবীন্দ্রসঙ্গীত। কি রেডি? তো
4: আমার নাম অশ্মি হালদার, আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
3: শুরু করো।

0: এসো হে বৈশাখ, গেয়ে শোনালো অশ্মি। বৈশাখ মাস তো চলছে, ওই যে গতকাল আমরা 25শে বৈশাখ উদযাপন করলাম, তাই না? প্রায় শেষ হয়ে এলো বৈশাখ মাস। আচ্ছা, এবার কে আসবে? অভিজ্ঞান, সুনন্দিতা, কোমল, কোমল আসবে। এসো এসো এসো, এবারে কি গাইবে সেটা বলো বন্ধুদের।
1: আমার নাম কোমল অধিকারী, আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত

0: খুব সুন্দর গান, কোমল, শুনিয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, এবারে অভিজ্ঞানের পালা। অভিজ্ঞান কি শোনাবে? ছড়ার গান তো। চলো সুন্দর দেখে একটা ছড়ার গান শুনিয়ে দাও।
1: আমার নাম অভিজ্ঞান দাস, আজ আমি একটি ছড়ার গান গাইবো।

0: সুন্দর হয়েছে, অভিজ্ঞান ছড়ার গান গাইল। একটু আগে আরেকটা গান শুনিয়েছিল, ঘোর ঘোর ঘোর লেগেছে ছড়ার গান, আর এবারে শোনালো বুলবুল পাখি ময়নাটিয়ে। সুনন্দিতা একদম রেডি হয়ে পাশে বসে আছে, চলে এসো মাইক্রোফোনে। সুনন্দিতা এর আগের রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল, এবার কিন্তু অন্য গান, কি গাইবে নিজেই বলুক। বলো আগে তোমার নামটা আবার বলো।
1: আমি সুনন্দিতা ঘোষ, আমি একটি ভজন গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: কবীরের ভজন শোনালো সুনন্দিতা, সুনন্দিতা ঘোষ। পারুষী, পারুষী রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে এর আগের বার, এবারে কি গাইবে নিজেই বলো। তোমার নামটা আরেকবার বলে দাও, আর এবারে কি গান গাইছ সেটা বলো।
1: আমার নাম পারুষী মিত্র, আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

বাহ, পারুষী শোনালো আগুনের পরশমণি। আজকে কোমল অশ্মি আরুষি অভিজ্ঞান সুনন্দিতা পাঁচ বন্ধুর গান তোমাদের কেমন লাগলো জানিও আমায়। আমার তো খুব ভালো লেগেছে। এই জমজমাট গানের আসরটা তাহলে আমরা যেখানেই শেষ করি, সবাই খুব ভালো গেয়েছো। আর চলো যেতে যেতে সবাই মিলে আরও একটা গান, এই গান শুনতে শুনতে আজ শিশুমহল থেকে আমরা বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো, অনেক অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা সবার জন্য রইল। আজকে টাটা, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি।

এতক্ষণ শুনলেন শিশুমহল। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। এই অনুষ্ঠানে তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গানের ভেলা। আজ গানের ভেলায় শুনবেন নানা রঙের গান।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং পরিমল দাশগুপ্তর সুরে দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। সন্তানকে লালন পালন করা, নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, নৈতিক মূল্যবোধ, এই সব কিছুই তো আমরা মায়ের কাছ থেকে শিখি। তাই মায়ের ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তিনি তো সন্তানের প্রথম শিক্ষক, যিনি আদর যত্নে আমাদের জীবনের ভিত্তি গড়ে তোলেন। আমাদের কঠিন সময়ে তিনি ছায়ার মতো আমাদের পাশে থাকেন, আমাদের সাহস যোগান। তাই প্রত্যেকের জীবনেই মায়ের অবদান অপরিসীম, অতুলনীয়।

0: প্রণব রায়ের।
1: প্রণব রায়ের কথায় সুধীরলাল চক্রবর্তীর গানটি আমরা শুনলাম। আজ বিশ্ব মাতৃ দিবস, এই নিয়ে আমরা গানের ভেলায় কিছু গান শুনবো।

গানের ভেলায় আজ মাতৃদিবস উপলক্ষে আমরা মাকে কেন্দ্র করে কয়েকটি গান শুনলাম। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শুনলেন।

একটু পরেই শুরু হবে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং অর্পণ চিন্না।

0: বুদ্ধিতে চার্জ দে।
1: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
0: দেখলি
2: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
1: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
0: বোকা, সুধরে যা।
1: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
1: আরবিআই এ কথা বলে,
0: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
3: তিনটে কলেজেই?
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো।
5: কি খবর?
6: কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন।
6: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
1: আরবিআই এ কথা বলে,
0: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
7: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে সময় 11টা পেরিয়ে গেছে, আর ক্যালেন্ডার বলছে যে আজকের দিনটা রবিবার।
1: আর আজকের দিনটা রবিবার মানেই এই যে রবিবার, মানে গোটা সপ্তাহের শেষে একটা গুটি গুটি পায় রবিবার যে আসে, আর এই রবিবারটা আসা মানে, মানে দেখো ওই একটা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, কিন্তু শনির রাতে শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখে হাসি আছে লেগে। তো সেই রবিবার মানেই যত আবদার আয়োজন, আর সমস্ত আবদার আয়োজনের কিন্তু একটাই মূল লক্ষ্য থাকে, মানে একজনের কাছেই আবদার আয়োজনটা আমরা করি,
0: মায়ের কাছে। মানে তুমি দেখবে রবিবার দিন মানে মনে হয় যে একটু ভালো মন্দ খেলে বেশ ভালো হয়, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আমার আবার একটু মানে দুর্বলতাই বলতে পারো, কিন্তু কি ভালো মন্দ খাবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো মায়ের রান্না করা যে কোনো খাবার।
1: হ্যাঁ মানে হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয় তোমার মায়ের রান্না করা কোন খাবারটা খেতে ভালো লাগে,
0: বাবা ইচ্ছে কঠিন প্রশ্ন,
1: সবই তো ভালো, কিছুটা হলেই হলো, বিষয়টা এরকম হয়ে যায়,
0: মানে মা মানেই ভালো, তাই না? এবং আজকের দিনটা কিন্তু সেই কথাই বলছে, কারণ আজকে মাদার্স ডে, আজকে 10ই মার্চ, আজকে মায়ের দিন, এবং সেটাই আমরা সেলিব্রেট করি। এবং আমাদের যদিও একটা দিনে মাকে সেভাবে সেলিব্রেট করা যায় না, প্রত্যেকটা দিনই মায়ের দিন, তাদের জন্যেই আমরা এতটা নিরাপদে এতটা আরামে সবসময় থাকতে পারি, তবু আজকের দিনটা স্পেশালি তাদের।
1: একদমই। আর আজকের দিনে আমরা যে মানে গল্প করব বা কথা বলবো, আজকে রয়েছি আমি অর্বণ এবং আমার সঙ্গে রয়েছে স্বাগতা, আমরা দুজনে তো রয়েছি একুশে সাহিত্যের আসরে, কিন্তু কিন্তু আজকে এই একুশে সাহিত্যের আসরে আমরা কি নিয়ে কথা বলবো বা কি নিয়ে গল্প করব?
0: অবশ্যই মাকে নিয়ে, মানে সাহিত্যের পাতায় মাকে নিয়ে। দেখবে এই যে আমরা যেমন বলছি যে আমাদের কাছে মায়েরা ভীষণ স্পেশাল, ঠিক সেরকমই আমাদের বাংলা সাহিত্যে কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের লেখাতেও সেই মাকে ফুটিয়ে তুলেছেন, এবং মানে বিচিত্র রকমভাবে সেই মায়েদের এক একজনের চরিত্র এক এক রকম।

0: হয়তো কেউ বায়োলজিক্যাল মাদার না হয়েও সন্তানের মতো স্নেহ করছেন কাউকে, মানে এই বাংলা সাহিত্যের পাতায় পাতায় মণিমাণিক্যের মতো ছড়িয়ে রয়েছে মা চরিত্ররা। আজকে এই মাদার্স ডের দিনে আমরা একটু তাদের নিয়েই কথা বলি। আজকে একুশে সাহিত্যের আসরে আমরা কথা বলবো মাকে নিয়ে। শুনছো ইতি তোমার মা।
1: আর আপাতত তোমার জন্য একেবারেই অনুষ্ঠানের শুরুতেই রাখলাম গান লোপামুদ্রা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে। রইল গান, আর গানের উপরে ফিরে আসছি আবার। তোমার সঙ্গে রয়েছি আজকে এর আসরে অর্পণ, এবং সঙ্গে কে রয়েছে?
0: আমি স্বাগতা। ফিরে আসছি গানের পর।

0: শুনছিলাম গান আর গানের উপরে ফিরে এলাম আজকে একুশে সাহিত্যের আসরে। তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ এবং আমার সঙ্গে রয়েছে
1: স্বাগতা। হ্যাঁ একেবারেই। আর আজকে আমরা কথা বলছি সেই সমস্ত সাহিত্য নিয়ে যে সাহিত্যের পাতায় উঠে এসেছে নানা বর্ণে নানা রকমের মায়ের ছবি। তবে আমরা একাই কি কথা বলছি অর্পণ?
0: না আমরা একাই কথা বলছি না, তোমাদের যদি আমাদের সঙ্গে এই কথার আসরে যোগ দিতে হয় তাহলে কিন্তু ফেসবুকের পোস্ট আজকে খোলা রয়েছে।
1: একেবারেই, আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানের একটা সুন্দর পোস্টার কিন্তু রয়েছে। সেই পোস্টারটা দেখলে তোমাদেরও মন একটু একটু ভালো হয়ে যাবে আমি জানি। আর সেই পোস্টারের কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো আমাদের যে তোমাদের প্রিয় কোন চরিত্র, কোন মায়ের কথা তোমরা সাহিত্যের পাতায় পড়েছো, সেটা কিন্তু ভাগ করে নিতে পারো, যোগ দিতে পারো আড্ডায়। আজকে কথা বলছি সেই সমস্ত মায়েদের নিয়ে সাহিত্যের পাতায় যাদের উজ্জ্বল উপস্থিতি। এবং এইটা বললেই আমার একটা কথা মনে পড়ে যে দেখো মা কথাটার মানে আমরা বলছিলাম যে একটা আশ্রয়, আমাদের গানও তাই বললো তাই না?
0: একদম।
1: সমস্ত দিন ক্লান্ত শরীরে ফিরে যার স্পর্শ আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয় সে কিন্তু মা।
0: আর একটা কথা ভেবে দেখো, আমরা যখনই বিপদে পড়ি বা কোনো একটা সমস্যার সম্মুখীন হই তখনই ভীষণ অস্থির যখন মনটা হয়ে যায় তখনই আমরা একটু আশ্রয় চাই। আর সেই আশ্রয়টা কিন্তু লুকিয়ে রয়েছে বাংলায় ওই একটা শব্দের মধ্যেই, বা বলা চলে একটা শব্দ বা একটা বর্ণ, সেটা হচ্ছে মা।
1: মা, এবং এমনকি দেখবে যে কথায় কথায় মানে একটু পেঁচে পড়লেই আমাদের মুখ থেকে কিন্তু মা গো শব্দটা বেরিয়ে যায়।
0: হ্যাঁ, আর এই যে আশ্রয় খোঁজার কথা তুমি বলছো না, এইখানে আমার মনে পড়ে যাচ্ছে বাংলা সাহিত্যে আমরা তো মাকে খুঁজছি, এবং একেবারে প্রথম সাহিত্যের পাতায় যখন আমরা মাকে খুঁজে পাই, মাকে তুলে আনি, বলা ভালো যে তখন কিন্তু আমাদের আপামর বাঙালির জাতির একটা ভীষণ আশ্রয়ের দরকার ছিল।
1: ঠিক, এবং সময়টা যদি দেখি অনেক পিছিয়ে যেতে হয়, সেই সপ্তদশ অষ্টাদশ শতাব্দী। নিশ্চয়ই কল্পনা করতে পারছো চারদিকের অবস্থাটা, মানে একটা ভয়ঙ্কর সামাজিক অস্থিরতা, রাজনৈতিক ক্ষেত্রেও নানান রকম তোলপাড় চলছে, এবং বাঙালি কিন্তু তার নিজের অস্তিত্বকে খুঁজে ফিরছে। ওই যে বললাম না যে অস্থিরতার সময়ে আমরা সবসময় মাকেই খুঁজি।
0: হ্যাঁ,
1: এবং বাংলা সাহিত্য কিন্তু বাঙালিকে উপহার দিল এমন একজন মা যার কাছে ছোট বড় সকলে একটু শান্তিতে বসতে পারে, যার কোলে মাথা রাখলে বোধহয় সমস্ত অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়।
0: আর সেই মাকেই বোধহয় উদ্দেশ্য করে লেখা মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে।
1: একেবারে।
0: রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য এবং আরো কত কত সাত্যপদাবলীর পদকর্তারা শ্যামা মায়ের এক অভয় রূপ তুলে আনলেন আমাদের বাংলা সাহিত্যে।
1: ঠিক, আর সমস্ত রকম অরাজকতা অস্থিরতা থেকে মুক্তি পেতে চাওয়া সেই বাঙালি সমাজ কিন্তু আশ্রয় খুঁজে নিল তাদের পরম আপন সেই শ্যামা মায়ের কাছে।
0: আর তবে জানো এই যে তুমি বললে যে মায়ের অভয়া মূর্তি মানে সকলকে ভয় থেকে মুক্ত করছেন, এইরকম একটা প্রশান্তি খুঁজে পেয়েছিল বাঙালি, মা কিন্তু সবসময় অভয়া মূর্তি ধারণ করেন না, মানে মা কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সময় সময়।
1: একদম, সেই কথা কে না জানে, মানে মা যখন খুন্তি হাতে তোমার পিছনে দৌড়াচ্ছে তখন মায়ের থেকে ভয়ঙ্কর কে তুমি বলো তো, এটা পিঠে এসে পড়বে ভাবছো?
0: হ্যাঁ, আর সেইটা পিঠে এসে পড়বে এটা ভেবে আমি যে দৌড়াচ্ছি সেটাও কি কম কিসে বলো, মানে সেই রেসটায় মোটামুটি 100 মিটার ইজিলি ফাস্ট হয়ে যাওয়া
1: যায়। মানে এরকম একটা দৃশ্য একটু বেশ ভিডিও করে রাখতে পারলে যে মানে অর্পণ কিছু একটা করেছে আর মা পিছনে দৌড়াচ্ছে খুন্তি হাতে, আহা হা কি ভালো দৃশ্য।
0: হ্যাঁ, তবে আরেকটা জিনিস হচ্ছে এই যে সময়টার কথা তোমরা বলছো, মানে আমরা যে সময়টা থেকে বড় হয়ে এই সময়টায় এসেছি, মানে আমরা যে স্মৃতিগুলোকে বলা ভালো যে নার্চার করি বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু সেই সময় আমাদের মনেই লুকিয়েছিল এবং আমাদের মনেই এখনো অবধি সেইগুলোর ছবি তোলা রয়েছে। তখন কিন্তু ক্যামেরা বিষয়টা খুব একটা সহজলভ্য ছিল না।
1: একদমই নয়। আর সত্যি কথা বলতে কি খুন্তি হাতে দৌড়ানোর সময়

0: কেইবার ছবি তুলবে তখন পিঠ বাজানোটাই বড় কথা, কি বলো?
1: তবে এই যে তুমি দৃশ্যের কথা বলছিলে, এই দৃশ্যগুলো যেমন আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছে, আমাদের কিছু কিছু মুহূর্তের ভালো মুহূর্ত কিন্তু তার পরে রয়েছে, কারণ ওই খুন্তি হাতে দৌড়ানোর পরই, তার পরেই হয়তো ওই মাংসের বাটি একটু মাংস আর একটু এক্সট্রা আলু সেই দিন রবিবারের সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা।
0: দেখো অর্পণ, অনেকক্ষণ আড্ডা দিতে হবে বন্ধুর সঙ্গে, তুমি এই সমস্ত বলে আর আমাকে মানে লোভ দেখিও না, বুঝেছো? তবে এই একটা কথা কিন্তু, এই যে আমরা বলছি যে সবসময় সন্তানকে আগলে রাখা নয়, বরং মা যে সময় সময় ভয়ঙ্কর হতে পারেন, এমন অনেক কিছু হয়তো করতে পারেন যা সমাজ আগে কখনো দেখেনি, তাই না?
1: ঠিকই বলেছো, নইলে কি আর ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মধুসূদন দত্তের বীরাঙ্গনা পত্র কাব্যে নীলধ্বজের প্রতি জনা এই চরিত্রটি মা হিসেবে ওইরকম প্রতিবাদী হয়ে উঠতে পারত? ভেবে দেখো যে নীলধ্বজের বন্ধুত্ব করেছে অর্জুনের সঙ্গে, এবং অর্জুনের মতন একজনের সঙ্গে যে কিনা প্রায় প্রশ্নের ঊর্ধ্বে, এবং মহাভারতের চরিত্র জনা যে জানে যে তার ছেলে নিহত হয়েছে অর্জুনেরই হাতে, তাই সেই থেকে কিন্তু তার সমস্ত সামাজিক নিয়ম ভুলে তার স্বামীর চোখে চোখ রেখে দাঁড়াচ্ছে এবং প্রশ্ন করছে যে কেন তুমি আমাদের শত্রুর সঙ্গে হাত মেলালে।
0: ভাবো সেই জনা যে জানে যে বীরের কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করে, মানে সে চায় যে তার স্বামী বীর হয়েও বীরের ধর্ম পালন করছে না, কিন্তু সে নিজে গিয়ে যুদ্ধক্ষেত্রে তার ছেলের এই মৃত্যুর হত্যার প্রতিশোধ নেবে। মানে এই যে একটা ব্যাপার, মানে সবসময় কিন্তু মা মানে নরম ফুলের গান নন, মা খানিক প্রতিশোধ পরায়ণ, প্রতিবাদী, সন্তানের জন্য সোচ্চার হতে পারেন, সেটাও কিন্তু তার মাতৃত্বেরই একটা অংশ। আর এখানেই কোথাও মধুসূদন দত্তের ভাবনার অভিনবত্বটাও ফুটে ওঠে। আর চিরাচরিত মায়ের ছবি ভেঙে সেই সময়ে মধুসূদন দত্তের জনা একটা মানে এক্সাম্পল সেট করে আমরা বলতে পারি, তাই না?
1: একদম একদম। তবে এই যে আমরা কথার বলছি, কথার উপরে কি গান হতে পারে?
0: অবশ্যই।
1: তাহলে আপাতত রূপঙ্কর বাগচির কণ্ঠে আমার তো গল্প বলা কাজ, মানে আমরা যেমন গল্প বলছি তেমনি গানে গানে গল্প রইল রূপঙ্কর বাগচির কণ্ঠে বাস্তুসাপ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে। আর গানের উপরে ফিরে আসছি আমরা, রয়েছি অর্পণ এবং স্বাগতা।

0: শুনছিলাম রূপঙ্কর বাগচির গান বাসু সাব সিনেমা সাউন্ডট্র্যাক থেকে। রয়েছি তোমার সঙ্গে একুশে সাহিত্যের আসরে অর্পণ এবং
1: আমি স্বাগতা। আর আজকে কথা বলছি কাদের নিয়ে? কথা বলছি সাহিত্যের পাতায় উঠে আসা সেই সমস্ত মা চরিত্রদের নিয়ে, যারা আমাদের কিন্তু নানান রকম মাকে উপহার দিয়েছে। এবং সত্যি বলতে কি, সেগুলো আমাদের মনে চিরকালীন হয়ে রয়েছে, সেই সব মাতৃত্ব। শুনছো, ইতি তোমার মা। আর এই যে কথা বলছি আমরা, এরপর মানে যার কথা না বললেই নয়, মানে দেখো আমাদের প্রাণের ঠাকুর, আমাদের পরাণ সখা, যার জন্মদিন গেছে সদ্য গতকাল,
0: একদম
1: তার কথা তো বলতেই হবে। মানে কবিগুরুর লেখায় মাতৃত্ব বা মা, সেটা কিন্তু আমরা পেয়েছি বহু জায়গায় বহু রকমভাবে।
0: একদম। তবে কবিগুরুর গল্পের কথাই যখন বললে, তখন প্রথম যে উপন্যাসের কথা বলা যায় সেটা হলো কবিগুরুর গোড়া।
1: ঠিক। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসে আনন্দময়ী চরিত্রটা আমার যে কি প্রিয় চরিত্র অর্পণ, কি বলবো। মানে সেই সময় রক্ষণশীল সমাজের বেড়াজাল ভেঙে উদার, স্নেহময়ী এবং সকলকে আপন করে নেওয়া মাতৃত্বের প্রতীক যেন তিনি। তিনি গোড়ার পালক মা। কিন্তু দেখো, জাতপাত, ধর্ম, সামাজিক যা কিছু ট্যাবু সমস্ত উপেক্ষা করে সেই আইরিশ অনাথ শিশুকে নিজের সন্তানের মতো ভালোবেসে লালন পালন করছেন, এমন উদাহরণ কিন্তু বড় একটা দেখা যায় না।
0: আবার গোড়াকে বাঁচানোর জন্য যে বিষয়টা রয়েছে, তিনি সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে তাকে নিজের কাছে রেখেছেন এবং তার স্নেহ ও মমতা গোড়াকে সংকীর্ণতা থেকে মুক্ত হতে সাহায্য করে। তিনি গোড়াকে জাত বিচারের ঊর্ধ্বে ওঠার শিক্ষাও সেই অবধি দিয়েছেন।
1: একেবারে। এবং তার চরিত্রে ওই যে সংকীর্ণতা মুক্ত যে বিশ্বজনীনতা ফুটে রয়েছে, মানে একটু খেয়াল করে আমরা দেখবো যে তথাকথিত নিচু জাতির

0: নারী মানে মানুষ তো সকলেই সমান, কিন্তু সমাজ মানে কাউকে কাউকে বোধহয় খানিকটা প্রান্তিক করে রাখে, সেরকম নারীর হাতে জল খাওয়া বা অনাথ শিশুকে ঘরে তোলা, এই যে একটা উদারতা, এটা কিন্তু সত্যি রবীন্দ্রনাথের সেই আইডিয়াল ভারতবর্ষ যা তিনি দেখতে চেয়েছিলেন সেটারই যেন প্রতিমূর্তি।
1: আবার এই যে মায়ের আগলে রাখার প্রবণতা, এটাও কিন্তু সময় সময় থাকছে তা কিন্তু নয়। মানে দেখো, নারীর মধ্যে যে অনেকগুলো সত্তা রয়েছে সেই সত্তাগুলোও কিন্তু ধরা দিয়েছে বিভিন্নভাবে তার লেখায়।
0: একেবারেই, মানে যেমন ধরো আমরা যদি ভাবি যে নারী তো কারো কন্যা, কারো স্ত্রী, কারো মা, মানে তার অনেকগুলো রোল রয়েছে তাই না? তবে তাদের মধ্যে ওই মাতৃত্বটাকে কিন্তু তারা সব থেকে বেশি সেলিব্রেট করতে চায়, এবং কখনো কখনো না সেটা সেলিব্রেট করতে গিয়ে তার অন্যান্য যে সত্তাগুলো সেগুলোকে খানিকটা দূরে সরিয়ে রাখে। মানে কোথাও সন্তানকে স্নেহ দিতে গিয়ে স্বামীর বিরুদ্ধে যাচ্ছে, বা নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েও সে সন্তানকে কিন্তু আগলে রাখা, সেই ব্যাপারটা আমরা পাচ্ছি।
1: তবে এই যে চেনার রূপটার কথা তুমি বলছো, মায়েদের যে চেনার রূপটা, সেইটার একটা ব্যতিক্রম তৈরি করলেন রবীন্দ্রনাথ। এটা বলতেই হয় যে ল্যাবরেটরি গল্পে সোহিনী চরিত্র কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রম।
0: একেবারেই, কারণ তার কাছে দেখো মাতৃত্বের থেকে বা সন্তানকে আগলে রাখার থেকে তার স্বামীকে দেওয়া কথা রাখা বা সেই ল্যাবরেটরি রক্ষা করাটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। সেটা কিন্তু তার ক্ষুদ্র স্বার্থে নয়, শুধুই স্বামী স্ত্রীর কথা রাখার জন্য নয়, বরঞ্চ বৃহত্তর স্বার্থে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে সন্তানের প্রতিও কঠোর হতে পারে।
1: এবং সেই স্বার্থটা রক্ষা করতে গিয়ে সে কোথাও মাতৃত্ববোধকে সরিয়ে রাখছে নিষ্ঠুর হাতে, এমন মা কিন্তু আমরা খুব একটা যে দেখতে পাই তা কিন্তু নয়। এই চরিত্র কিন্তু আমাদের কাছে খুবই কম ধরা দিয়েছে।
0: একেবারেই তাই, এবং দেখবে রবীন্দ্রনাথের মা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে একেবারে আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের মায়ের পরিচয় হয় কখন জানো অর্পণ? একদম ছোটবেলায়, মা গো আমায় ছুটি দিতে বল, সেই যে মাকে পাই, মানে শিশু কাব্যগ্রন্থের পাতায় পাতায় যে মা ছড়িয়ে রয়েছেন সেইখান থেকে। তারপর বড় হতে হতে এই যে আমরা যে সমস্ত উপন্যাসের কথা বললাম সেই সবটাই কিন্তু আমরা পাই এবং আরো গভীর করে জানি মাকে।
1: এবং শুধু শিশু কাব্যগ্রন্থের কথা তুমি ওই কবিতাটাই বললে তা কিন্তু নয়, আরো অনেকগুলো রয়েছে, যেমন রয়েছে রাজার বাড়ি রয়েছে, বা ওদিক থেকে তুমি ধরো পুতুল ভাঙা রয়েছে, সেখানে একজন গুরুজনের ওপর নালিশ করাও রয়েছে, এবং সেই নালিশের জায়গাটা কি মা, এবং সেই মাই কিন্তু নালিশটা শুনে কিভাবে জিনিসটাকে মানুষটার কাছে, ছোট্ট মানুষটার কাছে ধরা দেওয়া যেতে পারে, সেই মানুষটা বুঝবে কিভাবে, সেটাও কিন্তু ধরা দিচ্ছে তার কাছে।
0: একদম, এবং ওই দুষ্টুমি ভাবো, মানে আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, মানে শিশু কাব্যগ্রন্থের মায়ের কথা বলতে গেলে অনেক সময় লেগে যায় সত্যি সত্যি। তো সেই আড্ডা আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব, সময় আরও একটু গড়াবে, ক্যালেন্ডার আরও একটু সামনের দিকে নিয়ে যাবে। রবীন্দ্রনাথের পর আজ যার সাহিত্য নিয়ে কথা বলবো, তিনি কিন্তু মেয়েদের দুঃখ দুর্দশা বঞ্চনা এবং তার মাতৃত্বকে ফুটিয়ে তুলেছেন অনবদ্যভাবে বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
1: বেশ, সাহিত্যের পাতা উল্টে যদি আমরা চলে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক উপন্যাস, সেটা হলো বিন্দুর ছেলে। আচ্ছা, এই বিন্দুর ছেলে নিয়ে কথা বলতে গেলেই যে বিষয়টা বলতেই হয়, এই গল্পটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে বা আমাদের জীবনের রোজকার নিয়তির সঙ্গে কিন্তু এটা জড়িয়ে রয়েছে।
0: ঠিক, একেবারে, এবং দেখবে ভালোবাসার একটা অপূর্ব চিত্র ফুটে উঠেছে, যে অমূল্যকে নিজের ছেলের মতোই ভালোবাসছে বিন্দু। পারিবারিক যা অশান্তি বা তার মানে বিন্দুর যে যা অন্নপূর্ণা, তার কঠোর আচরণের কারণে অমূল্যকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখি যে বিন্দুর মাতৃত্ব একেবারে নিঃস্বার্থ, সে নিজে সন্তানহীন, কিন্তু দেখো ওই অন্নপূর্ণার ছেলেকে নিজের সন্তানের মতো বিন্দু ভালোবাসছে এবং সবসময় তাকে আগলে রাখছে, বলা ভালো খানিকটা প্রশ্রয়ও দিচ্ছে, সে প্রশ্রয় হয়তো খানিক অন্যায় প্রশ্রয়, কিন্তু মাতৃত্ব তাকে দিয়ে এটা করাচ্ছে।
1: একদম, আর এই যে হৃদয় বিদারক পরিণতি, অন্নপূর্ণার ষড়যন্ত্রে বা পারিবারিক পরিস্থিতিতে অমূল্যকে বিন্দুর থেকে বিচ্ছেদ করা হয়, এই বিচ্ছেদ বিন্দুকে গভীরভাবে ব্যথিত করে, এবং শুধু তাই নয়, পারিবারিক সম্পর্কের জটিলতা, ভালোবাসার আত্মত্যাগ এই গল্পটিতে কিন্তু অস্বাভাবিকভাবে প্রাধান্য পায়। এবং এই গল্পটি জীববৈজ্ঞানিক সম্পর্কের চেয়ে হৃদয়ের আত্মীয়তার গভীরতাকে কিন্তু আমাদের কাছে বারংবার তুলে ধরেছে।
0: হ্যাঁ, মানে এই জিনিসটা আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় বারে বারে পাই, যে মা মানে যে সবসময় তিনি বায়োলজিক্যাল মাদার এমনটা কিন্তু নয়। দেখো আমরা মেজ দিদিকে যদি দেখি, কেষ্টর প্রতি মেজ দিদির যে স্নেহ সেইটা কিন্তু মানে অপূর্ব একটা মানে রূপকথার মতো আর কি। আমার মনে হয় গল্পের যে প্রধান চরিত্র হেমাঙ্গিনী, যাকে সবাই মেজ দিদি বলে ডাকে, তিনি খুবই স্নেহশীলা, দয়ালু একজন

0: মানুষ এবং ছোটবেলা থেকে তার দেওর হয় দুঃসম্পর্কের কেষ্ট। তার প্রতি যে অবহেলা বঞ্চনা, সেইটার বিরুদ্ধে তিনি বারবার আর কি সোচ্চার হচ্ছেন এবং তাকে একেবারে সন্তানের মতো করে স্নেহ দিচ্ছেন। দিদি নয়, কোথাও মেজ দিদির মধ্যে যেন মাকে খুঁজে পাচ্ছে কেষ্ট।
1: একদম। আর এই সমস্ত কথার উপরে আবারও গান অপেক্ষা করছে তোমার জন্য। রয়েছে তোমার জন্য গান বেলা বয়ে যায়, বুনোহা সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। রইল তোমার জন্য শ্রেয়া ঘোষাল কণ্ঠে গান। গানের উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ এবং আমার সঙ্গে রয়েছে
0: আমি স্বাগতা।
1: আর রইল আপাতত গান অনিন্দ্য এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: ফিরে এলাম গানের পর। শ্রেয়া ঘোষাল আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শোনালাম তোমাকে। আর আজকে একুশে সাহিত্যের আড্ডায় সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে অর্পণ। হ্যাঁ, আর আজকে মাদার্স ডে, তাই আজকে আমরা কথা বলছি সাহিত্যের পাতায় উঠে আসা সেই সমস্ত মা চরিত্রদের নিয়ে যারা কিন্তু আমাদেরকে সত্যি সত্যি মুগ্ধ করেন বারে বারে। কথা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, তাই না?
1: একদম। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যখন কথাই বলছি তখন রামের সুমতি গল্পের কিন্তু ছোঁয়া আমাদেরকে এই আসরে দিয়ে যেতেই হয়। রামের সুমতি গল্পের প্রধান চরিত্র রাম এক দুরন্ত এবং চঞ্চল কিশোর, এবং সে পড়াশোনার চেয়ে দুষ্টুমি করতেই বেশি ভালোবাসে, যেটা আমরা ছোটবেলায় সবাই কম বেশি
0: থাকি।
1: আর তার নানা দুষ্টুমিতে বাড়ির সবাই বিরক্ত হলেও তার বৌদি নারায়ণী কিন্তু তাকে খুব স্নেহ করেন, এবং রামের এই যে বৌদির মানে বৌদির যে রামের প্রতি স্নেহ, এবং সেইটাও কিন্তু অপোজিট রামেরও কিন্তু বৌদির প্রতি একটা ভালোবাসা,
0: মায়ের প্রতি যে নির্ভরতাটা থাকে সেইটা
1: রয়েছে। এবং একদিন রামের এই দুষ্টুমির কারণে বাড়িতে বড় কিন্তু একটা অসুবিধার তৈরি হয়, এবং পরিবারের অন্য সদস্যরা তাকে শাস্তি দিতে চাইলে রাম অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। পরে সে বুঝতে পারে যে তার আচরণে সবাই কষ্ট পেয়েছে, বিশেষ করে তার বৌদি। তখন তার মনে পরিবর্তন আসে এবং সে নিজের ভুল বুঝতে পারে।
0: তার সুমতি হয় বলা যায়, তাই না? তো আমাদের সুমতি কি হয়েছিল অত ছোটবেলায়?
1: আমাদের সুমতি না, আমাদের সুমতিটা ঠিক হয়নি। আমাদের বিষয়টা ছিল না এই কাজটা করলে মা আমাকে মারতে পারে, তাই আমি এই কাজটা করব না। সেটা ভুল না ঠিক বিচার করার কিন্তু খুব একটা আমরা মাথা সেই সময় লাগাইনি।
0: মানে খালি মায়ের ওই বড় বড় চোখগুলো মনে পড়লে আমরা অনেক কাজ করিনি বলো?
1: হ্যাঁ, অনেক কাজ করিনি। মানে বিষয়টা ঠিক অচলায়তনের মতো হয়েছিল। ওই অচলায়তনের বিষয়টা ছিল না যে এই বিষয়টা করে দেখি যে এই বিষয়টা করলে কি ভুলটা হয়। আমরা ভাবতাম যে এই বিষয়টা করলে মা মারবে, দরকার নেই বাবা, করতে হবে না, আমার জানার দরকার নেই,
0: মার না খেলেই হলো, এরকম ব্যাপার। তো যাই হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিয়ে কথা বলছিলাম। এরপর যার কথা মনে পড়ে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মা চরিত্র মানেই পথের পাঁচালীর সর্বজয়া। সেই সর্বজয়ার কথা আমরা মনে না করে কিন্তু পারি না, তিনি আমাদের মনে প্রাণে জড়িয়ে রয়েছেন।
1: পথের পাঁচালীতে মায়ের স্নেহের দিকটি অত্যন্ত গভীর এবং বাস্তবভাবে ফুটে উঠেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দরিদ্র গ্রামীণ জীবনের মধ্যে একজন মায়ের ভালোবাসা, দায়িত্ববোধ এবং ত্যাগকে কিন্তু খুব সুন্দরভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন।
0: ঠিক।
1: গল্পের প্রধান চরিত্র মাতৃচরিত্র সর্বজয়া, যিনি অপু এবং দুর্গার মা, অত্যন্ত অভাব অনটনের সংসার সামলেও তিনি সন্তানদের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা যেটা হয় সেটাই তিনি করেন। সংসারে দারিদ্র থাকলেও সন্তানদের প্রতি তার ভালোবাসার কিন্তু কোনো খামতি দেখা যায়নি। তিনি কখনো কঠোর হন, কখনো বকাঝকা করেন, আবার কখনো সেই কঠোরতার মধ্যেও গভীর একটা মমতা লুকিয়ে রয়েছে।
0: ঠিক। এবং দেখো, দুর্গা দুষ্টুমি করলে বা অন্যের বাগান থেকে ফল পারলে সর্বজয়া রাগ করেন, কারণ তিনি চান যে তার সন্তানেরা সৎভাবে বড় হোক, তারা গরিব কিন্তু অপমানিত যেন কোথাও না হয়। এবং গল্পে দেখা যায় অভাবের জন্য সত্যি তো সর্বজয়া আমাদের চারপাশে দেখা আর পাঁচজন মায়ের মতোই সন্তানদের মুখের দিকে চেয়ে সব সুখ, সব ইচ্ছা, সব কিছু বিসর্জন দিচ্ছেন তিনি, সেই সর্বজয়া যিনি সর্বকালের মায়ের একটা রূপ হয়ে উঠেছেন।
1: হ্যাঁ, একদমই। আর এই যে গল্পগুলো আমরা বলছি, যে বিভিন্ন চরিত্রগুলো আমরা তুলে ধরছি, এরপর আমাদের কাছে কোন উপন্যাস ধরা দেবে?
0: ধরো মহাশ্বেতা দেবীর লেখার কথা আমরা যদি একটু বলি।
1: হ্যাঁ, মহাশ্বেতা দেবীর কোন গল্পের কথা বলতে চাইছো বলো?
0: ধরো হারুন সালেমের মাসি, জানো আমার ভীষণ প্রিয় এই গল্পটা।
1: হ্যাঁ, আর এই গল্পটা, তুমি যে গল্পের কথা বললে, এই গল্পটা কিন্তু খুব ছোটবেলাতেই আমাদের পাঠ্যপুস্তকে ধরা দিয়েছে, তাই এই গল্পের সঙ্গে আমরা কম বেশি অনেকেই পরিচিত।
0: ঠিক। আর মাতৃত্ব কতখানি তার সীমানা অতিক্রম করে ভালোবাসা দিতে পারে সেটা কিন্তু আমরা এই গল্পে দেখতে পাই, বলো অর্পণ?
1: এই গল্পে হারুন সালেমের মাসি অর্থাৎ গৌরবী, সে চরিত্র কিন্তু শহরের মহিলা নয়, যে লেখাপড়া জানে।

0: কিংবা সে ভীষণ উদার মনোভাব প্রকাশ করে এবং গৌরবী একজন সাধারণ গ্রাম্য মহিলা।
1: ঠিক, একেবারেই তাই। এবং তার মাতৃত্বের কথা যদি বলি, তাহলে দেখা যাবে যে গৌরবীর যে নিজের ছেলে নিবারণ, সে তাকে ভাত পর্যন্ত দেয় না, কিন্তু গৌরবীর সেক্ষেত্রে ছেলের সঙ্গে যে বিবাদ করে তেমনটাও নয়। কিন্তু দেখো, গৌরবীর মাতৃর হৃদয় আশ্রয় পায় অন্যখানে।
0: হ্যাঁ, আর সেই সঙ্গে আরও একটা বিষয়ে এখানে বলাটা দরকার, সেটা হচ্ছে তাতে কিন্তু গৌরবীর খুব একটা কিছু আসে যায় না। গৌরবী একজন আত্মত্যাগী নারী, হারুনের ভালোর জন্য সে নিজের সুখ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। তার এই আত্মত্যাগ তাকে মোহ করে ফেলে, এবং এই যে সব মিলিয়ে গৌরবী চরিত্রটি একজন স্নেহময়ী, সরল, আবার কিছুটা ভীরু, আবার আত্মত্যাগী মায়ের কিন্তু একটা জলজ্যান্ত প্রতিচ্ছবি।
1: একেবারে তাই। এবং সত্যি এই চরিত্রটা ওই ওই যে সেই মানে সমস্ত গণ্ডি অতিক্রম করে গিয়ে মা হয়ে ওঠা, সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাই।
0: আর এই যে আমরা গল্প বলছি বিভিন্ন রকমের বিভিন্ন চরিত্রের গল্প, এখানে আরো কিছু গল্প বা উপন্যাস তো আমাদের কাছে পরপর রয়েছে, তবে তার আগে কি গান হতে পারে?
1: হ্যাঁ, একটা গানের পর ফিরে আসছি আবার অনুষ্ঠানে।
0: তাহলে আপাতত যখন তোমার গান শুনতে ইচ্ছেই করছে, তাই তোমার জন্য রইল আমাদের তরফ থেকে গৃহপ্রবেশ সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে আরমান রশিদ খান এবং অন্তরা মিত্রর কণ্ঠে এই গানটা। আর গানের ওপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে একুশে সাহিত্যের আসরে অর্পণ, এবং আমার সঙ্গে রয়েছে স্বাগতা। আপাতত কানে কানে রইল অন্তরা মিত্র এবং আরমান রশিদ খান।

0: ফিরেলাম গানের পর আজকে একুশে সাহিত্যে। শুনছো ইতি তোমার মা, মাদার্স ডে আজকে। আর আমরা কথা বলছি সাহিত্যের পাতায় উঠে আসা মা চরিত্রদের নিয়ে। কথা বলছিলাম মহাশ্বেতা দেবীর উপন্যাস নিয়ে। এবার কার কথা মনে পড়ছে অর্পণ?
1: এবার যদি আমরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায় আসি তাহলে কিরকম হবে?
0: একদম, সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায় তো আসতেই হবে, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে ইতি তোমার মা।
1: একদম। আর এই যে ইতি তোমার মা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের এক হৃদয়স্পর্শী গল্প, যেখানে মা ও সন্তানের সম্পর্কের গভীরতা অত্যন্ত আবেগের সঙ্গে তুলে ধরা হয়েছে। গল্পটি মূলত একটি চিঠির আকারে রচিত এবং এই চিঠির মাধ্যমে একজন মায়ের মনের কথা এবং তার নিঃস্বার্থ ভালোবাসা, একাকিত্ব, অভিমান এবং সন্তানের প্রতি অশেষ মমতা কিন্তু প্রকাশ পেয়েছে।
0: ঠিক, গল্পে দেখা যায় যে ছেলে বড় হয়ে পড়াশুনো বা চাকরির কারণে বাড়ি থেকে দূরে চলে গেছে। দেখো, আমরা খুব রিলেট করতে পারি বিষয়টা, মানে আমাদের জেনারেশনের অনেকেই বোধ হয় এই বিষয়টা খুব ভালো বুঝবে। এবং শহরের ব্যস্ত জীবনে সে নিজের কাজ আর ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মায়ের খোঁজ খবর নেওয়ার সময় কিন্তু খুব কম পায়। মা ছেলের কথা ভাবেন, তার ছোটবেলার স্মৃতির কথা মনে করেন এবং অপেক্ষা করেন যে কখন ছেলে তার কাছে আসবে বা একটা চিঠি লিখবে। কিন্তু ছেলে নিয়মিত যোগাযোগ করে না, তবুও মা কখনো রাগ করেন না, বরং ছেলের সুখ বা ছেলে যেন সবসময় সুস্থ থাকে সেই প্রার্থনাটাই করেন।
1: মা ছেলেকে উদ্দেশ্য করে চিঠিতে লেখেন যে তিনি ভালো আছেন, যদিও বাস্তবে তিনি নানা কষ্টের মধ্যে তার দিন কাটছে। তিনি নিজের অসুস্থতা, একাকিত্ব বা অভাবের কথা স্পষ্ট করে বলেন না, কারণ তিনি চান না ছেলে চিন্তা করুক। একজন মায়ের স্বভাবই হলো নিজের দুঃখ আড়াল করে সন্তানের ভালো থাকা কামনা করা। চিঠির প্রতিটি লাইনে মায়ের স্নেহ, মমতা ও আত্মত্যাগের পরিচয় পাওয়া যায়
0: একেবারে। এবং চিঠিতে মা ছেলের সেই ছোটবেলার প্রচুর স্মৃতি মনে করিয়ে দেন এবং ছোটবেলায় ছেলে কেমন দুষ্টুমি করত, কিভাবে মায়ের কোলে ঘুমিয়ে পড়তো, স্কুল যেতে চাইতো না, এইসব স্মৃতি কিন্তু মায়ের মনটাকে ভরিয়ে রাখে। গল্পে মায়ের যে একাকিত্ব সেটা খুব গভীরভাবে ফুটে উঠেছে। সন্ধ্যেবেলা প্রতিদিন তিনি দরজার দিকে তাকিয়ে থাকেন যদি হঠাৎ ছেলে ফিরে আসে। ডাক পিয়নের আওয়াজ শুনলেই মনে আসা জাগে হয়তো এইবার ছেলের চিঠি এসেছে, কিন্তু সবসময় প্রায় তাকে হতাশ হতে হয়। তবুও মায়ের ভালোবাসা কিন্তু কনস্ট্যান্ট, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না।
1: গল্পের সবচেয়ে আবেগপূর্ণ দিক হলো মায়ের নিঃস্বার্থ মনোভাব। তিনি কখনো ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন না, বরং বারবার বলেন ছেলে যেন নিজের কাজে মন দিয়ে করে এবং শরীরের যত্ন নেয় এবং ভালো থাকে। মায়ের কাছে নিজের কষ্টের চেয়ে সন্তানের সুখই কিন্তু অনেক বড়। শেষ পর্যন্ত আমরা যারা পাঠকরা রয়েছি তারা উপলব্ধি করতে পারি যে মাই পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। সন্তানের অবহেলা সত্ত্বেও মায়ের ভালোবাসা কিন্তু কোনো দিক থেকেই কমে না। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের ব্যস্ততার মধ্যে

0: আমরা প্রায় বাবা মায়ের অনুভূতির কথা ভুলে যাই, অথচ তারা সারা জীবন নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনা করেন।
1: ঠিকই, এবং সেই কবিতাটা সেই যে শঙ্খ ঘোষ লিখছেন, মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না, সেটাই বোধ হয় মায়ের কাছে আমাদেরও চিরকালের একটা আকুতি হয়ে থাকে।
0: তবে আপাতত গান রাখা যায় তো?
1: অবশ্যই।
0: আপাতত তাহলে মধুবন্তী বাগচির কণ্ঠে রইল গান, আর গানের উপরে ফিরে আসছি আবার তোমার সঙ্গে। রয়েছি একুশে সাহিত্যের আসরে অর্পণ এবং
1: আমি স্বাগতা।

0: মধুবন্ধু ব্যক্তির কণ্ঠে গান শুনতে শুনতে, আহারে মন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে গান শুনতে শুনতে ফিরে এলাম আবার তোমার সঙ্গে। রয়েছি আজকে অর্পণ এবং
1: আমি স্বাগতা। আর এরপর যে উপন্যাসের কথা একটু বলতেই হয় সেটা হচ্ছে সতীনাথ ভাদুরীর জাগরি উপন্যাস,
0: 1945 সালের উপন্যাস। এবং এই উপন্যাসে বাঙালি নারীর স্নেহ, ভালোবাসা এবং মাতৃত্বের এক অপূর্ব প্রতীক কিন্তু এই উপন্যাস বহন করে চলেছে।
1: একেবারে, মানে সন্তান এবং স্বামী তারা দুই বিপরীত রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং এই যে মা বা তার পরিবারের সব সদস্যরাই তখন বন্দী রয়েছেন জেলে, সেই সময়ে চরম রাজনৈতিক মতবিরোধের মধ্যেও কিন্তু অটুট থাকছে পারিবারিক বন্ধন এবং সেই জেলখানায় বসেই স্মৃতিচারণ করছেন, মনোলগ আমরা দেখতে পাই, তাই না?
0: এবং এই যে জাগরি উপন্যাসের মা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু একেবারেই নন, বরং স্বামী সন্তানের মঙ্গলকর্মী এবং এক স্নেহময়ী জননী। স্বামী সন্তানদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মাঝে তিনি মানসিক দ্বন্দ্বে ভুগছেন।
1: ঠিক, এবং ছেলেদের রাজনীতি থেকে দূরে রাখতে চাইলেও তাদের প্রতি যে ভালোবাসা মমতা সেইটা কিন্তু মানে অটুট থাকছে। যে বলছিলাম না যে পরিস্থিতি যাই হোক না কেন মায়ের ভালোবাসাটা একদম কনস্ট্যান্ট থাকে এবং সেই যে মনোলগ আমরা পাই নিজের স্মৃতিচারণ সেইটার মধ্যে দিয়ে তিনি একেবারে ছোট থেকে তার ছেলেদের বড় করে তোলা।

0: তাদের ব্যবহারের পরিবর্তন, তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই সবটাই কিন্তু আমাদের গল্পের মতো করে বলছেন। এবং সেই স্মৃতিচারণের সময় কোথাও ওই যে অর্পণ যেমনটা বললে যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তার প্রকাশটা দেখছি না, বরং একেবারে মা হিসেবে তাকে আমরা খুঁজে পাচ্ছি।
1: তবে আজকে কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে এবার আমাদের গল্পের ঝুলি কিন্তু গুটিয়ে বাড়ির দিকে যেতে হবে,
0: মায়ের কাছে ফিরতে হবে, কারণ সেই মাংসের বাটি অপেক্ষা করছে আমাদের জন্য।
1: হ্যাঁ, মানে স্বাগতা,
0: ফিরতে দেরি হলে গরম খুন্তি।
1: হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে না তোমার মাংসের বাটির কাছে পৌঁছতে। তো বিষয়টা হচ্ছে যে এবার আমাদের ফিরতে হবে, আজকে সাইন অফ করার মতো সময় চলে এসেছে। আর যেতে যেতে একটা কথা কিন্তু বলতে খুব ইচ্ছে করে, এই আমাদের জীবনে যেমন মায়েরা রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের জীবনে কিন্তু কাছের মানুষেরা রয়েছে, তারাও কিন্তু আমাদের ওই অফিস ফেরতা ঘেমো জামাটার অপেক্ষায় থাকে যে কখন মানুষটা আমাদের কাছে আসবে এবং সেই ভালোবাসাটা তার কাছে আমরা ফিরিয়ে দেব। সেই মানুষগুলোর খেয়াল রাখাটাও কিন্তু আমাদের দরকার।
0: ঠিক, তাই নিশ্চয়ই, একেবারেই তাই। বরং মা হয়ে উঠুন সমস্ত ত্যাগের প্রতীক নয়, বরঞ্চ মাকে আমরা সেই ডানাটা দিই যা তাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে মাঝে মাঝে একটু ওড়ার সাহসও দেয়।
1: আর যেতে যেতে এটাই তোমাকে বলার যে ওই মায়ের সঙ্গে সম্পর্কটা অনেকটা সাত জন্মের পরিচয়ের মতোই। রইল গান গিলবিল সোসাইটির সাউন্ডট্র্যাক থেকে সাত জন্মের পরিচয়, দর্নিবাস সাহার কণ্ঠে। আবার কোনো একদিন অন্য কোনো এক আসরে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো রেডিও 101.3।

একুশে সাহিত্য। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায় এবং অর্পণ চিনিয়া। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আজ রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক।

আধুনিক গান শুনলেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শীট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওএমআর শীটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওএমআর শীটও প্রকাশ করা হবে। উল্লেখ, এর আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শীট প্রকাশ করেছিল। এরপর চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্রুত পুনর্বহালের জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকের সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। আজ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত ১৬ জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

0: বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে কথা জানানো হয়েছে, বিধানসভায় 80 সদস্যের বিরোধী দলে উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলি তারকেশ্বরের পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে, আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। এই ঘটনায় 5 বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় জড়িত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেফতারের দাবি জানানো হয়। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে ও ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতি, কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মিলেছে। তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে বহরমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। হাওড়া কৃষি দপ্তরের পক্ষ থেকে জমি থেকে দ্রুত বোরো ধান তুলে নেবার জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। যে সমস্ত জমিতে এখনও ধান তোলা বাকি আছে সেক্ষেত্রে দ্রুত গোলাজাত করার কথা বলা হয়েছে। পাট চাষের ক্ষেত্রে রোগ পোকার সংক্রমণ হলে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। মালদার হাবিবপুর ব্লকে অসময় বৃষ্টিতে একাধিক ধান জমির জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। বিশেষ করে জাজিল অঞ্চলের ভবানীপুর, আগ্রা, হরিশ্চন্দ্রপুর, কোটালপুর, ইটাঘাটি ও নবধরমপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন হবিবপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাড়োয়ায় ঝড় বৃষ্টির কারণে বিজ্ঞাপন হোর্ডিং ভেঙে 3 জন আহত হয়েছেন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়োয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। প্রায় 3 থেকে 4টি আড়তের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দুই একটি জায়গায়। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায়। কৃষিকাজের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দুই একটি জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: ব্যবস্থা হয়ে গেছে।
5: কিসের?
4: গুড্ডির ফিজের। দেখা,
5: 20,000 টাকা।

0: আমার লোন মুহূর্তেই।
1: জানিস কে দিচ্ছে সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে গল্প দাদুর আসর। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী,

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে, কি বলো? তোমাদের তো গরমের ছুটি বোধহয় এখনো পড়েনি, তাই না? স্কুলে এখনো গরমের ছুটি বোধহয় পড়েনি, আর কয়েকদিনের মধ্যেই ছুটি পড়ে যাবে, চিন্তা করো না। কিন্তু চিন্তা তো অন্য বিষয় নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে আজকে তো রবিবার, আর রবিবার মানেই হচ্ছে গল্প দাদুর সঙ্গে গল্প করার দিন, তাই না? হ্যাঁ, গল্প তো করতেই হবে অবশ্যই। তোমাদের বন্ধুরাও অনেক কিছু শোনাবে বলে ইতিমধ্যেই কিন্তু তারা তৈরি হচ্ছে। তবে তার আগে শুরুতেই চটপট একটু কয়েকটা বিশেষ দিনের কথা বলে নেওয়া যাক, কেমন? ছোট্ট বন্ধুরা, আজকেও কিন্তু একটা বিশেষ দিন। আগের রবিবারই তোমাদের বলেছিলাম যে আজকে হচ্ছে, অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবার হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ডে, তাই তো? আন্তর্জাতিক মাতৃদিবস। আমরা যখন ছোট্ট থাকি তখন থেকে বড়বেলা পর্যন্ত, মানে একেবারে বড় হয়ে যাওয়া পর্যন্ত, হাতে পায়ে লম্বা চওড়া হয়ে যাওয়া পর্যন্ত মাকে ছাড়া কি আমাদের এক মুহূর্ত চলে? চলে না। বড় হওয়ার পরও মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে একজন, তাই না? মা আর বাবা, তারাই তো আমাদের ঈশ্বর, তাই না? তারাই আমাদের পৃথিবীতে এনেছেন, হাত ধরে পথ চলতে শিখিয়েছেন, এগিয়ে যেতে শিখিয়েছেন। তাঁদের ছাড়া কি আমাদের একটা দিনও চলে? তাই মায়ের জন্য তো শুধু একটা দিন নয়, সব দিন তাঁর জন্য। তবে আজকে এই মে মাসের দ্বিতীয় রবিবারে মায়ের সঙ্গে সারাটা দিন কাটানো, এইটা তোমাদের একটা খুব ভালো প্রোগ্রাম হতে পারে, তাই না? সারাদিন ধরে মায়ের সঙ্গে থাকলে, খাওয়া দাওয়া করলে, গল্পগুজব করলে, মাকে ছোট্টখাট্ট কিছু উপহার কিনে দিলে নিজের হাত খরচের টাকা জমিয়ে, সেটা মায়ের কাছেও কিন্তু একটা খুব বড় পাওয়া। তবে জানো, গল্প

তো ছোটবেলায় কিন্তু এরকম ভাবে আলাদা করে মায়ের জন্য একটা দিন উদযাপনের কোনো পথ ছিল না। তখন আসলে এই বিষয়গুলো তেমনভাবে আমাদের দেশে এসে পৌঁছইনি। আমরা মায়ের সঙ্গে দুপুরটা কাটাতাম, সকালবেলায় মা আমাদের তৈরি করে দিত, আর তারপর আমরা চলে যেতাম স্কুলে। তারপর সারা দিন স্কুলে কাটিয়ে দুপুরবেলায় বা বিকেলবেলায় যখন ফিরে আসতাম, তারপরের সময়টুকু কিন্তু মায়ের জন্য ছিল। আর তারপর আবার খেলতে চলে যেতাম বা পড়তে চলে যেতাম বা পড়তে বসতাম। সন্ধে রাতে গড়াতো যখন, তখন মা রাতের খাবার দিতেন আর আমরা খাওয়া দাওয়া করে মায়ের কাছে গুটিসুটি ঘুমিয়ে পড়তাম। এই ছিল মায়ের সঙ্গে কাটানো আমাদের প্রত্যেকটা দিন। আর বড় হয়ে যাওয়ার পরও মাকে ছাড়া একটা দিনও চলে না। মায়ের কাছে আমরা গল্প দাদু হয়ে গেলেও সেই শিশুটিই থাকি, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে মায়ের সঙ্গে তার সন্তানের সম্পর্ক। বেশ, তাহলে আজকের দিনটাই শুধু নয়, সবকটা দিনই তাঁর জন্য, অর্থাৎ মায়ের জন্য, তাই তো? বেশ, তাহলে আরেকটা দিনের কথা বলি। কালকে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে তাতে কিন্তু আরও একটা বিশেষ দিন রয়েছে, বরং বলা ভালো একটা গোটা সপ্তাহ রয়েছে। সেই সপ্তাহটা কি সেইটা বলি তোমাদের, দাঁড়াও। প্রত্যেক বছর দেশ জুড়ে এবং গোটা দুনিয়ায় বহু পথ দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান, অনেকে গুরুতর আহত হন। কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলেই সেই সব দুর্ঘটনা এড়ানো যায়। আর সেই সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সারা পৃথিবীতে পালন করে বিশ্ব পথ নিরাপত্তা সপ্তাহ বা ওয়ার্ল্ড রোড সেফটি উইক। শুধু একজন দুজন সচেতন হলেই হবে না, সচেতন এবং সতর্ক হতে হবে সকলকেই। আর সেই উদ্দেশ্যেই প্রতি বছর মে মাসে পালন করা হয় ওয়ার্ল্ড রোড সেফটি উইক বা বিশ্ব পথ নিরাপত্তা সপ্তাহ। এবছর 8-14 মে পালন করা হচ্ছে এই সপ্তাহ। গত বছর অর্থাৎ 2025-এ 12-18 তারিখ পর্যন্ত পালন করা হয়েছিল। আমাদের দেশ ভারতে এবারের অর্থাৎ 2026-এর যে থিম বা ভাবনা, সেটা হচ্ছে সড়ক সুরক্ষা জীবন রক্ষা। অর্থাৎ পথে যদি নিরাপত্তা বজায় থাকে তাহলে প্রাণ বাঁচে। তাহলে পথে বেরোলে অবশ্যই সাবধানে চলতে হবে, কেমন? যারা পথচারী, হেঁটে চলছে, বা ধরো জনপরিবহন বা পাবলিক ভেহিকল ব্যবহার করছে, বাসে বা ট্রামে যাতায়াত করছে, কিংবা ধরো যারা গাড়ি চালাচ্ছেন, গাড়িতে যাতায়াত করছেন, তাদের সকলকেই সতর্ক হতে হবে। তবেই কিন্তু এই পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের সাফল্যমণ্ডিত হবে। কেমন? সাবধানে বেরিয়ো।

0: তাহলে এবারে চলে আসি তোমাদের ছোট্ট বন্ধুদের কাছে, তারা তো তৈরি হয়ে বসে রয়েছে। আর এইবার তাদের গান কবিতা এইসব শুনতে হবে। গান করবে, আবৃত্তি করবে আমাদের ছোট্ট বন্ধুরা, তাদের কাছে এইবার চলে যাওয়া যাক, কেমন? হ্যাঁ, তোমাদের জন্য টেলিফোন লাইনও থাকছে খোলা, 2213-1342, কিন্তু সেটা আমাদের ছোট্ট বন্ধুদের গান কবিতার আসর শেষ হয়ে যাওয়ার পর। যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করব। তাহলে চলো চলে যাই আমাদের বন্ধুদের কাছে গান কবিতার আসরে। প্রথমে কি আসছো দেখে নি।
1: আমার নাম অদ্রিতা মাইতি, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: বাহ, বেশ, বৃষ্টির পরে এবার কে আসছো?
1: আমি সৌরকণা রায়। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বাহ, এরপর কে কি গাইবে? গানই হবে।
1: আমি বৃষ্টি চক্রবর্তী, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইব।
0: গাও।

এবারের গান পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে। শুনতে চেয়েছেন বিপ্রন্নপাড়া, কামারশাল, হাওড়া থেকে রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এক তাজমহল গড়।

এবারের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুরোধ করেছেন বাবু সুরাই, মিলা সুরাই ও সুখদেব সুরাই, বেগড়ি ডোমজুর থেকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রেম একবারই এসেছিল নীরবে।

লতা মঙ্গেশকরের কণ্ঠের গান দিয়ে শেষ হলো আজকের অনুরোধের আসর। আজকের অনুরোধের আসর শেষ অনুরোধ করেছিলেন বাবু সুরাই, মিলা সুরাই ও সুখদেব সুরাই মেগরি ডোমজুর থেকে। আজকে অনুরোধের আসর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: তো চাষ খামারের সমৃদ্ধি আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: ব্যবস্থা হয়ে গেছে।
3: কিসের?
2: গুড্ডির ফিজের। দেখা,
3: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
4: আরবিআই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: This is the Gitanjali channel of Akashvani Kolkata, which is being broadcasted at Here comes the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Hailstorms occurred at one or two places over Jharkhand. At per media reports, hailstorm occurred at one or two places over Bihar. A squall passed over Goa, Bihar. Yesterday's highest maximum temperature of 39.4 degrees Celsius was recorded at Daltonganj, Jharkhand in the plains and 24.4 degrees Celsius at Tadong, Sikkim in the hills of the region. Chief amount of rainfall received in centimeters are as follows. Kanjurik, West Bengal area, Canning 6 cm, Barhampur 5 cm, Amtala 4 cm, Bakura 1 cm, Salar 1 cm. SHWB and Sikkim area, Lava 4 cm, Gangtok 2 cm, Malda 2 cm.

আন্দামান আর নিকোবার আইল্যান্ড এরিয়া, মায়াবন্দর 5 সেন্টিমিটার্স, পোর্ট ব্লেয়ার 4 সেন্টিমিটার্স, লং আইল্যান্ড 3 সেন্টিমিটার্স, হাট বে 1 সেন্টিমিটার্স, বিহার জালালগড় 3 সেন্টিমিটার্স, সারমেরা 3 সেন্টিমিটার্স, ঝাড়খণ্ড এরিয়া বোকারো থার্মাল 2 সেন্টিমিটার্স, জামশেদপুর 2 সেন্টিমিটার্স, ঘাসিপুরা 4 সেন্টিমিটার্স, লাঠিকাটা 3 সেন্টিমিটার্স, সিনাপালি 3 সেন্টিমিটার্স। ওয়েদার ফোরকাস্ট ফর দ্য নেক্সট 48 আওয়ার্স, ফর টুমোরো লাইট টু মডারেট রেইন অর থান্ডারশাওয়ার ভেরি লাইকলি টু আকার অ্যাট মেনি প্লেসেস ওভার আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস, লাইট টু মডারেট রেইন অর থান্ডারশাওয়ার লাইকলি টু আকার অ্যাট ফিউ প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, ডিস্ট্রিক্ট অফ গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, লাইট রেইন অর থান্ডারশাওয়ার লাইকলি টু আকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার রেস্ট ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, রেস্ট ডিস্ট্রিক্ট অফ গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা। ওয়েদার ওয়ার্নিং ফর দ্য নেক্সট 48 আওয়ার্স, থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 to 50 km/h অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু আকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস অ্যান্ড দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড নর্থ দিনাজপুর, ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর অ্যান্ড নর্থ অ্যান্ড সাউথ 24 ডিস্ট্রিক্ট অফ গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল। Forecast for Kolkata neighborhood for the next 48 hours. For today, partly cloudy sky with possibility of moderate rain or thunderstorm. Maximum and minimum temperature most likely to be around 32 degrees Celsius and 23 degrees Celsius respectively. For tomorrow, generally cloudy sky with light rain. Maximum and minimum temperature most likely to be around 32 degrees Celsius and 25 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast and Andaman and Nicobar coast. Here ends the midday weather bulletin.

আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুনবেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী তুষারপাত হয়েছে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এবং বিহারের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়, ওড়িশা ও ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় জোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ওপর দিয়ে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং গাঙ্গেয় সমভূমির বেশ কিছু জায়গায়। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সিকিমের তাড়ংয়ে 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাত ঘটতে পারে সিকিমের কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় সমভূমির বাকি অঞ্চলে এবং ঝাড়খণ্ডে। এছাড়াও বিহার ও ওড়িশার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আগামী 7 দিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আজকের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা মাছ ধরতে যান তাদের

উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, একটু পরেই শুনবেন নাটক রথের রশ্মি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনায় রূপকার। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। সাড়ে পাঁচটায় যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় সুপ্রীতি আদক। ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠান, ছটা চল্লিশে যাত্রানুষ্ঠান রানী রাসমণি, সাড়ে সাতটায় সমীক্ষা, আটটায় শুনবেন সবিনয় নিবেদন।

সাড়ে আটটায় শুনবেন নানা রঙের গান, 8:55 এই মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু, 9:00 শিক্ষাঙ্গন থেকে, 9:30 নজরুল গীতি, 9:45 আধুনিক গান, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 শুনবেন দোতারা, 11:10 বাংলা আধুনিক ও ছবির গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল, শিল্পী পূর্বা সরকার, পুততুণ্ড। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, 5:20 শুনবেন উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় রাজীব পোশাক, 6:30 পাশ্চাত্য সঙ্গীত, সন্ধে 7:10 নজরুল গীতি, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়া ছবির গান, 8:15 শুনবেন নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষায় অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান, শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নাটক, আজকের নাটক রথের রশি।
1: আজকের নাটক রথের রশি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা সবিতাব্রত দত্ত, পরিবেশনায় রূপকার। নাটক রথের রশি।
2: এবার কি হলো ভাই, উঠেছি কোন ভোরে, তখন কাক ডাকেন, কঙ্কালীতলার দিঘিতে দুটো দুটোই ছুটেলুম রথ দেখতে। বেলা হয়ে গেল, রথের নেই দেখা, চাকার নেই শব্দ,
3: চারিদিকে সব যেন থমথমে হয়ে আছে, ছমছম করছে গা, দোকানি পাশারিরা চুপচাপ বসে, কেনা বেচা বন্ধ, রাস্তার ধারে ধারে লোক জটলা করে তাকিয়ে আছে, কখন আসবে রথ, যেন আশা ছেড়ে দিয়েছে।
2: দেশের লোকের প্রথম যাত্রার দিন আজ, বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্য নিয়ে, বেরোবেন রাজা, পিছনে চলবে সৈন্য সামন্ত, পণ্ডিত মশাই বেরোবেন, ছাত্ররা চলবে পুঁথিপত্র হাতে। কিন্তু কেন সব গেল হঠাৎ থেমে?
4: সর্বনাশ এলো, বাঁধবে যুদ্ধ, জ্বলবে আগুন, লাগবে মারি, ধরণী হবে বন্ধা, জল যাবে শুকিয়ে।
2: এই কি অকুলানের কথা ঠাকুর, উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথযাত্রার দিন,
4: দেখতে পাচ্ছ না, আজ ধনীর আছে ধন, তার মূল্য গেছে ফাঁক হয়ে গজভুক্ত কবিত্বের মতো, ভরা ফসলের খেতে বাসা করেছে উপবাস।
3: হ্যাঁ ঠাকুর, তাই তো দেখি।
4: তোমরা কেবলই করেছো ঋণ, কিছুই করনি শোধ, দেউলে করে দিয়েছো যুগের বৃত্ত, তাই নরে না আজ আর রথ, ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা।
2: তাই তো।

0: বাপ রে, গা শিউলে উঠি, এই যে অজগর সাপ, খেয়ে খেয়ে মোটা হয়ে আর নড়ে না।
1: ওই তো রথের দড়ি, যত চলে না ততই জড়ায়, যখন চলে দেয় মুক্তি, দেয় মুক্তি।
2: বুঝেছি, আমাদের পুজো নেবেন বলে হত্যে দিয়ে পড়ে আছেন দড়ি দেবতা, পুজো পেলেই হবেন তুষ্ট।
3: চল না শিগগির, এখনো সময় আছে, আনি কি পুজো, চল চল চল।
4: দেখ দেখ রে, রথের দড়িটা কেমন করে পড়ে আছে, যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরে হাত পড়েছে ওই দড়িতে, আজ অনর হয়ে মাটি কামড়ে আছে সর্বাঙ্গ কালো করে।
5: ভয় লাগছে রে, সরে দাঁড়া সরে দাঁড়া, মনে হচ্ছে ওটা এখনই ধরবে ফনা, মারবে ছোবল।
6: একটু একটু নড়ছে জানো রে, আঁকুবাঁকু করছে বুঝি।
4: ওই দেখ ভাই, পুরুতের গেছে মুখ শুকিয়ে, কোণে বসে বসে পড়ছে মন্ত্র।
5: সেদিন নেই রে, যেদিন পুরুতের মন্ত্র পড়া হাতে টানে চলতো রথ, ওরা ছিল কালের প্রথম বাহন।
6: তবু আজ ভোরবেলায় দেখি ঠাকুর লেগেছেন টান দিতে, কিন্তু একেবারে উল্টো দেখি পিছনের পথে।
4: সেইটি তো ঠিক পথ, পবিত্র পথ, আদি পথ, সেই পথ থেকে দূরে এসেই তো কালের মাথা ঠিক থাকছে না।
5: মস্ত পণ্ডিত হয়ে উঠলি দেখি, বলি এত কথা শিখলি কথা।
4: ওই পণ্ডিতেরই কাছে, তারা বলেন মহাকালের নিজের নাড়ির টান পিছনের দিকে, পাঁচজনের দড়ির টানে অগত্যা চলেন সামনে, নইলে তিনি পিছু হটতে হটতে একেবারে গিয়ে পৌঁছতেন অনাদিকালের অতল গহ্বরে।
6: ওই রশিটার থেকে চাইতে ভয় করে, ওটা যেন যুগান্তের নাড়ি, সামনে বাতি জ্বরে আজ দপদপ করছে,

0: সর্বনাশ এলো, গুরু গুরু শব্দ মাটির নিচে, ভূমিকম্পের জন্ম হচ্ছে, গুহার মধ্য থেকে আগুনে লক লক বেলছে রসনা, পূর্বে পশ্চিমে আকাশ হয়েছে রক্তবর্ণ, প্রলয় দীপ্তি রান্তি পড়েছে দিক চক্রবাল, সর্বনাশ সর্বনাশ।
1: দেশে পুণ্যাত্মাকে কেউ নেই আজ, ধরুক না সে দড়িটা।
2: এক একটি পুণ্যাত্মাকে খুঁজে বের করতেই এক এক যুগ যায় বয়ে, ততক্ষণ পাপাত্মাদের হবে কি দশা?
3: পাপাত্মাদের কি হবে তা নিয়ে ভগবানের মাথা ব্যথা নেই?
2: সে কি কথা, সংসার তো পাপাত্মাদের নিয়েই, তারা না থাকলে তো লোকনাথের রাজত্ব উজাড়।
1: দড়িটার রং যেন হলো নীল হয়ে, সামলে কথা কোষ।

0: বাজা ভাই শাঁখ বাজা, রথ না চললে কিছুই চলবে না, চড়বে না হাঁড়ি, বুলবুলিতে খেয়ে যাবে ধান। এরই মধ্যে আমার মেজ ছেলের কাছে চাকরি, তার বউটা শুষছে জ্বরে, কপালে কি আছে জানি নে।
1: মেয়ে মানুষ তোমরা এখানে কি করতে? কালের রথযাত্রায় কোনো হাত নেই তোমাদের, কুটনো কটকে ঘরে
2: কেন?

0: পূজো দিতে তো পারি, আমরা না থাকলে পুরুতে পেট হতো না অত মোটা। গড় করি তোমায় দড়ি নারায়ণ, প্রসন্ন হও, এনেছি তোমার ভোগ, হলো ঢাল ঢাল ঘি ঢাল দুধ। আহ, গঙ্গা জলের ঘটিটা কোথায়? ঢেলে দে না জল, পঞ্চগব্য রাখ ওইখানে, জ্বালা পঞ্চপ্রদীপ। বাবা দড়ি নারায়ণ, এই আমার মানত রইল, তুমি যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেব ফেলে।
1: এক মাস ছেড়ে দেব ভাত, খাবো শুধু রুটি, বলো না ভাই সবাই মিলে
2: জয় দড়ি নারায়ণের জয়, জয় দড়ি নারায়ণের
3: জয়। দে মহাকালনাথের জয়ধ্বনি।
4: কোথায় তোমাদের মহাকালনাথ? দেখিনি তো চোখে, দড়ি প্রভুকে দেখছি প্রত্যক্ষ। হনুমান প্রভুর লঙ্কা পোড়ানো লেজখানার মতো, কি মোটা কি কালো, আহা দেখে চক্ষু সার্থক হলো। মরণকালে ওই দড়ি ধোয়া জল ছিটিয়ে দিও আমার মাথায়। দড়ি ঠাকুরের পুজো এনেছি ঠাকুর, কিন্তু পুরো যে নড়েন না, মন্ত্র পড়বে কে?
5: কি হবে মন্ত্রে, কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও গভীর গর্ত, করতে হবে সব সমান, তবে ঘুচবে বিপদ।
1: বাবা, সাত জন্মে শুনিনি এমন কথা, চিরদিনই তো উঁচুর মান রেখেছে নিচু মাথা হেঁট করে, উঁচু নিচু সাঁকোর ওপর দিয়েই তো রোজ চলে।
5: দিনে দিনে গর্তগুলোর হাওয়া উঠেছে বেড়ে, হয়েছে বাড়াবাড়ি, সাঁকো আর টিকছে না, ভেঙে পড়লো বলে, সাঁকো আর টিকছে না, ভেঙে পড়লো বলে।
4: চল ভাই, তবে পুজো দিয়ে গিয়ে রাস্তা ঠাকুরকে আর গর্ত প্রভুকে তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। কি জানি ওরা সাবধান, যদি একটি আর্জিত নন, আছেন দু হাত পাঁচ হাত অন্তর। নমো নমো দড়ি ভগবান, রাগ করো না ঠাকুর, ঘরে আছে ছেলে পুলে।
3: ওরে পাশে দড়িটা পড়ে আছে পথের মাঝখানে, যেন এক জোড়া ডাকিনীর জটা।
6: মাথা দিল হেট করে, স্বয়ং রাজা লাগালেন হাত, আমরাও ছিলাম পিছনে, একটু ক্যাচ কোচো করলে না টাকাটা?
3: ও যে আমাদের কাজ নয়, তাই ক্ষত্রিয় আমরা, শূদ্র নই, নই গরু, চিরদিন আমরা চলে এসেছি রথে, চিরদিন রথটা নেই ওই ওরা যাদের নাম করতে নেই।
6: শোনো ভাই আমার কথা, কালের অপমান করেছি আমরা, তাই ঘটেছে সামনা সৃষ্টি।
3: এ মানুষটা আবার বলে কি?
6: ত্রেতা যুগে শূদ্র নিতে গেল ব্রাহ্মণের মান, চাইলে তপস্যা করতে এত বড় আস্পর্ধা। সেদিনও অকাল লাগলো দেশে, অচল হলো রথ, দয়াময় রামচন্দ্রের হাতে কাটা গেল তার মাথা, তবে তো হলো আবদ শান্তি।
4: সেই শূদ্ররা শাস্ত্র পড়ছেন আজকাল, হাত থেকে কাটতে গেলে বলেন আমরা কি মানুষ নই, মানুষ নই
3: বটে, কতই শুনবো কালে কালে, কোন দিন বলবে ঢুকবো দেবালয়, বলবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে নাইবো এক ঘাটে।
6: এর পরেও রথ যে চলছে না, সে আমাদের প্রতি দয়া করে, চললে চাকার তলায় গুঁড়িয়ে যেত বিশ্ব ব্রহ্মাণ্ড।
3: আজ শূদ্র পরে শাস্ত্র, কাল লাঙল ধরবে ব্রাহ্মণ সর্বনাশ।
4: এদিকে আবার কোন বুদ্ধিমান বলেছেন রাজাকে, কলিযুগে না চলে শাস্ত্র না চলে শস্ত্র, চলে কেবল স্বর্ণচক্র, তিনি ডাক দিয়েছেন শেঠজিকে।
3: রথ যদি চলে বেনের টানে, তবে গলায় অস্ত্র বেঁধে জলে দেব ডুব। দাদা রাগ করো মিছে, সময় হয়েছে বাঁকা, এই যুগে পুষ্পধরোর ছেলেটাও বেনের টানেই দেয় মিঠে সুরে টঙ্কার, তার তীরগুলোর ফলা বেনের ঘরে সানিয়ে না হলে ঠিক জায়গায় বাজে না বুকে।
7: তা সত্যি, এই কালের রাজত্বে রাজা থাকেন সামনে, পিছনে থাকে বেনে, যাকে বলে অর্ধ বেনে রাজেশ্বর মূর্তি।
3: এই যে সন্ন্যাসী, রথ চলে না কেন আমাদের হাতে? রথ চলে না কেন?
5: তোমরা দড়িটাকে করেছো জর্জর, যেখানে যত তীর ছুঁড়েছ বিঁধেছে ওর গায়ে, ভিতরে ভিতরে ফাঁক হয়ে গেছে, আলগা হয়েছে মাধনের জোর, তোমরা কেবল ওর ক্ষত বাড়িয়েই চলবে, বলের মাত্রা মিটে দুর্বল করবে কালকে। সরে যাও, সরে যাও ওর পথ থেকে, সরে যাও।
3: এটা কি গো, এখনই হুজুর খেয়ে পড়ছিল?
8: ওটাই তো রথের দড়ি,
7: বিভৎস হয়ে উঠেছে যেন বাসুকি মরে উঠলো ফুলে।
3: এরা সব আংটির হীরে থেকে আলোর উচ্চিংড়ে গুলো লাফিয়ে লাফিয়ে পড়ছে চোখে।
9: ধনপতি সেঠির দলেরা
8: আমাদের শেঠজিকে রেখেছেন রাজা, সবাই আশা করছে তার হাতেই চলবে রথ।
7: সবাই বলতে বোঝায় কাকে বাপু, আর তারা আশাই বা করে কিসে?
8: তারা জানে আজকাল চলছে যা কিছু সব ধনপতির হাতেই চলছে।
3: সত্যি নাকি? এখনই দেখিয়ে দিতে পারি, তলোয়ার চলে আমাদেরই হাতে।
7: তোমাদের হাত খানাকে চালাচ্ছে কে?
3: চুপ
8: চুপ করবো আমরা বটে, আজ আমাদেরই আওয়াজ ঘুরপা খেয়ে বেড়াচ্ছে জলে স্থলে আকাশে।
3: মনে ভাবছো আমাদের শতগুনি ভুলেছে তার বজ্রনাথ?
8: ভুললে চলবে কেন? তাকে যে আমাদেরই হুকুম ঘোষণা করতে হয়, এক হাট থেকে আর হাটে, সমুদ্রের ঘাটে ঘাটে।
6: ওদের সঙ্গে পারবে না তর্কে?
3: কি বলো, পারবো না? সবচেয়ে বড় তর্কটা ঝনঝন করছে এই খাপের মধ্যে।

0: তোমাদের ওই তলোয়ার গুলো কোনোটা খায় ওদের নিমক আর কোনোটা খেয়ে বসেছে ওদের ঘুষ।
1: দাগ পড়লো কেন?
2: দাগ পড়লো কেন মন্ত্রী মশায়?
3: অনর্থপাত হলেই সর্বাগ্রে তোমাকে স্মরণ করি।
2: অর্থপাতে যার প্রতিকার আমার দ্বারা তাই সম্ভব।
3: মহাকালে রথ চলছে না,
2: এ পর্যন্ত আমরা কেবল চাকায় তেল দিয়েছি, রশিতে টান দিইনি।
3: অন্য সব শক্তি আজ অর্থহীন, তোমাদের অর্থবান হাতের পরীক্ষা হোক।
2: চেষ্টা করা যাক, দৈবক্রমে চেষ্টা যদি সফল হয় অপরাধ নিও না। তবে বলো সিদ্ধিরস্ত।
4: সিদ্ধিরস্ত।
2: লাগো তবে ভাগ্যবানেরা, টান দাও।
5: রশি তুলতেই পারিনি, বিষম ভারী।
2: এসো কোষাধ্যক্ষ, ধরো তুমি কষে। বলো সিদ্ধিরস্ত।
4: সিদ্ধিরস্ত।
2: টানো।
6: মন্ত্রী মশাই, রশিটা যেন আরো আড়ষ্ট হয়ে উঠল, আর আমাদের হাতে হলো যেন পোক্কা হাত।
7: যাক, আমাদের মান রক্ষা হলো,
8: আমাদের ধর্ম রক্ষা হলো।
9: রইল বলে রাখলে কাজে, হুকুম তোমার ফলবে কবে? তোমার কানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই।

0: দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাই হবে, রইল বলে রাখলে কারে।
1: যদি থাকতো সেকাল, আজ তোমার মাথা যেত কাটা।
2: ওই সোজা কাজটাই জানো তোমরা, মাথা খাটাতে পারো না, কাটতেই পারো মাথা। মন্ত্রী মশাই ভাবছ কি?
3: ভাবছি সব চেষ্টাই ব্যর্থ হলো, এখন উপায় কি?
2: এবার উপায় বের করবেন স্বয়ং মহাকাল। তার নিজের ডাক যেখানে পৌঁছবে সেখান থেকে বাহন আসবে ছুটে। আজ যারা চোখে পড়ে না, কাল তারা দেখা দেবে সবচেয়ে বেশি।
4: ওহে খাতাঞ্চি, এই বেলা সামলাও গে খাতাপত্র। কোষাধ্যক্ষ, সিন্ধুকগুলো বন্ধ করো শক্ত তালায়, যাও।
5: হ্যাঁ গা, রথ চললো না এখনো? বেশ শুদ্ধ রইল উপোস করে, কলিকালে ভক্তি নেই যে।
6: তোমাদের ভক্তির অভাব কি বাছা, দেখি না তার জোর কত।
5: নম নম বাবা দড়ি ঠাকুর, অন্ত পাইনি তোমার দয়ার। নম নম নম নম বাবা দড়ি।
7: তিন কোড়ির মা বললে
5: কি বললে?
7: 17 বছরের ব্রাহ্মণের মেয়ে, ঠিক দুপুর বেলা বোম ভোলানাথ বলে তালপুকুরে ঘাটে থেকে 3 হাতের মধ্যে এক ডুবে 3 গোছা পার্শিয়ালা তুলে ভিজে চুল দিয়ে বেঁধে দড়ি প্রভুর কাছে পোড়ালে প্রভুর টনক নড়বে। জোগাড় করেছি অনেক যত্নে, সময়ও হয়েছে পোড়াবার। আগে দড়ি বাবার গায়ে সিঁদুর চন্দন লাগা।
5: তুই দে না ভাই চন্দন লাগিয়ে, আমাকে বলিস কেন? আমার দায়ের পুটে পেট রোগা, কি জানি কিসের থেকে আবার কি হয়।
8: ওই তো ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে, কিন্তু জাগলেন না তো।
5: দয়াময় জয় প্রভু, জয় দড়িদয়াল প্রভু। মুখ তুলে চাও, তোমাকে দেব পড়িয়ে 45 ভরি সোনার আংটি, গড়াতে দিয়েছি বেনি সাগরার কাছে।
7: 3 বছর থাকবো দাসী হয়ে, ভোগ দেব 3 বেলা। ওলোবিনী, পাখাটা এনেছিস তো বাতাস কন্যা, দেখছিস না রোদ্দুরে তেতে উঠেছ মেঘ বরণ গা, ঘটি করে গঙ্গা জলটা ঢেলে দে। ওইখানকার কাদাটা দে তো ভাই আমার কপালে মাখিয়ে, এই তো আমাদের খেয়ে দিয়ে এনেছে খিচুড়ি ভোগ। আহা, বেলা হয়ে গেল, কত কষ্ট পেলেন প্রভু। জয় দড়ীশ্বর, জয় মহাদড়ীশ্বর, জয় দেব দেব দড়ীশ্বর। গড় করি তোমায়, টলুক তোমার মন, মাথা কুরছি তোমার পায়ে, টলুক তোমার মন। পাখা করলো পাখা কর জোরে জোরে।
5: কি হবে গো কি হবে আমাদের, দয়া হলো না যে আমার 3 ছেলে বিদেশে, তারা ভালোই ভালোই ফিরলে হয়।
9: জয় জয় মহাদড়ীশ্বর।
3: মন্ত্রী মশাই, বাছারা এখানে তোমাদের কাজ হলো, এখন ঘরে গিয়ে জপ তপ ব্রত নিয়ম করোগে, আমাদের কাজ আমরা করি।
5: যাচ্ছি, কিন্তু দেখো মন্ত্রী বাবা, ওই ধোঁয়াটা যেন শেষ পর্যন্ত থাকে,
7: আর ওই বিল্লি পত্রটা যেন পড়ে না যায়।
8: হ্যাঁ, পড়ে না যায়।
9: আচ্ছা
3: মন্ত্রী মশাই, গোল বেঁধেছে সূত্র পাড়ায়।
10: কি হলো?
3: দলে দলে ওরা আসছে ছুটে, বলছে রথ চালাবো আমরা।
10: ঠেকাবে কে তাদের?
3: মারতে মারতে তলোয়ার।

0: হয়ে মন্ত্রী মশাই বসে বললে যে
1: দল বেঁধে আসছে বলে ভয় করিনি,
2: ভয় হচ্ছে পারবে ওরা।
3: বলো কি মন্ত্রী মহারাজ, শিলা জলে ভাসবে?
1: নিচের তলাটা হঠাৎ ওপরের তলা হয়ে ওঠাকেই বলে প্রলয়। বরাবর যা প্রচ্ছন্ন তাই প্রকাশ হওয়ার সময়টাই যুগান্তর।
4: বিধির বাঁধন কাটবে তুমি এমন

0: তুমি
1: আদেশ করুন কি করতে হবে ভয় করে না আমরা
2: ভয় করতেই হবে তলোয়ারের বেড়া তুলে বন্য ঠেকানো যায় না
3: এখন কি আদেশ বলুন
2: বাধা দিও না ওদের বাধা পেলে শক্তি নিজেকে নিজে চিনতে পারে চিনতে পারলেই আর ঠেকানো যায় না
3: ওই ওই এসে বড় ছড়া
2: কিছু করো না তোমরা থাকো স্থির হয়ে
1: আমরা এলাম বাবার রথ চালাতে
2: তোমরাই তো বাবার রথ চালিয়ে আসছো চিরদিন
1: এতদিন আমরা পড়তাম রথের চাকার তলায় দোলে গিয়ে ধুলো হয়ে যেতুম চাপটা হয়ে
2: এবার সেই বলি তো নিল না
4: বাবা
2: তাই তো দেখলেন সকাল থেকে চাকার সামনে ধুলোয় করলে লুটোপুটি ভয়ে উপরে তাকালে না পাছে ঠাকুরের দিকে চোখ পড়ে কিন্তু তবুও তো চাকার মধ্যে একটু দেখা গেল না ক্ষুধার লক্ষণ
1: একেই বলে অগ্নিমান্দ তেজ ক্ষয় হলেই ঘটে এই দশা এবার তিনি ডাক দিয়েছেন তার রশি ধরতে রশি ধরতে ভারী বুদ্ধি তোমাদের জানলে কি করে কেমন করে জানা গেল সে তো কেউ জানে না ভোরবেলা উঠে সবাই বললে সবাইকে ডাক দিয়েছেন বাবা কথাটা ছড়িয়ে গেল পাড়ায়
4: পাড়ায়
1: পাহাড় ডিঙিয়ে গেল খবর ডাক দিয়েছেন বাবা রক্ত দেবার জন্যে না টান দেবার জন্যে বরাবর সংসার যারা চালায় রথের রশি তাদেরই হাত সংসার কি তোমরাই চালাও ঠাকুর
3: পথটা দেখো একবার কথার জবাব দিতে শিখেছে লাগলো বলে রণ্ডসা
1: আমরাই তো যোগায় অন্ন তাই তোমরা বাঁচো আমরাই বুনি বস্ত্র তাতেই তোমাদের লজ্জা রক্ষা
5: সর্বনাশ এতদিন মাথা হেট করে বলে এসেছোরা তোমরাই আমাদের অন্ন বস্ত্রের মালিক আজ ধরেছি উল্টো বলি এটা সহ্য হয় না
2: চুপ করো সর্দার মহাকালের বাহন তোমরাই তোমরা নারায়ণের গরু এখন তোমাদের কাজ সাধন করে যাও তোমরা তারপরে আসবে আমাদের কাজের পালা
1: আরে ভাই লাগাই টান মরি আর বাঁচি
2: কিন্তু বাবা সাবধানে রাস্তা বাঁচিয়েছিল বরাবর যে রাস্তায় রথ চলেছে যেও সেই রাস্তা ধরে ওরও না যেন একেবারে আমাদের ঘাড়ের উপর
1: কখনো বড় রাস্তায় চলতে পাইনি তাই রাস্তা চিনি নে রথে আছেন যিনি তিনি সামলালেন আয় ভাই দেখছিস রথ চূড়ায় কেতনটা উঠছে দুলে বাবার ইশারা ভয় নেই আর হইছে দেখ রে ভাই মোরা নদীতে যেমন বান আসে দড়ির মধ্যে তেমনি প্রাণ এসে পৌঁছেছে
3: সর্বনাশ রসি ছিল পাষণ্ডেরা
1: মহাকালের
3: মূর্তি দেখলে চোখ বোঝো
5: দেখি দেখি চাকার শব্দ নাকি চাকার শব্দ না আকাশটা উঠলো আত্মনাদ করে
3: হতেই পারে না কিছুতেই হতে পারে না শাস্ত্রেই লেখে না
5: নুড়েছে নুড়েছে ওই তো চলেছে রথটা
3: পাপ মহাপাপ কিছু নয় মূল্য পৃথিবী নিঃশ্বাস ছাড়ছে অন্যায় ঘোর অন্যায় রথ শেষে চললো যে পাপ মহাপাপ
1: তাই তো ইহ দেখতে হলো তোকে ঠাকুর তুমি হুকুম করো ঠাকুর দেখাবো ওই রথ চলা
5: বৃদ্ধ হয়েছেন মহাকাল তার বুদ্ধি ভ্রংশ হলো দেখলাম সেটা সচক্ষে
1: সাহস হয় না হুকুম করতে অবশেষে জাত খোয়াতেই বাবার যদি খেয়াল গেল এবার কারো মতো চুপ করেই ঠাকুর অঞ্জু লাল

0: হবে এই প্রায়শ্চিত্ত করতে, হবেই হবেই হবেই, ওর দেহ শোধন করতে গঙ্গা যাবে শুকিয়ে,
1: গঙ্গার জল টান হবে না, ঘোড়ার ঢাকনার মতো সূত্রগুলোর মাথা দেব উড়িয়ে ঢালবো ওদের রক্ত।
2: মন্ত্রী মশাই যাও কোথায়? যাব ওদেরই সঙ্গে রশি ধরতে।
0: ছি ছি ছি ছি, ওদের হাতে হাত মেলাবে তুমি, ওদের হাতে।
2: ওরাই যে আজ পেয়েছে কালের প্রসাদ, স্পষ্টই গেল দেখা, এ মায়া নয় স্বপ্ন, এবার থেকে মান রাখতে হবে ওদেরই সঙ্গে সমান হয়ে।
0: তাই বলে ওদেরই একসাথে রশি ধরা, কথা বলি আমরা, চলুক আর নাই চলুক।
2: এবার দেখছি চাকার তলায় পড়বার পালা তোমাদেরই।
0: সেও ভালো, অনেক কাল চণ্ডালের রক্ত শুষে চাকা হাতে অশুচি, এবার পাবে শুদ্ধ রক্ত, স্বাদ বদল করুক। পরবর্তী তোলার বাচ্চা আমাদের রথটা একবারে সোজা চলেছে ওদেরই ভান্ডারের দিকে, যাই ওদের রক্ষা করতে।
2: নিজেদের রক্ষার কথা ভাবো, দেখছো না ঝুঁকেছে তোমাদের অস্ত্রশালার দিকে? ওদের সঙ্গে মিলে ধরো সে রশি, বাজবার দিকে ফিরিয়ে আনো রথটাকে, গমনা করবার সময় নেই,
0: গমনা করবার সময় নেই। কি করবে ঠাকুর, তুমি কি করবে? বীরগণ তোমরা কি করবে বলো, আগে কি করতে হবে বলো না ভাই সকল, সবাই যে একবারে চুপ করে গেছো, রশি ধরবো না লড়াই করবো? ঠাকুর তুমি কি করবে বলোই না।
3: কি জানি রশি ধরবো না শাস্ত্র আওড়াবো।
0: গেল গেল সব, রথের এমন হাঁক শুনিনি পুরো পুরুষে। যে ডাকরা ওরাই কি টানছে রথ,
4: আমরাই বুঝলাম না মানে, বুঝবে কবি? ওরা তো বানিয়ে বানিয়ে বলে কথা, শাস্ত্র জানে কি?

0: একে উল্টো পাল্টা ব্যাপার কবি, পুরুতের হাতে চলল না রথ, রাজার হাতে না, মানে বুঝলে কিছু?
1: ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু, মহাকালে রথের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি, নিচের দিকে নামলো না চোখ, রথের দড়িটাকেই করলে তুচ্ছ। মানুষের সঙ্গে মানুষকে বাঁধে যে বাঁধন তাকে ওরা মানেনি, রাগী বাঁধন আজ উন্মত্ত হয়ে ল্যাজ আছড়াচ্ছে দেবে ওদের হাড় গুঁড়িয়ে।
0: তোমার শূদ্রগুলোই কি এত বুদ্ধিমান? ওরাই কি পারবে দড়ির নিয়ম মেনে চলতে?
1: পারবে না হয়তো, একদিন ওরা ভাববে রথি কেউ নেই, রথের সর্বময় কর্তা ওরাই। দেখো কাল থেকেই শুরু করবে চাঁচাতে, জয় আমাদের হাল লাঙল চরকা তাঁতের, তখন এরাই হবেন বলরামের চালা, হলধরের মাতলামিতে জগৎটা উঠবে টলমলিয়ে।
0: তখন যদি রথ আর একবার অচল হয়, বোধ করি তোমার মতো কবিরই ডাক পড়বে, তিনি ফুঁ দিয়ে ঘোরাবেন চাকা।
1: নিতান্ত ঠাট্টা নয় পুরুষ ঠাকুর, রথযাত্রায় কবির ডাক পড়েছে বারে বারে, কাজের লোকের ভিড় ঠেলে পারেনি সে পৌঁছতে।
0: রথটা চালাবে কিসের জোরে বুঝিয়ে বলো?
1: গায়ের জোরে নয়, ছন্দের জোরে। আমরা মানি ছন্দ, জানি এক ঝোঁকা হলেই তাল কাটে, মরে মানুষ সেই অসুন্দরের হাতে, চালচলন যার এক পাশে বাঁকা, কুম্ভকর্ণের মতো গড়ন যার বেমানান, যার ভোজন কুৎসিত, যার ওজন অপরিমিত। আমরা মানি সুন্দরকে, তোমরা মানো কঠোরকে, অস্ত্রের কঠোরকে, শাস্ত্রের কঠোরকে, বাইরে ঠেলা মারার উপর বিশ্বাস, অন্তরের তালমানের উপর নয়।
0: তুমি তো লম্বা উপদেশ দিয়ে চললে, ওদিকে যে লাগলো আগুন।
1: যুগাবসানে লাগেই তো আগুন, যা ছাই হবার তাই ছাই হয়, যা টিকে যায় তাই নিয়ে সৃষ্টি হয় নবযুগের।
0: তুমি কি করবে কবি?
1: আমি?
0: হ্যাঁ,
1: তাল রেখে রেখে গান গাবো।
0: কি হবে তার ফল?
1: যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে, পা যখন হয় বেতালা তখন খুদে।

0: খুদে খালখন্দগুলো মার মূর্তি ধরে, মাতালের কাছে রাজপথ হয়ে ওঠে বন্ধুর।
1: এ হলো কি ঠাকুর, তোমরা এতদিন আমাদের কি শিখিয়েছিলে? দেবতা মানলে না পুজো, ভক্তি হলো মিছে, মানলে কিনা সুদ্দুরি টান, ওই মেলাচ্ছা ছোঁয়া, সেটি কি ঘেন্না?
0: পুজো তোমরা দিলে কোথায়?
2: এই তো এইখানে, ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল, রাস্তা এখনো কাদা হয়ে আছে, পাতায় ফুলে ওখানটা গেছে পিছল হয়ে,
0: পুজো পড়েছে ধুলোয়, ভক্তি করেছো মাটি, রথের দড়ি কি পড়ে থাকে বাইরে, সে থাকে মানুষে মানুষে বাঁধা, দেহে দেহে প্রাণে প্রাণে, সেইখানে জমেছে অপরাধ, বাঁধন হয়েছে দুর্বল।
1: আর ওরা যাদের নাম করতে নেই,
0: ওদের দিকেই ঠাকুর পাশ ফিরলেন, নইলে ছন্দ মেলে না। একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটর দিকে, সেইখান থেকে মারলেন টান, বড়টাকে দিলেন কাত করে, সমান করে নিলেন তার আসনটা।
1: তারপর হবে কি?
0: তারপরে কোনো এক যুগে কোনো একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝা পড়া। এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে নাও বুকে তুলে, ধুলোয় ফেলো না, রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরেছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে।
3: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে গীতা দত্ত, কমলা বন্দ্যোপাধ্যায়, গৌরী চট্টোপাধ্যায়, শক্তি দত্ত, প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, দিলীপ বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপদ চক্রবর্তী, সলিল চক্রবর্তী, প্রশান্ত বসু, নারায়ণ চট্টোপাধ্যায়, প্রণবেশ বন্দ্যোপাধ্যায়, অমল ঘোষ দস্তিদার, শঙ্কর পাল, অসীম মুখোপাধ্যায়, সুশান্ত ঘোষাল, শৈলেন সাহা, প্রভাত চট্টোপাধ্যায়, দীপক বন্দ্যোপাধ্যায়, সত্যেন বসু, সবিতাব্রত দত্ত ও ত্রিদীপ দত্ত। নির্দেশনা সবিতাব্রত দত্ত। পরিবেশনায় রূপকার। আজকের নাটক রথের রশি।
4: এতক্ষণ শুনলেন নাটক রথের রশি, আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 42 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তে জানিস।
3: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: আকাশবাণী কলকাতা, এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আমি সৌম, রয়েছি আপনাদের সঙ্গে। আজ ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরে। এক নজরেতে থাকবে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে থাকছে আতসকাঁচের তলায়। আতসকাঁচের তলায় কথা হবে আইপিএল নিয়ে, আইএসএল নিয়ে, বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ নিয়ে, ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে, আরও অনেক বিষয় নিয়ে। সঙ্গে থাকছে আজকের এই সপ্তাহের খেলোয়াড় বৈভব সূর্যবংশী এবং মিচেল মার্স, দুই খেলোয়াড়কে নিয়ে কথা হবে। সঙ্গে আর্চারি ওয়ার্ল্ড কাপে সোনা জয় নিয়ে কথা হবে, ফিট ইন্ডিয়া সাইকেল র্যালি নিয়ে কথা হবে, সঙ্গে রয়েছে খেলার বিভিন্ন খবরাখবর, সব কিছুই আপনার জন্য। প্রথমেই এক নজরে। প্রথমেই এক নজরে কান পাতলে যে বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে, আইপিএলে গতকাল গুজরাট টাইটান্স 77 রানে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। ম্যাচের সেরা রশিদ খান 4 উইকেট নিয়ে। আজ সন্ধে 7:30 আইপিএলে মুখোমুখি হবে আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল শৃঙ্খলা ফেরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড 24 ঘন্টা আগেই নানাবিধ নির্দেশিকা জারি করেছে। এই মুহূর্তে খেলা চলছে লখনৌ সুপার জায়ান্টস এর সঙ্গে চেন্নাই সুপার কিংসের। প্রথমেই লখনৌ ব্যাট করছে, এই মুহূর্তে 6 উইকেটে 16 ওভারে স্কোর 159। আজ সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপে এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের মাধ্যমে স্বর্ণপদক ভারতের মহিলা রিকার্ভ দলের। দীপিকা কুমারী, অঙ্কিতা ভাকত, কুমকুম মহোদের সাফল্যে আমরা সবাই গর্বিত। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ব্রাইটন 3-0 হারিয়ে দিয়েছে উলভসকে। ম্যানচেস্টার সিটি 3-0 হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। আজ সন্ধে 6:30 তিনটি ম্যাচ রয়েছে, নটম ফরেস্ট বনাম নিউ ক্যাসল, প্যালেস বনাম এভারটন, বার্নলে ভার্সেস অ্যাস্টন ভিল্লা, এবং রাত 9:00 খেলা রয়েছে ওয়েস্ট হ্যাম বনাম আর্সেনাল, আর্সেনালের মধ্যে। আইএসএলে মোহনবাগান এবং গোয়ার খেলার ফলাফল 1-1 ড্র। আজ কেরল বনাম মোহামেডানের খেলা বিকেল 5:00 শুরু হয়েছে, সন্ধে 7:00 খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম চেন্নাই এফসির মধ্যে। রোমে ফরাসি ওপেনে নামার আগে প্রস্তুতি প্রতিযোগিতা ইতালীয় ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। ফিটনেস নিয়ে তিনি যথেষ্ট চিন্তায় রয়েছেন। অন্যদিকে আইডব্লিউএলএ সেসা এফএকে 6-0 হারিয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটল ইস্ট বেঙ্গলের। এই মুহূর্তে আতসকাঁচের তলায়

আতস কাঁচের তলায় আমরা অবশ্যই সবাই এই মুহূর্তে রয়েছি এবং আমরা আইপিএল নিয়ে কথা বলবো, রাজস্থান বনাম গুজরাটের কালকের যে খেলা সেটা নিয়ে। জয়পুরে আইপিএল লীগ পর্যায়ের প্রায় অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে প্রায় সব দলগুলোই, কিন্তু এখনও পর্যন্ত কোনো দলই পাকাপাকিভাবে প্লে অফে জায়গা করে নেয়নি। রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স, এবং রেকর্ড সূর্যবংশীর মাত্র 15 বছর বয়সেই 22 গজে ধামাকা দিয়ে তার শুরু। গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম আইপিএলে 100 রান, আজ আবারও গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে আরও একটা রেকর্ড, মোহাম্মদ সিরাজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বৈভব সূর্যবংশী। টি টোয়েন্টি ক্রিকেটে 100 ছক্কার মালিক হয়ে গেলেন বৈভব। শুভমান গিলের কথা বলতেই হয়, দুরন্ত 100 রান এবং রশিদ খানের একাই 4টে উইকেট নেওয়া। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাটিং করতে নেমে শুভমান গিল 20 ওভারে 4 উইকেটে 229 রান বোর্ডে তুলে নিয়েছিল। যা তাড়া করতে নেবে রাজস্থান রয়্যালস 16.3 ওভার

152 রানেই অল আউট হয়ে যায়। রিয়ান পরাগ হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য খেলতে পারেননি। যশস্বী জয়সওয়াল নেতৃত্বভার সামলাছেন এই দিনে। যদিও ব্যাট হাতে নেবে তিনিও কিন্তু সাফল্য পাননি, মাত্র 3 রানে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে তাকে। কেকেআরের তাদের শেষ 4টি ম্যাচে পরপর জয় ছিনিয়ে নিয়েছে, ফলে পয়েন্ট টেবিলে অনেকটা ওপরের দিকে তারা উঠে এসেছে। এবং এই পয়েন্ট টেবিল নিয়ে কথা বলতেই হয়, কিন্তু তার আগে বলতেই হয় যে যেভাবে শুরুটা হয়েছিল সেখানে এই যে এক মানে 229 রান টার্গেট করা, সেটাকে নাকি এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জের ছিল। কারণ বলতেই হয় যে সিরাজের যে শট, সেইটা পুল মারতে গিয়ে কিন্তু বৈভবকে ফিরে যেতে হয় 16 বলে 36 রানের পর। তার জন্য কিন্তু 16.3 ওভারে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলতেই হয়, এবার আইপিএলে গুজরাটের কথা। এবং আজকে আইপিএলে যে এই যে জয়, সেখানে কিন্তু 3 জনের ওপর কিন্তু ভর করেই কিন্তু শুভমান এগিয়ে নিয়ে গেছে। যেখানে বলতেই হয় যে জয়পুরে শুভমান মানে একদম দারুণভাবে এগিয়ে নিয়েছে। এবং সেখানে শুভমানের যেমন 44 বলে 84 রান, সেখানে সুদর্শনের কথাও বলতে হয়, 36 বলে 55 রানের দারুণ ইনিংস রাজস্থানকে পৌঁছে দিয়েছিল 4 উইকেটে 229 রানে। আর একটু আগে বলছিলাম না পয়েন্ট টেবিল নিয়ে, তাহলে পয়েন্ট টেবিলটা দেখলে বোঝা যায় যে 1 নম্বরে কিন্তু হায়দ্রাবাদ রয়েছে 14 পয়েন্ট নিয়ে, গুজরাট টাইটান্সও কিন্তু রয়েছে 14 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, পাঞ্জাব রয়েছে 13 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, 4 নম্বরে বেঙ্গালুরু 12 পয়েন্ট নিয়ে, রাজস্থানও 12 পয়েন্ট নিয়ে রয়েছে 5 নম্বরে, 6 নম্বরে চেন্নাই 10 পয়েন্ট নিয়ে, কেকেআর কলকাতা নাইট রাইডার্স রয়েছে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে, 8 নম্বরে দিল্লি রয়েছে 8 পয়েন্ট নিয়ে, 9 নম্বরে মুম্বাই রয়েছে 6 পয়েন্ট নিয়ে, 10 নম্বরে রয়েছে লখনউ 6 পয়েন্ট নিয়ে। এবং লখনউয়ের খেলা এই মুহূর্তে চলছে এবং সেই খেলায় লখনউ ব্যাট করছে। লখনউ বলতে বলতে কিন্তু 16.2 ওভারে 6 উইকেটে 160 রান এই মুহূর্তে। এরপর আবারও ফিরব আতশ কাঁচের তলায়, চোখ রাখব দেখি কোন খবর কানে আসে। তিয়াত্তরতম ফিট ইন্ডিয়া র্যালি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই এবং অন্যান্য সংস্থাগুলির দ্বারা 10ই মে অর্থাৎ আজকে অনুষ্ঠিত হয়েছে সানসেট অন সাইকেল র্যালি। 73তম এই সংস্করণের মূল বিষয় বা উদ্দেশ্য হলো যে উদ্দেশ্য নিয়ে প্যাডেল চালানো, যেখানে বিশেষ করে ভারতীয় কৃষক এবং অন্নদাতাদের সম্মান জানানো হয়েছে। এই দেশব্যাপী উদ্যোগটি ওবেসিটি মানে ওজন বৃদ্ধির বিরুদ্ধে যে মোকাবিলা, সেটার জন্য স্বাস্থ্য রক্ষা এবং একটি টিকসই ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার জন্যই সাইকেল চালানোকে উৎসাহিত করার জন্য নেওয়া। এবং এখানে কিন্তু কৃষক এবং দুগ্ধ উৎপাদনকারী অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রতি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে রবিবার এই উদ্যোগ নেওয়া হয়। ফিট ইন্ডিয়া মিশনকে উৎসাহিত করার জন্য দেশ জুড়ে সাইকেল র্যালি করা হয় এবং এই যাত্রা জন আন্দোলন শুরু হয়েছিল 2024 সাল থেকে। হাজার হাজার স্থানে লক্ষ লক্ষ অংশগ্রহণকারী নাম নথিভুক্ত করে এই কার্যক্রমে তাদেরও অংশীদার করে তোলেন। ফিট ইন্ডিয়া র্যালি এইভাবেই চলতে থাক। সঙ্গে রয়েছে আর্চারি ওয়ার্ল্ড কাপ, যেখানে স্বর্ণপদক পেয়েছে ভারতীয় মহিলা টিম। আজকে সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় পর্বে ভারতীয় মহিলারা রিকার্ভ আর্চারি দল এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের মাধ্যমে স্বর্ণপদক জিতেছে। 4টে সেটে তারা ম্যাচটি 4-4 সমতায় নিয়ে আসে। দীপিকা কুমারী, অঙ্কিতা ভাকত, 17 বছর বয়সী কুমকুম মোহদের এই ত্রয়ী একটি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে 4-4 সমতায় আসার পর শুট অফে যায়। সেখানে গিয়ে তারা চীনকে শেষ পর্যন্ত 5-4 ব্যবধানে পরাজিত করে এবং স্বর্ণপদক জিতে নেয়। এই জয়টি ভারতের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, কারণ দলটি এর আগে সেমিফাইনালে 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল। এটি ছিল 2021 সালের পর ভারতের প্রথম মহিলা রিকার্ভ দলের বিশ্বকাপে স্বর্ণপদক।

এবং 3 বছরের মধ্যে এই বিভাগে প্রথম পদক, সেটাও খুব আনন্দের। ভারতের সবচেয়ে অভিজ্ঞ তীরন্দাজ দীপিকা পুরো প্রতিযোগিতা জুড়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন, কোনো পূর্ণকালীন জাতীয় কোচ ছাড়াই ভ্রমণ করেছেন। এই সিনিয়র তীরন্দাজ গুরুত্বপূর্ণ মুহূর্তে তার যে তরুণ সতীর্থ তাদের ক্রমাগত পথ দেখিয়েছেন এবং অনুপ্রাণিত করে চলেছেন।

গিয়েছিল। কিন্তু চীন একেবারে নাছোড়বান্দা, দ্রুত ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় সেটে ভারত কিছুটা হোঁচট খায় যখন কুমকুম মাত্র 8 স্কোর করে এবং আশ্চর্যজনকভাবে দীপিকা শেষ অ্যারোতে 7 স্কোর করে, ফলে চীন ম্যাচটি 2-2 সমতায় নিয়ে আসে। এরপর তৃতীয় সেটে একটি রিভিউয়ের মাধ্যমে চীন কিন্তু শেষ অ্যারো স্কোরটা 8-9 নিয়ে যায়, ফলে স্কোরটা চীনের বেড়ে যায় 4-2 ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ সেটে দীপিকা দুটি পারফেক্ট 10 স্কোর করে ফর্মে ফিরলেও ভারত কিন্তু প্রায় হারের মুখে চলে যাচ্ছিল। সেখান থেকে আবার নিজেদের ঘুরে দাঁড়ানো, চীনের কম স্কোর করা এবং শেষ পর্যন্ত 5-4 ভারতীয় মহিলা রিকার্ভ আর্চারি দলের স্বর্ণপদক প্রাপ্তি। আমরা সবাই খুব আনন্দিত এবং এই ভারতীয় রিকার্ভ আর্চারি দলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা।

বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট স্কোর, এই স্কোরটা নিয়ে বা এই স্কোরের কথা বলতে গিয়ে, টেস্টের কথা বলতে গিয়ে এই মুহূর্তে আবারও একবার আইপিএল এর খেলা চলছে, সেই স্কোরটা দিয়ে দিই। লখনৌ ব্যাট করছে, সেখানে কিন্তু এই মুহূর্তে স্কোর 174 রান 6 উইকেটে 17.3 ওভারে। এই খেলাটা চলতে থাক, মাঝে মধ্যেই আপডেট দিতে থাকবো, কিন্তু এই মুহূর্তে একটুখানি আমাদের এই যে ঢাকায় প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ, চা বিরতি পর্যন্ত পাকিস্তান কিন্তু সংগ্রহ করেছিল 349 রান 6 উইকেটে, যা কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসের থেকে, মানে প্রথম ইনিংসে বাংলাদেশ 413 রান করে, সেখান থেকে কিন্তু 64 রান কম। টপ অর্ডারের যে বিপর্যয়ের পর কিন্তু সালমান আগা 75 রানে অপরাজিত এবং মোহাম্মদ রেজওয়ান 59 রানে ষষ্ঠ উইকেটটাকে ধরে রেখে 119 রানের জুটি গড়ে দলকে কিছুটা ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এরপর বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হয়েছে। আর একটু যদি আগে একটু ফ্ল্যাশব্যাকে আমরা টাইম মেশিনে করে ফিরে যাই, তাহলে কিন্তু গতকালের কথা বলতেই হয় যে প্রথম টেস্টে মোহাম্মদ আব্বাসের কথা, 5 উইকেট নিয়ে বাংলাদেশকে 413 রানে সীমাবদ্ধ রাখে সেখানে, এবং এরপর দুটি অভিজ্ঞ ব্যাটসম্যান পাকিস্তানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। ওপেনার আজানের কথা বলতেই হয়, অপরাজিত 85 রান করেন, এবং আরেক ব্যাটসম্যান আবদুল্লাহ ফজল 37 রানে অপরাজিত থাকেন। ঢাকায় দ্বিতীয় দিনের যে খেলা, সেখানে কিন্তু পাকিস্তান 1 উইকেটে 179 রান সংগ্রহ করে এবং 234 রানে পিছিয়ে থাকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন সান্তের 101 রান এবং মুশফিকুর রহিমের 179 বলে খেলা লড়াকু 71 রানের পর 36 বছর বয়সী আব্বাস 34 ওভারে 92 রানে 5 উইকেট নিয়ে অসাধারণ বোলিং করেন, যা তার ষষ্ঠ টেস্টে পঞ্চম উইকেট। সাঈদ শাহ আফ্রিদি 113 রানে 3 উইকেট নেয়। অন্যদিকে ইমামুল হক 106 রানের উদ্বোধনী জুটিতে 45 রান করেন। কিন্তু এই খেলা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা তৈরি করেছে। দেখা যাক শেষ পর্যন্ত স্কোর কোন দিকে গড়ায়। এই মুহূর্তে বলতে বলতেই আবারও বলতে হয়, প্রায় 17 ওভার শেষের দিকে 17.5 ওভার 176 রান 6 উইকেটে এই মুহূর্তে কারেন্ট রান রেট লখনউয়ের আইপিএলে 9.87।

ইংলিশ প্রিমিয়ার লিগ। গতকাল ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে ডোকু 60 মিনিটে, আর্লিং হ্যালান্ড 75 মিনিটে এবং অতিরিক্ত সময় ওমর মারমুস ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করে। এর আগে এভারটনের সঙ্গে 3-3 ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের 36তম রাউন্ডের প্রথম ম্যাচে চেলসি এবং লিভারপুলের খেলাও 1-1 ড্র হয়েছে। ইংলিশ ফুটবলের একটি বড় লড়াই হিসেবে পরিচিত এই ম্যাচটি প্রত্যাশার চেয়েও নিম্নমানের খেলা হয়েছে বলে ভক্তরা অনেকেই হতাশ। এই ফলাফলের পরিবর্তে কিন্তু যেটা বলতেই হয় যে লিভারপুল শেষমেশ তাদের পয়েন্ট টেবিলে যেখানে দাঁড়িয়েছে সেটা 59, যা তাদেরকে সমসাময়িকভাবে লিগ টেবিলে চতুর্থ স্থানে নিয়ে গেছে।

এবং এই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে কোচ আর্নে তিনি কিন্তু এখনও আরও একটুখানি জোর দিচ্ছেন যে জয় প্রয়োজন। অন্যদিকে চেলসি 49 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে, শীর্ষে রয়েছে এই মুহূর্তে আর্সেনাল, 35টা ম্যাচ খেলে 76 পয়েন্ট নিয়ে। ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে 35টা ম্যাচ খেলে 74 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেড তারাও কিন্তু 36টা ম্যাচ খেলে 65 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। লিভারপুল 36টা ম্যাচ খেলে 59 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে। আগেই বললাম অ্যাস্টন ভিল্লা, তারা কিন্তু 35টা ম্যাচ খেলে 58 পয়েন্ট নিয়ে রয়েছে 5 নম্বরে। এবং বোর্নমাউথ, তারা 36টা ম্যাচ খেলে 55 পয়েন্ট নিয়ে তারা রয়েছে 6 নম্বরে। 7 নম্বরে রয়েছে ব্রাইটন, তারা 36টা ম্যাচ খেলে 53 পয়েন্ট নিয়ে। অন্যদিকে ব্রেন্টফোর্ড, তারা অষ্টম স্থানে রয়েছে 36টা ম্যাচ খেলে 51 পয়েন্ট নিয়ে। এবং চেলসি, তারা 36টা ম্যাচ খেলে 49 পয়েন্ট নিয়ে রয়েছে 9 নম্বরে। ফলে এটা কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে, এবং এই লড়াই এবং শুধু সমর্থক নয়, সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে এই চ্যালেঞ্জটা রয়েছে, তারা কিন্তু এই রদবদলটা দেখতেই চায়। আজকেও খেলা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে, সেই খেলাগুলো নিশ্চয়ই কিছুটা এই পয়েন্ট টেবিলে অদলবদল ঘটাবেই। ইংলিশ প্রিমিয়ার লিগের পর বলতেই হয় আইএসএল নিয়ে কথা। আইএসএলে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে, 10টা ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে। মোহনবাগান 21 পয়েন্ট নিয়ে 10টা ম্যাচ খেলে 2 নম্বরে রয়েছে। জামশেদপুর 12টা ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। বেঙ্গালুরু 12টা ম্যাচ খেলে তারা কিন্তু 20 পয়েন্ট নিয়ে রয়েছে 4 নম্বরে। 5 নম্বরে রয়েছে গোয়া, সেখানে কিন্তু তারা 20 পয়েন্ট নিয়ে 12টা ম্যাচ খেলে রয়েছে 5 নম্বরে। 6 নম্বরে রয়েছে মুম্বাই সিটি, 11টা ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে। পাঞ্জাব রয়েছে সপ্তম স্থানে, 10টা ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে। ইন্টারকাশি, তারা রয়েছে 10টা ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে 8 নম্বরে। 9 নম্বরে কেরালা ব্লাস্টার্স, 11টা ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে। এরকম রয়েছে এই মুহূর্তের 8টা পরপর ক্রম, এবং সেখানে যদি ধরি আমরা মোহনবাগান কিন্তু সুপার জায়ান্টস, তারা কিন্তু গোয়া এফসির সঙ্গে খেলায় ফলাফল 1-1 ড্র, যার ফলে মোহনবাগান 2 পয়েন্ট হারিয়েছে। এবং ম্যাচের প্রথমার্ধে গোয়া দারুণভাবে আটকে রেখেছিল সবুজ মেরুনকে। 56 মিনিটে সন্দেশ ভুল বলে, মানে বল পেয়ে গেলে সেখান থেকে গোল করেন মোহনবাগানের জেমি, এবং এটি আইএসএলের তার নবম গোল। ম্যাচের শেষের দিকে অবশ্য বিশাল একটা কিন্তু এফসি গোয়ার গোলটি শোধ করে দেয়। এই ড্রয়ের ফলে কিন্তু মোহনবাগান লিগ টেবিলে 2 নম্বরে নেমে গেল, এবং ইস্ট বেঙ্গল লিগ টেবিলের যে পরিস্থিতি সেখানে কিন্তু 1 নম্বরে চলে গেল। এবং এই যে খেলার অদল বদল, সেটা কিন্তু একটা বড় চমক, কারণ যদি আমরা গতকালের আইএসএলের খেতাব লড়াইয়ের যে লড়াই দেখি, সেখানে কিন্তু মোহনবাগানের এই পয়েন্ট নষ্ট করাটা ইস্ট বেঙ্গলের কাছে শাপে বর। এবং আজকে এই মুহূর্তে তো আমি বললাম যে বিকেল 5টা থেকে খেলা কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মোহামেডানের মধ্যে, এবং সন্ধে 7টায় খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস চেন্নাই এফসি।

সপ্তাহের সেরা খেলোয়াড় বৈভব সূর্যবংশী, 27 মার্চ 2011 জন্ম, বিহারের সমস্তপুরের। অত্যন্ত প্রতিভাবান এই ক্রিকেটার, যার কথা বলতেই হয়, 2025 সালে 35 বলে 100 রানের রেকর্ড তার, এবং এই আইপিএলে 2026-এর আইপিএলে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল, শেষ পর্যন্ত যদিও রাজস্থান 77 রানে হেরে গিয়েছিল, কিন্তু তার এই ধারাবাহিক যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ। 16টা বল খেলেছেন ঠিকই গতকাল, এবং 16টা বল খেলে 36 রান, সেটা কিন্তু বেশ ভালো। প্রায় 2 সপ্তাহ আগেই হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম বলেই 0 রানে আউট হয়েছিল বৈভব সূর্যবংশী। তার বদলা কিন্তু পরেই তিনি নিয়ে নিলেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার, সেখানে কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধেই মাত্র 36 বলে 100 রান করেন, 12টি ছক্কা তার মধ্যে ছিল 15 বছর এই ব্যাটারের হাতে, যদিও পরের বলেই আউট হতে হয় 37

বলে 103 রানের ইনিংসে। এবং এর জন্যই কিন্তু এই ব্যাটারের প্রথম থেকেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়া উচিত এবং সপ্তাহের সেরা বৈভব সূর্যবংশী। আর এক সপ্তাহের সেরা খেলোয়াড়ের কথা বলবো, মিচেল মার্স। অস্ট্রেলিয়ার একজন আক্রমণাত্মক অলরাউন্ডার এবং বর্তমানে টি টোয়েন্টি দলের অধিনায়ক, এবং অক্টোবরের 1991 জন্মগ্রহণ করেন অলরাউন্ডার। তিনি 2026 সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন। তিনি সম্প্রতি আরসিবির বিরুদ্ধে 56 বলে 111 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। এবং মিচেল মার্স সম্পর্কে যদি বলা হয় যে তিনি ডানহাতি ব্যাটসম্যান, ফার্স্ট মিডিয়াম বোলার, এবং আইপিএলে তার দুরন্ত খেলার পারফরমেন্স, সেখানে কিন্তু আরসিবির বিরুদ্ধে 49 বলে দ্রুততম 100 রান করেছেন তিনি। তিনি আইপিএলে 2 সেঞ্চুরি করেছেন এবং 10 হাফ সেঞ্চুরি। তিনি আইপিএলে একজন বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার হিসেবেই পরিচিত, যিনি দ্রুত রান তুলতে পারেন এবং বাউন্ডারি মারতে পারেন। এই সপ্তাহে তিনিও সেরা। খেলার বিভিন্ন খবরাখবর রয়েছে সকলের জন্য। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগ হচ্ছে 8 দলেই। নিলামের একদিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছে হারবার ডায়মন্ড। এই ফ্র্যাঞ্চাইজির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নাকি বন্ধ, সেই সংস্থার অন্যতম মালিকও নাকি আইনি সমস্যায়। তাই এবারের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগে 8 দলই খেলবে। অন্যদিকে যেটা বলতেই হয়, চোট কাটিয়ে মাঠে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ফেব্রুয়ারিতে চোয়ালের হার বেড়েছিল, সেখান থেকেই তার অস্ত্রোপচার, সেখান থেকে তার কিছুটা বিরতি নেওয়া। তার অস্ত্রোপচারের পরে গত মাসে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ভাগ্যবান যে প্রাণে বেঁচে গিয়েছেন। গতকাল শনিবার তিনি আবারও কিন্তু খেলেছেন, 2 উইকেট নিয়েছেন এবং 20 ওভার বলও করেছেন। তার জন্য অবশ্যই আমরা আরও তাড়াতাড়ি তার সুস্থতা কামনা করি এবং তার আরও আরও সুন্দর পারফরমেন্সের অপেক্ষায় আমরা রইলাম। অন্যদিকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে উঠেছে। কারণ একটাই, কারণ তাদের নির্দেশিকা যে সমাজ মাধ্যমের ভক্তের সংখ্যা বাড়াতে হবে, তবেই নাকি সেই ফ্র্যাঞ্চাইজিতে বেছে নেওয়া হবে খেলোয়াড়। এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলেও আশা করি সব বিতর্ক কমে যাবে। কিন্তু ঘড়ির কাঁটা বলছে বন্ধুরা, যে সৌম্যদেবকে আজকে ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিতেই হবে। সকলে খুব ভালো থাকুন, সঙ্গে রাখুন, সুস্থ রাখুন, এবং অবশ্যই সঙ্গে রাখতেই হবে ক্রীড়াঙ্গনকে।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় সুপ্রীতি আদক। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান, ৬:৪০ যাত্রানুষ্ঠান, ৭:৩০ শুনবেন সমীক্ষা, ৮:০০ সবিনয় নিবেদন। ৮:৩০ নানা রঙের গান, ৮:৫৫ এই মাসের গান, ৯:০০ শিক্ষাঙ্গন থেকে, ৯:৩০ নজরুল গীতি, ৯:৪৫ আধুনিক গান, ১০:০০ রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, ১১:০০ শুনবেন দোতারা, ১১:১০ বাংলা আধুনিক ও ছবির গান। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে ৫:২০ শুনবেন উর্বশী, ৬:১০ পাশ্চাত্য সঙ্গীত, ৬:৩০ পাশ্চাত্য সঙ্গীত, ৭:১০ নজরুল গীতি, ৭:৩০ দর্পণ, ৭:৩০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ৯:৩০ অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষার অনুষ্ঠান, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান। এখন যুববাণী সুরের ক্যানভাসে, উপস্থাপনায় সুপ্রীতি আদক।

শুভ সন্ধ্যা বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন 5:31, আর তোমরা জানো যে আজ রবিবার, এই সময়টা এখন যুববাণীর। আজ আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। ভালোবাসা কখনো খুব সহজ, কখনো ভীষণ জটিল, কখনো না বলা কথায় ভরে থাকে, আবার কখনো হাজার কথাতেও শেষ হয় না। আজকের সুরের ক্যানভাসের আসরে থাকছে সেই ভালোবাসারই কিছু গল্প, কিছু চিরন্তন বাংলা আধুনিক গান। চলো শুনে নিই আজকের প্রথম গানটা।

এতক্ষণ শুনলে যুববাণীর শিল্পী আকাশ ভট্টাচার্যের কণ্ঠে ভালোবাসার এক মিষ্টি অনুরোধের গান। কত সহজে বলা, কিছু মনে করো না, অথচ মনে কোথাও না কোথাও লেগেই যায়, তাই না? তবুও ভালোবাসা যেন কথার ভিড়ে হারিয়ে না যায়। এবার ভালোবাসার সৌন্দর্যকে অন্যভাবে উপলব্ধি করি। এখন শুনবে পরপর দুটো গান যুববাণীর শিল্পী আকাশ ভট্টাচার্যের কণ্ঠে।

এতক্ষণ শুনলে যুববাণীর শিল্পী আকাশ ভট্টাচার্যের কণ্ঠে দুটি গান। জানো তো, ভালোবাসা যখন সত্যি হয় তখন সে তুলনার বাইরে চলে যায়। প্রিয় মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আলাদা। কিন্তু সব ভালোবাসা কি এত সহজ? জানো তো, কিছু সম্পর্ক থাকে যেখানে টান আছে কিন্তু শান্তি নেই, তবুও মন সেখানেই বার বার ফিরে যেতে চায়। এই না পাওয়া আর দূরত্বের গল্প নিয়েই থাকছে পরের গানটা।

এতক্ষণ শুনলে যুববাণী শিল্পী শ্রেয়সী ভট্টাচার্যের কণ্ঠে গান, তোমরা শুনছ সুরের ক্যানভাসে। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। জানো তো বন্ধুরা, কখনো ছেড়ে যাওয়াটাই হয়ে ওঠে সম্পর্কের শেষ উত্তর। কিছু না বলা প্রশ্ন, কিছু না পাওয়া কিছু উত্তর, সব মিলিয়ে একটা অন্যরকম নীরবতা। তারপরও মানুষ খুঁজে ফেরে নিজেকে, নিজের ভালোবাসাকে। এখন সেরকমই একটি গান রইল তোমার জন্য।

এতক্ষণ শুনলে যুববাণী শিল্পী শ্রেয়সী ভট্টাচার্যের কণ্ঠে গান। ভালোবাসা আসলে আমাদের বদলে দেয়, কখনো আলো হয়ে জ্বলে, কখনো একটু কষ্ট দিয়ে শেখায়, তবুও আমরা ভালোবাসি আবার নতুন করে। কথায় আছে না, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। ভালোবাসা থাকুক, হয়তো নিখুঁত না হোক, কিন্তু ভালোবাসাটা যেন সত্যি হয়। তোমাদের জন্য আজকের শেষ নিবেদনে শ্রেয়সী ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা।

শুনলে যুববাণীর শিল্পী শ্রেয়সী ভট্টাচার্যের কণ্ঠে গান, তোমরা শুনছ সুরের ক্যানভাসে, সঙ্গে আছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা? আমাদের যুববাণীর শিল্পীদের গান কেমন লাগলো তোমাদের? আমাদের জানাও YUVAVANIKOLKATA অর্থাৎ যুববাণী কলকাতা ফেসবুক পেজে আজকের সুরের ক্যানভাসের পোস্টারের নিচে। তবে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে হাতে আর বেশি সময় নেই, আবারও গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অপরকে ভালো রেখো, আর শুনতে থাকো যুববাণী।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজকের আকাশ সাধারণত মেঘলা, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89% এবং সর্বনিম্ন 57%। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। সন্ধ্যে ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান। ৬টা বেজে ৪০ মিনিটে যাত্রানুষ্ঠান রানী রাসমণি, রচনা তাপস রায়চৌধুরী, পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ। ৭:৩০টায় সমীক্ষা, ৮:০০টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। রাত ৮:৩০ শুনবেন নানা রঙের গান, ৮:৫৫ এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু। রাত ৯টায় শিক্ষাঙ্গন থেকে রানাঘাট ব্রজবোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের থেকে সুইটি প্রামাণিকের রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। রাত ৯:৩০ শুনবেন নজরুল গীতি, ৯:৪৫ আধুনিক গান। রাত ১০টায় রবিবাসরীয় অখিল ভারতীয়

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যে 6:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব পোশাক। 6:30 পাশ্চাত্য সঙ্গীত, সন্ধ্যে 7:10 শুনবেন নজরুল গীতি। 7:30 দর্পণ, রাত 8:00 ছায়া ছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষার অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব পোশাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: হতেন শুভেন্দ্র অধিকারী দেব, অন্যতেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ করেন মহানির্দেশীয় কমিশনার আর জেলা করেন পুলিশ সুপার কো সালাগ হয় দুর্বিপাম মেনতে বাড়াই কাম। পশ্চিম বাংলা পনত নাওয়ান সরকার বেরেদ তায়ম দিশম রেয়া সিরে আদালত সুপ্রিম কোর্টা হুকুম লেকাতে পনত স্কুল সার্ভিস কমিশন দো 2006 সাল রেয়া মাচেদ বাহলি বিনিয়োগ রেয়া ও এমআর সিটে উচেন সদর কাদা নিয়ে তায়ম বিদ্যাগাড় করেন গ্রুপ ডি আর গ্রুপ সি ঠাঁরে কামিয়া বাহলি আনা বিনিয়োগ রেয়া ও এমআর সিট উচেন সদর আমেনতেহ স্কুল সার্ভিস কমিশনা ডগর বাড়াই কানা। দিন কালম কেন্দ্রীয় সেচেদ ডিফার্ড ট্রেনিং মন্ত্রী মানতান ধর্মেন্দ্র প্রধান উদ্যোগ লেকাতে নেস হ কেন্দ্রীয় সেচেদ ডিফার্ড দো তঙ্গে সেরমা রেয়া গরম ছুটিরে দিশম জাকাত রেয়া বিদ্যাগাড় করে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2006 রেয়া এ সাপড়াওয়েত কানা। নোয়া ক্যাম্প তালাতে পাঠুয়া কদো দিশম রেয়া জুদা জুদা পার্সি ইদিকাতে পৈলো তারি লেকাতেনা আপড়েতে তেকো পারুকো রেয়া সুযোগ কো নামা মেনতে কেন্দ্রীয় সেচেদ ডিফার্ডা সামাজিয়া তালমা রেয়া মিদ বার্তেরে মেনা কানা। আইএসএল ফুটবল খেলন রেয়া মিদ ম্যাচরে তেহেন এরনাকুলাম রে এরনাকুলাম রেয়া জওহরলাল নেহরু স্টেডিয়াম রে মোহামেডান দো কেরালা ব্লাস্টার বিরুদ্ধ রে খেলেত কানা। তেহেনা খবর পড়াও দো নোডে গিয়ে মুচেদ না।
1: আখড়া দো উছেন কানা আকাশবাণী কলকাতা রেয়া গীতাঞ্জলি উছেন তালমা খন সান্তারি আখড়া রে নিত আজম তাবন পে আজুমি আখড়া সাপড়াও রে দো আকাশবাণী কলকাতা রেয়া সান্তারি আখড়া।
2: মারাং কত জহার আর হুডিং কত দুলের বাড়াই হচ্ছ কাতে এতহব হয়ে আপেক চিঠি সাকাম আতে সাপড়া আখড়া জুমি আখড়া জানি খান সানাম কপে নাপায় বাড়া গিয়া আর তেহিয়া নিয়ে চাঁদ রেয়া দশা সিঙ্গে মাহা লাগি সানাম কপে তাঙ্গিরে পে তাহে কানা হই তেহিং হ আপেক চিঠি সাকাম আতেকে নোডে হেজ সেটেল হয়ে কানা আর নোয়া আখড়ারে তেহিং আপেক সাঁতে মিনিয়া ইং সীতারাম বাসকে
3: আর আপেক সাঁতে মেনা ইংহ আল্লাদি মুরমু
2: আলিং বানাহর পাহাটা খনগে তাহেনা
3: জোহার
2: আর তেহিঞা নোয়া আজুমিয়ে আখড়ারে সাঁতারি আখড়া রেয়া যাহা ঠিকানার মেল ঠিকানা বানার ঠিকানা থেকে চিঠি সাকাম দো হেজ সেটের কানা আরহ জাস্তি চিঠি সাকাম সেটর মা নোয়া গে আলিয়া আস দো আর নেল হইলেন কে তেহিয়া পুইলো চিঠি সাকাম অকয়ে কুল আকাদা আর চেদ ওলেট কানা
3: হই চিঠি সাকাম সেটের কানা মেল তালাতে আর ডাক তালাতে পৈলো তো যাহা চিঠি সাকাম সাব হয়ে কানা অনাদয় ভেজায় দেয় বৈদ্যনাথ হাসদা আতো মামরদা পরিহাটি ঝাড়গ্রাম খনা মেল তালাতে নয়া চিঠি সাকাম দয় ভেজা আকাদায় চিঠি রায় অলে দেয় নঙ্কা চালাবেন 24/4/2026 তারিখ হিল সাঁতারি আখড়ারে সেটেরলেন ডাক্তার মৌসুমি মুর্মুয়া থুতি আজম কিদেন আডি নাপাই দিস হুদিসে চালাত বোনা অনাতে ডাক্তার মৌসুমি মুর্মু ম্যাডাম দো আডি আডি সারহাওয়িন চালায় কানা বিশেষ কায়তে আবদ আতু দিশম রে তাহে কাতে প্রাকৃতিক পরিবেশ রেনা আয়মা কাথাগে সাপ রাকাব কিদা যেলেকা যাহা কবন জমনিয়া অনা করে তিনা ভিটামিন প্রোটিন মেনা অনা করে না অড়ে অরপাতে লই সদর কেদা লা রাপাত কাতে জম দাগ মান্ডিরে তিনা প্রোটিন হাউরিত রে তিনা প্রোটিন ওদ পুটকরে ভিটামিন আড়া সাকাম রে তিনা পরিমাণ ভিটামিন অনারে প্রতিরোধ ক্ষমতা সাঁতে জানাম তায়ম মিটাং গিদ্রা অকা অকা টিকা কো এম হুয়া অনারেনা অড়ে অরপাতে গালচাত বোনা অনাতে দোসার কারতে সাধাওয়িন চালায় কানা হই মানতান বৈদ্যনাথ হাসদা গমকে নোয়া সারহাও চিঠি সাকামে ভেজা কাদায় চিঠি রেনা অল দো নোডাগে মুচেদ কান তায়া
2: মানতান বৈদ্যনাথ হাসদা গমকে আমদো আমা যাহা চিঠি সাকাম নোয়া আল্লাদি পড়াও কেদা নোয়া দো সারহাও চিঠি সাকাম কানা হই নিয়ে এপ্রিল চান্দরিয়া বাগে পুনমাহি থিল উছেলেন ডাক্তার মৌসুমি মুর্মুয়া থুতি জমনু হেওয়া আর টিকাকরণ নোয়া বাবদ যাহা থুতি উছেলেনা ওনা আজম আকাদা আর আজম কাতেন গে নোয়া সারহাও চিঠি সাকাম দম কুল আকাদা গমকে আমহ আডি আডি সারহাও যে নোয়া আখড়া আজম আকাদাম আর আজম কাতেন আমা যাহা হুদিস কাথা ওনা চিঠি সাকাম তালাতেন অল কুল আকাদা আর তেহিয়া নোয়া আখড়া মানতীয় ডাক্তার মৌসুমি মুর্মুই আজমেদ খান উনি আর হয় রেসকে আডি আডি সাহাও তাহেনা মানতান বৈদ্যনাথ হাসদা গমকে নঙ্কাকে সাঁতারি আখড়া জমি দিয়ে তাপন মে আর চিঠি সাকাম কহ কোলালে মে আর আমার ঠিকানা দো আতো মামর দা

0: পরিহাটি ঝাড়গ্রাম খন আর নিয়ে তাইনম তেনা যাহা চিঠি সাকাম আর নয়া চিঠি সাকাম দই কোলাকাদা হরিপদ সরেন ব্যাকেট্রে অলমেনা আ হারাম বাদল আত ফুটু বেরিয়ে ডাক ওড়া মুড় মহুলি থানা রায়পুর জেলা দো বাঁকুড়া খন আর নয়া চিঠি সাকাম রে যাহা অলাকানা মানতন গমকে যাহা অলেদা নয়া দো আল্লাদি আমলাগিত গে চিঠি সাকাম আদো নয়া চিঠি সাকাম আমেম পড়াওয়া সিং পড়াওয়া
1: আচ্ছা ইন লাগি
0: আমেম পড়াওয়া
1: বাং নয়া দো তাহলে আমগে পড়াও তাবন মে
0: হই নয়া চিঠি সাকাম রে নঙ্কা গমকে অলেট কানা যে পারমেন আজুমি আখড়ারে আম যাহা মুচেদ কথাম লে লেদা ওনা ইদি কাতের গে নয়া চিঠি সাকাম দে কোলা কাদা অলেট কানা নঙ্কা চালমেন আজুমি আখড়ারে মই আল্লাদি মুরমু লেই তরা কেট আ নিয়ে লল শীতুম জখে দাড়ে নারী রেন চেরে চুপড়ি দাগ কদ জাহানা রে এমা কো মাপন বাড়াই ওনাগে নুই মেয়া উইহের ভাবিত কাটি ইং হালাং রাখাব কেদা নোয়া দো আটি যথাত কথাগে লেই সদর কেদা নুকু চেরে চুপড়ি বীরেন জিয়েলি মানমিশালা সেকেই মেনা তাকো লেখাগে চেরে চুপড়ি কদ দাড়ে নারী সাকাম দানাং করে কো তাহেনা দাগ জাপুর রাবাং শীতুম ওনা করে গে কো আকুয়া জি কো খান্ডাও তাকোয়া আদম কদ দাড়ে নারী রেয়ার জবাহা বিলে কো আর আদম কদ বদবেহেরে তিজো কো সশ্রয় ঘুগড়ি সুঁয়ারি এমান কো জম কাতে কো তাহেনা আর বীরেন জিয়েলি কত আদম আদম জখাজ আকোগে জপম আক নোয়াগে লে গানো আ নোয়া কত শিশির জয়ী সিজন গে কানা নুকু যাহাই চেরে চুপড়ি দাঁড়ে নাড়ি করে কো তাহেনা মানমিশালা হ সেগেই দো মেনা তাকোয়া ওনাতে নুকু চেরে চুপড়ি আতটলা সরষপুর দাঁড়ে নাড়ি করে গে বাসা কাতে কো তাহেনা নোয়া তো উনকু হ বাড়াই মেনা তাকোয়া চেদ লেখাবো মানমি চাষিবাসি হর এরক বঙ্গা ঝেঁট বঙ্গা নানা হুনের হরো ইতে কবন এরা উনকু হ নোয়া অক্তরে আকুয়া ইতে দাঁড়েরে এর কাতেন তুকেরে এর অমনা আর বদবেহেরে অমনাকান হরক তলাক ওনারেন তিজক জমকুয়া তাহলে চিকেতে বাম লেয়া নুকু চেরে চুপড়ি হ মানমিশালা জপড়া বানু কুয়া নুকু হ নোয়া সাচার হেদ হয় হিসিদ বাঞ্চাওরে মেনা কুয়া বীরেন জিয়েলি হ আড়ি লেখান মেনা কোয়া আর বীর রেগে কো তাহেনা নুকু হ সাচার হেদ হয় হিসিদ দ বাঞ্চাও রেগে কো তাহেনা চেরে চুপড়ি দাঁড়ে নাড়ি করে কো তাহেনা আর বীর জিয়েলি দ বীর বুড়ু করে কো তাহেনা নিত নৌকান অক্ত সেটার কানা বীর বুড়ু উজেরক কানা দাঁড়ে নাড়ি মা সাবারক কানা অদ ভিতরি খন সাবমার্শাল তেয়ার কাতে পাতাল রেনা দা আঁজেদক কানা ওনা সাঁওতে গাদা মুটু ঝান্না দা আঁজেদক কানা আর চেরে চুপড়ি বীরজিয়েলি হেজেল গেজেল কাতে আত চাবাক কানা নোয়া কো রুখিয়ে লাগি দ আবহ দায়ভার হাতা হয়ুক তাবনা ওনাতে ইং পাহাটা সেট খন আল্লাদি মুরমু দ সাই সাই সারহাম এম কাতে অলদুই মুচেদ কেদা হই চিঠি সাকাম রেয়ার অলদ মুচেদ এনা আল্লাদি নোয়া বাপত আম জাহান এম লেয়া আ
1: হই গমকে আমহ আডি আডি সারহাও নোয়া চিঠি সাকাম ভেজা লাগি আর নোয়া চিঠি সাকাম দো শুধু ইন সুমুং লাগি দো বাং আবো সানাম কো লাগি গে যাহা কথাইন লে লে আ চেড়ে চুপড়ি কো লাগি কাটি দাগ বন্ধ কামা আদো নোয়া ইঞা কথা আরহো বুটো সাহি সাব রাকাব লাগি আডি আডি সারহাও গমকে
0: হই হরি মানুতান হরিপদ গমকে আইমা আইমা সারহাও আমহ নোয়া চিঠি সাকাম সান্তারি আখড়ারে কলকাতির আর আমার ঠিকানা দো আত ফুটু বেরিয়ে ডাকড়া মুরমুহলি থানা রায়পুর জেলা দো বাঁকুড়া নৌকাকে সান্তারি আখড়া আজম ইতি তাবন মে আর আজম কাতের আমার চিঠি সাকাম হ নৌকাকে কোলালে মে হই আল্লাদি নিয়ে তাইনম রেনা চিঠি সাকাম মা নিয়াল তাবন মে
1: নিয়ে তাইনম দো সেরিং আজম লাগি নেহর চিঠি সাকাম কো ভেজা কাদা ডাক তলাতে মন হরিপদ হেমব্রম আতো রাজামেলা ডাকড়া লজমনপুর থানা গঙ্গাজল ঘাটি জেলা বাঁকুড়া খোনা সেরিঞ্জ আজম লাগি নেহর কো দহ কাদা ময়না মান্ডি আর সাঁওতেন কোয়া দং সেরিঞ্জ আজম লাগি
0: ময়না মান্ডি আর সাঁওতেন কোয়া দং সেরিঞ্জ আজম লাগি ডাক তালাতে নোয়া চিঠি সাকাম দয় কোলা কাদা মানতান হরিপদ হেমব্রম আতো রাজামেলা ডাকড়া লজমনপুর থানা গঙ্গা জলঘাটি জেলা দো বাঁকুড়া খন মাইন খান গমকে আমার নেহর তেনা সেরিঞ্জ ময়না মান্ডি আর সাঁওতেন কোয়া নোয়াটা দং সেরিঞ্জ আজম তাবন মেয়ে

0: ᱱᱮᱦᱚᱨ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨ ᱧᱮᱞ ᱧᱮᱞᱛᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ ᱟᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱚᱠᱛᱚ ᱦᱚᱸ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱟᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱹᱭ ᱛᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱯᱮ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱠᱩᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱦᱳᱭ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱰᱟᱠ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱟᱞᱟᱫᱤ ᱢᱟᱞᱮᱭᱟ ᱠᱚᱢᱮ
1: ᱦᱳᱭ ᱰᱟᱠ ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱵᱷᱮᱡᱟᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱣᱟ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱠᱮᱭᱟᱨ ᱚᱯᱷ ᱥᱴᱮᱥᱚᱱ ᱰᱤᱨᱮᱠᱴᱚᱨ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱵᱷᱚᱵᱚᱱ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱤᱰᱮᱱ ᱜᱟᱨᱰᱮᱱᱥ ᱠᱳᱞᱠᱟᱛᱟ 701
0: ডাকতলাতে যেলেকা চিঠি সাকাম পে কোলা অনকাগে সাঁতারি আখড়া রিয়া যাহা মেল ঠিকানা ওনা ঠিকানাতে হ আপে সানাম লেখানা চিঠি সাকাম পে কোল দাঁড়িয়ে মেল ঠিকানা তো হয়ে কোনা এয়ার সাঁতালি প্রোগ্রাম @gmail.com সানামাগে হুডিং আখর তো অল হয়ে AIRSANTHALIPROGRAMME লেই নয় বানার ঠিকানা তালাতে আপে সানাম লেখানা চিঠি সাকাম নয় সাঁতারি আখড়া রিয়ার আজমিয়া আখড়া রেপে কোল দাঁড়িয়ে তেহেন দো এনখান ইনাগ গে সানাম কো নাপাইতে নিরাইতে তাহেন তাবন পে আলিং আর চিঠি সাকাম কো হ্যাঁ আডি লগন ভেজাই তাবন পে মা এনখান তেহেন দো নিনাগ গে আলিং বানাহর পাহাটা খন গে তাহেনা
1: জোহার
0: আজম কে তাবন পে আজমিয়া আখড়া ᱥᱟᱯᱲᱟᱣᱨᱮ ᱛᱚᱭ ᱛᱟᱦᱮᱸᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱜᱟᱯᱟᱱᱟ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱜᱟᱯᱟ ᱫᱚ ᱚᱛᱮ ᱢᱟᱦᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ

পয়রানি সোমবারে মুর্মু আর সাঁওতিন কোয়া সেরিং, করণ হেমব্রম আর সাঁওতিন কোয়া সেরিং, ফিলিপ টুডু আর সাঁওতিন কোয়া সেরিং। ইনে বেগর চাষবাস নিঁচ রে আজমোয়া, চাষ কামিরে নাহা টেকনোলজি রেয়া ব্যবহার, নয়া সাতাম বাবদ রতন মুর্মু সাঁও কুপলির ওপর, কুকলি রে তৈ তাহেনা পরিমল হেমব্রম। গাপানা আখড়া কামি হরা পে আজমকে তাবনা, নয়া সাঁও থেকে তেহিঞা সান্তাড়ি আখড়া দো নোডেকে মুছেদ রেনা।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনালে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করেছেন। শ্রী মোদী বলেন, আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের মতো আধ্যাত্মিক কেন্দ্রগুলির সহায়তা কৃষকদের এবং বিভিন্ন গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করতে পারে, পাশাপাশি আমাদের বসুন্ধরা মায়ের ক্ষতি হয় এরকম রাসায়নিক সারের ব্যবহার নিরুৎসাহিত করতেও তা সহায়ক হতে পারে। শ্রী মোদী বলেন, প্রতি ফোটায় অধিক ফসল বা ড্রপ মোর ক্রপ উদ্যোগের প্রচারেও তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও জল সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করার ক্ষেত্রেও এই ধরনের সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি এমন এক জীবনধারার প্রচার করা যায় যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মালদার হবিবপুর ব্লকে অসময়ে বৃষ্টিতে একাধিক ধান জমি জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। বিশেষ করে জাজিল অঞ্চলের ভবানীপুর, আগ্রা হরিশ্চন্দ্রপুর, কোটালপুর, ইটাঘাটি ও নবধর্মপুর এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেছেন হাবিবপুর বিধানসভায় বিজেপির জয়ী প্রার্থী জয়েল মুর্মু। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরার ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থারও আশ্বাস দেন। হাওড়া কৃষি দপ্তরের পক্ষ থেকে জমি থেকে দ্রুত বোরো ধান তুলে নেওয়ার জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। যেসব জমিতে এখনও ধান তোলা বাকি আছে সেক্ষেত্রে দ্রুত গোলাজাত করার কথা বলা হয়েছে। পাট চাষের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ হলে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুরু জানিয়েছেন, রাজ্যে যেসব ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। পূর্ব বর্ধমানে জাহের থানে আজ তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যেসব আধিকারিক এই ভুয়ো শংসাপত্রগুলি দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যারা এই জাল শংসাপত্র নিয়ে চাকরিতে যুক্ত বা উচ্চশিক্ষায় নিয়োজিত তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: তৃণমূলের আমলে চুরি দুর্নীতি এটা তো ভরে গেছিল, কারো অজানা নয়। তো আমি আদিবাসী সমাজের জন্য বার্তা দিতে চাই আজ যে পশ্চিম বাংলায় যত ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সব নির্মূল করে দেবো। যেসব অফিসাররা এই সার্টিফিকেট যারা ইস্যু করেছে, যারা অন্যায় করেছে, আমি তদন্ত করে সেই সব অফিসারদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাদের শাস্তি প্রদান করব।
0: হুগলির গোঘাটের কামারপুকুর এলাকায় সমবায় সমিতির অফিস রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গোঘাটের বিজেপি বিধায়ক আজ ওই অফিস সমবায় কর্মচারীদের ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে, প্রায় 15 বছর ধরে কামারপুকুরে ওই সমবায় সমিতির অফিসটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিল। দীর্ঘদিন পর অফিস দখলমুক্ত হওয়ায় কর্মচারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে এবং ভোট চলার সময় বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতিতে কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসানসোল বস্তিন বাজার এলাকার ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে আজ থেকে আবারও নিত্য পুজো শুরু হয়। আসানসোল উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়ে এই শুভ সূচনা করেন। উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ, 13 বছর ধরে এক গভীর রাজনৈতিক চক্রান্তের জেরে এই মন্দিরে তালা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ফলে বন্ধ হয়ে গেছিল নিত্য পুজো সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের মতে, মন্দিরে পুজো বন্ধ থাকাটা শুধু ধর্মীয় বিষয় ছিল না, এর সঙ্গে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক জটিলতাও জড়িয়েছিল। মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়িতে একটি মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির এক সদস্যার স্বামী তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সেন ওই একটি অংশ দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। হুগলির ডানকুনিতে গত সন্ধ্যায় পুলিশের নাকা চেকিং চলার সময় পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বছর 28-এর মোহাম্মদ আজমত এবং বছর 27-এর সোনু কুমারকে গ্রেফতার করে। দুজনেই কুখ্যাত অপরাধী বলে জানা গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 7:35।
2: Thank you. আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: তো চাষ খামারে সমৃদ্ধি আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: তিনটে কলেজেই
3: অত ভেবো না,
2: ফিস তো দেখো।
4: কি খবর,
5: কি হলো কি?
3: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
6: আরবিআই এ কথা বলে,
7: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
8: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
9: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
8: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবরে জানানো হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, সাথে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
1: শুরু হচ্ছে যাত্রা রানী রাসমণি, রচনা তাপস রায়চৌধুরী, পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ, যাত্রাভিনয় রানী রাসমণি।

0: ওই পুপ্পারের ঘাটের নাম কি মাঝি?
1: এটা রে কোনার ঘাট কয় কর্তা।
0: আচ্ছা নায়েব মশাই, ঘাটে ওই যে মেয়েটি কলসি নিয়ে জল তুলছে, মেয়েটি বেশ ফুটফুটে আর বিশেষ সুন্দরী না হলো বেশ চটক আছে, মনে হয় বেশ সুলক্ষণা।
2: হ্যাঁ কর্তাবাবু, ছোটবাবুর সঙ্গে বেশ মানাবে বলে মনে হয়।
0: আমারও তাই। তা কাদের মেয়ে আর আমাদের পাল্টি ঘর কিনা খোঁজ নিতে পারো?
2: আগে কর্তাবাবু, আমি ওর বাবাকে চিনি, আপনাদের পাল্টাই ঘর, হরেকৃষ্ণ দাস ওর বাবার নাম, ভদ্রলোক অত্যন্ত ধার্মিক, ওরা কেষ্টভক্ত, তবে অত্যন্ত গরিব, কোন রকমের কায়ক্লেশে দিনাতিপাত করে।
0: তাতে কি হয়েছে, নৌকো ঘাটে ভিড়তে বলো, আমি এখনই আশীর্বাদ করে দিনস্থির করে আসি।
3: কেদনা কেদনা রানী, বিয়ের পর দীর্ঘদিন কেটে গেছে, ঈশ্বরের কাছে একটা ছেলে চেয়েছিলাম বংশ রক্ষার জন্য, কিন্তু তা হলো না, হলো পরপর চারটি মেয়ে, তাতে আমি সুখী ছিলাম, কিন্তু বিধাতা তাতেও বাদ সাধলেন, আমার করুণাময়ীকে কেড়েনি।
4: তাই তো বলছি গো, বিধাতার করুণায় করুণাময়ীকে পেলাম, কিন্তু সেই আমাদের করুণা করে চলে গেল। এই সেদিন যার বিয়ে দিলাম, এখন ওই রূপর প্রেমের ছবিটুকুই তার অস্তিত্ব।
3: করুণা চলে গেছে, এখন ওই মা মরা ছেলেটা আর মধুরের দিকে চেয়ে আমাদের বুক বাঁধতে হবে। তুমি মধুরকে সান্ত্বনা দাও রানী, মধুর তো আমাদের জামাই নয়, মধুর যে আমাদের ছেলে।
5: আপনি আমায় ডেকেছিলেন?
3: হ্যাঁ বাবা, মধুর বসো। দেখো বাবা, করুণাময়ী অসময়ে চলে গেল, এ ব্যথা এ জ্বালা চুড়োবার নয়, বুকের ভেতরটা আমার মরুভূমি হয়ে গেছে, সেই মরুর বুকে একটুখানি জলের রেখা তুমি আর ওই এক ফোঁটা ছেলে ভূপাল।
5: এখন সেই ভাবনাটাই আমাকে কুরে কুরে খাচ্ছে বাবা।
3: বাবা মধুর, রঘুনাথের কৃপায় পুত্র সন্তান না থাকার ব্যথা ভুলে গিয়েছিলেন তোমাকে পেয়ে, কিন্তু বিধাতা বিমুখ, সে সুখটুকু আমার কপালে সইল না। আমার অন্য জামাইরা রয়েছে বটে, কিন্তু নির্ভরতার ছায়াটুকু সেখানে খুঁজে পাই না। আর আর একটা কথা,
5: আপনি নিঃসংকোচে বলুন।
3: করুণা মারা গেছে, সেই সুবাদে যদি সম্পর্কটুকু তোমার সঙ্গে আমাদের খুঁজে যায়, এই ভয়ে।
5: বাবা এইভাবে কথা বলে আমাকে অপরাধী করবেন না।
3: তাই বলছি বাবা, যে কটা দিন পেঁচে আছি, কথা দাও তুমি আমাদের ছেলের অভাব পূরণ করবে আমাদের কাছে থেকে। আর আর একটা কথা, তুমি তুমি আবার বিয়ে করো।
5: না না, সেটা কি করে সম্ভব হয় বাবা, পুনরায় বিবাহ করলে আপনাদের স্বপ্ন তো সার্থক করতে পারবো না বাবা।
4: সে স্বপ্ন একমাত্র তুমি পূর্ণ করতে পারো বাবা।
5: আসুন মা, বসো।
4: করতে হবে না, না না তুমি বসো, তুমি।
3: ভালোই হলো, এবার মায়ের ব্যাটায় কথা হোক, আমি একটু বিশ্রাম করতে চলি, আজ আমার শরীরটাও তেমন ভালো নেই।
4: বাবা মথুর,
5: মা,
4: বাপ ছেলের মধ্যে একটা সংকোচ থাকে, কিন্তু মায়ের কাছে সবই নিঃসংকোচ। তাই বাবা, এটা শুধু আমার বাসনাই নয়, আমার প্রার্থনা, তুমি আমার জগদম্বাকে গ্রহণ করো।
5: মা।
4: কি বাবা?
5: বাবা মারা যাবার পর আপনি পূজার্চনা বাড়িয়ে দিয়েছেন, সারা দিন সেরিস্তার কাজকর্ম দেখছেন, সন্ধ্যায় কতটুকুই বা বিশ্রাম করলেন, আবার পূজাও জপে বসেছেন, কখন শোবেন? এরকম করলে শরীর ভেঙে যাবে যে মা।
4: তুমিও তো ঠায় আমার সঙ্গে কাজকর্ম দেখছো বাবা, তোমারও তো বিশ্রাম দরকার, যাও বিশ্রাম করো গে।
5: একটা কথা মা, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মশাই আমাকে ডেকে একটা প্রস্তাব করেছেন।
4: কি বলতে চান উনি?
5: উনি প্রস্তাব করেছেন।

0: যে সম্পত্তি ও জমিদারি রক্ষণাবেক্ষণের জন্য উনি ভার নিতে প্রস্তুত, যদি অবশ্য প্রয়োজন হয়।
1: উনি আমাদের যোগ্যতা সম্বন্ধে সে যাক, অবশ্য উনি আমাদের শুভাকাঙ্ক্ষী,
0: তা তো বটেই।
1: শোনো, ওনাকে আমার প্রণাম ও ধন্যবাদ জানিয়ে বলো, প্রিন্সের ন্যায় সম্মানিত ব্যক্তির এই রূপ কার্যে নিয়োগ করা অশোভন। সামান্য যা বিষয়কর্ম আছে আমি আমার উপযুক্ত জামাইদের সাহায্যেই চালাতে পারবো।
0: ঠিক আছে মা।
1: আর শোনো মথুর।
0: বলুন।
1: চারিদিক থেকে আমি বুঝতে পারছি অমানিশার অন্ধকার আমাদের গ্রাস করতে আসছে। মনে করেছে সব আমি দুর্বল মেয়ে ছেলে বলে, পারবো না। কিন্তু ওদের ধারণা যে কত ভুল আমি তা বুঝিয়ে দেব শক্ত হাতে সব কিছুর মোকাবিলা করে। কারণ অমানিশার অন্ধকারের মাঝে আলোর রূপরেখা আমি দেখতে পাচ্ছি মথুর।
0: মা,
1: আমি জানি, তা সত্ত্বেও আবার বলছি, তুমি শুধু আমার সঙ্গে থেকো, তোমার উপর যেন সম্পূর্ণ ভরসা রাখতে পারি বাবা।
0: শুধু ভরসার কথা কেন বলছেন মা, আমি আপনার ছেলেই, আদেশ করবেন সাধ্যমতো পালন করব, এই আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি।
1: ছি ছি, ও কথা বলতে নেই বাবা, তুমি আমার অতি আদরের জামাই, আদেশ নয় উপদেশ।
0: মা, ছেলেবেলায় মা বাপ সব হারিয়েছি সত্যি, কিন্তু সে অভাব আমার পূর্ণ হয়ে গেছে আপনার মতো মা পেয়ে। আপনার আদেশ পালনই আমার কাছে সত্য ও ধর্মের আদেশ পালন। আমার এই বিশ্বাসের প্রতিমূর্তি জগদ্ধাত্রী রূপী মাকে আমি প্রণাম করি।
1: বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দীর্ঘায়ু হও।
2: আমি
0: জানতাম, তাই আগে থেকেই মাকে জানিয়ে প্রতিকারের ব্যবস্থা ঠিক করে রেখেছি। চলো তো ওই সাহেবের কাছে। কি হয়েছে সাহেব?
3: আমাদের সোলজার বেড়াকে ঘুমাইতে পারিতেছে না।
0: তোমার সৈন্যদের ঘুমের জন্য আমাদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হতে পারে না, তাই বাজনা বাজবে।
3: আমি হুকুম দিতেছি, মাই অর্ডার টু স্টপ অল দিস।
0: সাহেব, তোমার বেড়াকে গিয়ে সব হম্বিতম্বি করো, আর কিছু করবার হলে আদালতে যাও।
3: আমার হুকুম না মানিলে গুলি করিবে।
0: সাহেব সাবধান, মনে রেখো আমার কাছে গুলি চালাবার দুখানা যন্ত্র রয়েছে, সুতরাং
3: তোমরা ইহার প্রতিফল পাইবে।
0: এই বাজাও।
4: মা, মা, মামলায় আমাদের জিত হয়েছে, কিন্তু আমাদের 50 টাকা জরিমানা হয়েছে।
0: নায়েব মশাই, সাত সমুদ্র পেরিয়ে সেই মানের বেসাতিদের মান আমি ধুলোয় মিশিয়ে দেব, আমরা আবার মামলা করব। মা, আপনার মত আছে তো?
1: না বাবা, মামলার দরকার নেই। এবার এমন ব্যবস্থা আমি নেব যাতে নাকে খত দিয়ে ওরা ক্ষমা চেয়ে যায়। তুমি যত পারো লোক লাগিয়ে কাল রাতের মধ্যে জানবাজার বাড়ি থেকে গঙ্গার ঘাট পর্যন্ত পথের দুধারে গরানের খুঁটি গেঁথে তার কাঁটার বেড়া দিয়ে ঘিরে দাও।
0: বুঝতে পেরেছি মা, আপনি বিশ্রাম নিন, যা করবার আমি করছি। নায়েব মশাই, শুনলেন তো মার আদেশ?
4: কিন্তু সেজাবু, রাস্তা বন্ধ হলে তো সবই বন্ধ হয়ে যাবে, একটা হইচই।
0: নায়েব মশাই, আমরা চাই হইচই হোক, আপনি এখনই প্রচুর মজুর ও জিনিসপত্রের জোগাড় করুন।
4: বাবু, কোম্পানি কি রেহাই দেবে?
0: নায়েব মশাই, কোম্পানিকে চিঠি দিন, আমাদের খাস জমি বা রাস্তায় তাদের যদি কোনো কাজ থাকে তার জন্য তাদের উচিত মূল্য দিতে হবে। সেই মূল্য কি সেটা আলোচনায় ঠিক হবে, তার আগে তারা আমাদের জমিতে পা রাখতে পারবে না।
4: ঠিক আছে বাবু, আমি সেই মতো সব ব্যবস্থা করছি।
0: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবেছে দু চারটে মীরজাফর তাদের হাতে আছে বলে সাত সমুদ্র পেরিয়ে এসে তারা ধরাকে সরাজ্ঞান করবে, তাদের সেই অহংকারকে আমরা গুঁড়িয়ে দেব। আপনি যান, যা বললাম তাই করুন।
4: আগে যাই বাবু।
5: কি সরকার মশাই, কিরকম রানীমার জমিদারি চলছে? বলেছিলেন না জমিদার বাবু গত হয় এবার সব লাটে উঠবে? যে সে নয় একেবারে রায়বাঘিনী রাসমণি, তার সাথে বাঘের মতো জামাই মথুর বাবুর খপ্পরে জমিদারি।
6: আরে আমাদের মতো সৎ কর্মচারী বলে চলছে,
2: উল্টো পাল্টা করলে।

0: কি চালাতে পারত?
1: সব চালাকি করতে যেও না সরকার মশাই, সাবধান করে দিচ্ছি, বেপদে পড়বে। হ্যাঁ, এদের একেবারে সেন চক্ষু। আরে আমাকে সেদিন একটুখানি অসাবধানতার জন্য কি হেনস্থাটা নাই করলে, চাকরি যায় আর কি। বাবা,
0: তোমার মতন পোক্কা গিদ্ধর বলে এই অবস্থা, আমাকে একটু খোটেনটা দেখিয়ে গেলে না কেনে?
1: আচ্ছা, সময় টের পাবে, চালাকি করো, কালে বুঝবে ওরা এত কাঁচা
2: নয়।
3: এই যে সরকার বসাই, এসবের খাতায় গরমিল কেন?
0: একে কি বলছেন সেজবাবু, এতদিন ধরে কর্তাবাবুর
4: থামল, কর্তাবাবুকে ঠকিয়েছেন ভালো মানুষ বলে।
0: একে কি বলছেন মা?
4: আপনি হিসেবের খাতায় 5000 টাকা জমা দেখাননি, কি সব গোজা মিললে খাতা মিলিয়েছেন?
0: একে বোঝামি
3: থামুন, আর ন্যাকা সাজতে হবে না, খাতাপত্র নিয়ে দপ্তরে আসুন।
4: আর বলে দাও মথুর, খাতা ঠিক করে ওই 5000 টাকা তহবিলে এক মাসে না পারে 6 মাস ধরে জমা দিতে হবে, আর তা না পারলে ওনার চাকরি রাখা দায় হবে।
3: শুনলেন তো মায়ের আদেশ? আর তার সঙ্গে এও শুনে রাখুন, এটাই সতর্ক করে দেয়া হলো, এর পর আর আপনাকে বাঁচানো যাবে না।
4: আর আপনাদের সবাইকে সেই সঙ্গে সাবধান করে দিলাম, প্রত্যেক দিনের হিসেব আমার দপ্তরে জমা দেবেন, আমি খুঁটিনাটি দেখব, বুঝলেন?
5: নিশ্চয়ই রানীমা, নিশ্চয়ই, নিশ্চয়ই।
4: মথুর
3: মা,
4: চলো।
1: কি বুঝলেন সরকার মশাই?
0: চুপ করো, মাথাটা কি রকম ঝিম ঝিম করছে।
4: মথুর, কিসের গোলমাল?
3: কি ব্যাপার, তোমরা মাকে কি বলতে চাও? একজন একজন বলো।
6: আমাদের সর্বনাশ হয়ে গেল সেজবাবু, তাই এর একটা পিতিকারের তরে মাকে জানাতে এসেছি।
4: তোমরা আমার প্রজা, আমাকে জানাবে না? বলো বলো কি ব্যাপার।
7: মা, গঙ্গা থেকে মাছ ধরে বিক্রি বাটা করে আমরা রুজি রোজগার করে সংসার কোন রকমে চালাই।
4: তা বেশ তো, অসুবিধা কোথায়?
6: হ্যাঁ মা, বেশ চলছিল, হঠাৎ সাহেবেরা জলকর বসিয়েছে,
7: আর ওই জলকর দিতে গেলে আমাদের কিছুই থাকবে না, ফলে আমাদের মাছ ধরা জাল ফেলা সব বন্ধ হয়ে গেছে।
6: আমাদের রুচি রোজগার সব বন্ধ হয়ে গেছে মা, আমাদের কাচ্চা বাচ্চা সংসার নিয়ে আমরা সব উপোস করে পড়তে বসেছি।
7: এর একটা প্রতিকার না হলে?
4: বাস্তবিক ওরা বড্ড বেড়েছে, এর একটা বিহিত আমি নিশ্চয়ই করব। তোমরা এখন বাড়ি যাও বাবা। হ্যাঁ মথুর,
3: মা,
4: এদের কাল থেকে চাল তরি তরকারি যা লাগে মাথা পিছু দেওয়ার ব্যবস্থা করো, যতদিন না সাহেবরা জলকর তুলে নেয় ততদিন পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।
7: বললাম না তোমাদের যে, বললাম না রানীমা আছে, ভাবনা কিচ্ছু নেই।
6: জয় হোক রানীমা,
7: জয় হোক রানীমা, রানীমা জয় হোক।
3: কিন্তু কিভাবে বিহিত করবেন মা, আমার মাথায় তো কিছুই আসছে না।
4: এবার বুদ্ধির প্যাঁচে ইংরেজদের জব্দ করতে হবে।
3: কিভাবে?
4: তুমি এক কাজ করো মথুর।
3: বলুন।
4: তুমি যত টাকা লাগে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজের সীমা পর্যন্ত সমস্ত গঙ্গা জমা নাও, তারপর লোহার শেকল দিয়ে গঙ্গাকে শৃঙ্খলিত করো।
3: এতে লাভ?
4: তাতে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ হবে, আর জেলেরা মাছ ধরতে পারবে, আর
3: আর
4: ইংরেজদের ব্যবসা বাণিজ্যের বিশেষ অসুবিধা হবে। তারপর তারপর সরকার আপত্তি জানাবে, আমরা মামলা করব, জিত আমাদের হবেই। অত দূর অবশ্য করতে হবে না বলেই মনে হয়, সরকার নিজেই এ মামলার একটা আপোষ নিষ্পত্তি করার জন্য আমাদের কাছে ছুটে আসবে, তখন।
3: ধন্য মা, ধন্য আপনার বুদ্ধি, আমার একটা প্রণাম গ্রহণ করুন।
4: থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
3: মা, ইংরেজ সরকার আমাদের বিরুদ্ধে মামলা করেছে।
4: তা বেশ তো, আমিও তো তাই চাই।
3: কিন্তু জেলা হাকিম নিজে এখানে এসেছে, বোধহয় মামলা দায়ের হবার আগেই এর একটা নিষ্পত্তি করতে চায়, তাই আপনার সঙ্গে দেখা করতে চায়।
4: আচ্ছা, তাহলে বেশ অসুবিধায় পড়েছে ইংরেজ।
3: তা তো বটেই, না হলে জেলা হাকিম স্বয়ং বাড়ি বয়ে দেখা করতে এসেছে।
4: সদর ঘরে বসাও, আমি যাচ্ছি। কিন্তু বাবা, মুশকিল হচ্ছে কি, আমি তো ইংরেজি জানি না।
3: না না না, তার কোনো অসুবিধা হবে না, সাহেব মোটামুটি বাংলা জানে, তাছাড়া আমি থাকছি, আপনি আসুন মা, সাহেবের সঙ্গে মোটামুটি আমার একটু চেনা আছে, আমি যাই সাহেবের কাছে যাই।
8: আসেন মাছুর বাবু। বাট রানীমা কোথায়?
3: ইউ প্লিজ টেক ইউর সিট, মা আসছেন।
4: কি ব্যাপার সাহেব?
8: গুড মর্নিং ম্যাডাম, আই মিন নমস্কার।
4: নমস্কার।
8: দেখুন মা, এই যে গঙ্গাকে শিকল দিয়ে যাতায়াত বন্ধ করিয়ে দিয়েছেন, এতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, এতে আমাদের বিজনেস, আই মিন আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, এতে যে আমাদের অসুবিধা হচ্ছে।
4: সাহেব, আমি টাকা দিয়ে গঙ্গায়

0: জানিয়েছি তা দলিলও আছে, তাই আমি বেআইনি কিছু করিনি, আমি আমার অধিকার সূত্রে এটা করেছি।
1: Yes, it's known to me, তা আমি জানি, কিন্তু কেন মা? এতে যে
0: জাহাজ চলাচল করলে গঙ্গার মাছ সব পালিয়ে যাবে তা ছাড়া?
1: Yes, yes, তা হতে পারে, কিন্তু
0: তাহলে শোনো সাহেব, আমার গরিব প্রজারা মানে ওই জেলেরা জাল ফেলে মাছ ধরে ভরণ পোষণ করে, তারা গরিব, জল কর দিয়ে কি করেই বা মাছ ধরবে আর কি করেই বা জীবিকা চালাবে?
1: Very reasonable, very reasonable. Yes, I do say, আপনি ঠিক করিয়াছেন, but I am caught in my own trap. I mean, আমি নিজের ফাঁদে নিজেই ধরা পড়িয়াছি, কিন্তু ইহার কি কোনো সলিউশন, আই মিন মীমাংসা সম্ভব নয়?
0: নিশ্চয়ই সম্ভব, তোমরা জলকর তুলে নাও, আমিও গঙ্গা থেকে শেকল তুলে দেব, আর আমার গরিব প্রজারা ওই জেলেরা অবাধে জাল ফেলে মাছ ধরবে, এরা প্রাণে বাঁচবে।
1: ভেরি গুড, ভেরি গুড, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, এটা সব মীমাংসা হয়ে গেল রানীমা। ইভেন নট অনলি রিজনেবল, ভেরি কাইন্ড হার্টেড অলসো, আই মিন শুধু সুবিবেচক নয়, অত্যন্ত দয়ালু আছে। Am I correct, Mathur Babu?
2: Absolutely correct.
1: All right, আমি চলে, goodbye, নমস্কার।
0: না, তা হবে না, বসো মথুর, সাহেবের জন্য জলযোগের ব্যবস্থা করো।
1: What's that, Mathur Babu?
2: Nothing but a light refreshment for you.
1: Well, আমি বহুত খুশি আছে, রানীমা কাটশিও জানি।
0: বিশ্বেশ্বরী, তোর স্থান পূর্ণ বারাণসী ধামে যাত্রা করলাম, পথে গঙ্গা বক্ষে তুই স্বপ্নাদেশ করলি,
3: কাশী যাবার আবশ্যক নেই, ভাগীরথী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা ও ভোগের ব্যবস্থা কর, আমি তোর নিত্য পূজা গ্রহণ করব।
0: তাই গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, এই প্রবাদ বাক্য মনে করে এত করে গঙ্গার পশ্চিম কূলে কত চেষ্টা করলুম, কিন্তু কেউ এক ফোঁটা জমি বিক্রি করল না, এখন এখন কি করি মা, মা মাগো বলে দে, মা বলে দে, কোথায় গেলে জমি পাবো, তোর কৃপা ছাড়া যে আর কোনো উপায় দেখছি না মা, কৃপা কর মা, কৃপা মুই, কৃপা কর, কৃপা কর।
3: যে স্থানে আমার দর্শন পেয়েছিস সেইখানে আমি অধিষ্ঠিত হব, স্থান নির্দিষ্ট আছে।
0: জয় মা বিশ্বেশ্বরী, জয় মা, তোমার শ্রী চরণে প্রণাম, প্রণাম। মথুর, মথুর,
2: মা,
0: মার নির্দেশ পেয়ে গেছি বাবা, মা নিজে তার স্থান নির্বাচন করে আদেশ করেছেন।
2: কোথায় আদেশ করেছেন মা?
0: গঙ্গা বক্ষে যেখানে মার স্বপ্নাদেশ পেয়েছি সেই জায়গায় মা অধিষ্ঠিত হবেন।
2: সে তো মা গঙ্গার পূর্বকূল দক্ষিণেশ্বর।
0: হ্যাঁ, সেই স্থানই মার নির্দেশ।
2: সবই তো হলো মা, মন্দির প্রতিষ্ঠা হলো, সব আয়োজন সম্পূর্ণ, কিন্তু
0: কিন্তু
2: কিন্তু কোনো ব্রাহ্মণই অব্রাহ্মণ প্রতিষ্ঠিত মন্দিরে পূজারী হতে বা অন্নভোগ দিতে চাইছে না।
0: সে কি কি হবে মথুর? মা, মা বিশ্বেশ্বরী, আমি আমি শূদ্র অব্রাহ্মণ বলে কি তোর সন্তান নই মা? আমার কি তোকে মা বলার অধিকার নেই? তবে কেন কেন তুই আমার কাছে আসতে চাইলি বল মা, বল মা।
2: ভাববেন না মা, ভাববেন না, মা যখন এতখানি ব্যবস্থা করেছেন শেষটা মাই ব্যবস্থা করবেন।
0: তোমার মুখে ফুল চন্দন পড়ুক বাবা, এদিকে বাক্সবন্দি অবস্থায় মা আমাকে কাল স্বপ্নে বললেন কি জানো?
2: কি বললেন?
0: আমাকে আর কতদিন এভাবে বাক্সবন্দি করে রাখবি, আমার যে বড় কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠিত কর।
2: তবে তো বেশি দেরি করা উচিত নয়, অবশ্য আমাদের একজন কর্মচারী মারফত নিষ্ঠাবান সাত্ত্বিক ব্রাহ্মণের কাছে আমি বিধান চেয়ে পাঠিয়েছি।
0: তিনি কে?
2: শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায়, ঝামাপুকুরে চতুষ্পাঠীর অধ্যাপক।

0: বিদ্বান ও পণ্ডিত মহলে সুপরিচিত।
1: বিধান পাওয়া গেছে সেজ বাবু?
2: জয় মা, জয় মা, বিধান পাওয়া গেছে?
1: হ্যাঁ মা, তিনি বললেন রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করেন, তাহলে শাস্ত্রী নিয়ম যথাযথ রক্ষিত হবে এবং ব্রাহ্মণাদি উচ্চবর্ণে ওই মন্দিরে প্রসাদ গ্রহণ করলেও দোষভাগী হবেন না।
2: জয় মা, জয় মা। মথুর
0: মা,
2: আর দেরি নয় বাবা, তুমি এখনই নিজে গিয়ে সসম্মানে ওই পূজনীয় ব্রাহ্মণ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে নিয়ে এসো, দেখো ত্রুটি না হয়।
0: না না মা, ত্রুটি হবে কেন, তবে একটা কথা বলছিলাম।
2: আবার কি কথা বাবা?
0: মার প্রতিষ্ঠার দিনস্থির এখনো।
2: সেজন্য তুমি ভেবো না বাবা, আমি ইতিমধ্যে পণ্ডিত ও আমাদের গৃহ দেবতার নিত্য পূজারীকে ডাকিয়ে পাঁজি দেখে দিন স্থির করে রেখেছি।
0: বা বাবা, তা কবে মা?
2: 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন, এর চেয়ে ভালো দিন আর হয় না।
0: বেশ, আর একটা কথা মা।
2: আবার কি কথা বাবা?
0: দেবালয় কার নামে অর্পণ করবেন? আর যা বুঝছি মার নিত্য পূজা এবং নিত্য অন্নভোগ দেওয়ার উপযুক্ত পূজক পাওয়া যাবে কিনা এও একটা সমস্যা।
2: তাও আমি ভেবে রেখেছি বাবা, আমার গুরুর নামে দেবালয় অর্পণ করব আর ওই রামকুমার পণ্ডিতকেই হাতে পায়ে ধরে পূজকের পদ নিতে অনুরোধ করব, ওনাকে রাজি করাবই।
0: বাহ, সব পাকা ব্যবস্থা, তাহলে যাত্রা করি মা।
2: এসো বাবা, যাত্রা শুভ হোক। জয় মা, জয় মা বিশ্বেশ্বরী দুর্গা দুর্গা।
3: বলরাম, আরতির মহরটা দেখছো? ছোট বাচ্চাদের হাতে গিয়ে মায়ের আরতি পূজো ভোগ দেওয়ার অনাচারটা কিরকম দেখছো?
4: সব দেখতেছি মা, সেজবাবুকে সব বলে এসেছি, ওরা সরেজমিনে আসতেছে, এবার ছোট ভট্টাচার্যের গলা ধাক্কা কেউ ঠেকাতে পারবে না।
5: রানীমা, সেজবাবু আসছেন।
1: ওই ওই ওই, বলতে না বলতে এসে পড়েছেন, সরিয়ে দাঁড়াও, সব সরিয়ে দাঁড়াও।
0: মা দেখুন দেখুন, কি অপূর্ব প্রাণীর পূজো, কখনো বালকের মতো আবদার, কখনো অনুরোধ, আর কি ঐকান্তিক প্রেম ভক্তি প্রসূত ভালোবাসা। আহা,
2: ঠিক বলেছো মথুর, ওরকম অকপট ভক্তি বিশ্বাসে যদি মাকে না পাওয়া যায় তো কিসে তার দর্শন লাভ হবে? আর একটা জিনিস লক্ষ্য করেছো মথুর, শ্রীমন্দির দিব্য প্রকাশে যেন জমজম করছে, এই দেখো এই দেখো, আমার গা আমার গা কাঁটা দিয়ে উঠছে।
0: হ্যাঁ মা, আমিও স্থির হয়ে দাঁড়াতে পারছি না।
2: এই কে আছিস, গোমস্তা মশাইকে ডেকে দে।
6: আদেশ করুন রানীমা।
2: ছোট বাচ্চাজি যেমন পুজো করছেন তেমনি করবেন, কেউ যেন ওনাকে বাধা না দেয়, কেউ কোনো কথা না বলে, এরকম কোনো কথা পরে শুনতে চাই না, বুঝলেন?
6: ঠিক আছে মা।
0: মায়ের আদেশ শুনলেন তো, এবার যে যার কাজে যান। মা, আমি একটু সেরিস্তার কাজ দেখে আসছি।
2: ঠিক আছে, আমি বাবার কাছে একটু বসবো।
7: কে গো বসে রানীমা, কখন এলে?
2: হ্যাঁ বাবা, অনেকক্ষণ এসেছি, এতক্ষণ আপনার পূজো দেখে দেহ মন পবিত্র হলো, বড় সুন্দর আবেশে আছি, এখন যদি কৃপা করে মায়ের একটা নাম শোনান।
7: নিশ্চয়ই নিশ্চয়ই, মা জগদম্বার অষ্টনায়িকার অনুরোধ রক্ষিত করতেই হবে গো। বসো বসো, মায়ের কাছে বসো, মায়ের কাছে।

0: তার বাবার গায়ে কেউ হাত দিলে তার মাথা থাকবে না। যাও যাও সব এখান থেকে যাও মথুর।
1: এই যে মা, আমি সব খবর পেয়েছি। ভাবছি ছোট বাচ্চা যে কাজটা কি ঠিক হলো?
0: ঠিক হয়েছে বাবা। ছি ছি ছি ছি, মায়ের মন্দিরে বসে মায়ের কাছে সাধকের প্রাণ জুড়ানো গানে তন্ময় হওয়া দূরে থাক। আমি একটা মামলার কথা ভাবছিলাম, আমার মনের কথা বাবা ঠিক জানতে পেরেছেন। আমাকে তাই তো বাবা ওই চিন্তা থেকে নিরস্ত করলেন। ধন্য বাবা, ধন্য ঠাকুর, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম।

0: মথুর মথুর।
1: যাই মা।
0: মথুর, দক্ষিণেশ্বরের খবর বলো।
1: আপনি এইমাত্র ঠাকুরঘর থেকে বেরোলেন, উপোস করে আছেন, কিছু খাননি, কিছু মুখে দিন, তারপর?
0: তার আগে মন্দির ও ছোট বাচ্চাজি সব খবর বলো।
1: সব ভালো, সব বলছি, কিন্তু মা, তার আগে আপনার শরীর সম্বন্ধে খুব উদ্বিগ্ন হচ্ছে, খুব শীর্ণ ও ক্লান্ত দেখাচ্ছে আপনাকে।
0: ও ঠিক আছে, তুমি বলো।
1: কি ঠিক আছে মা, আপনার চেহারা দেখে আমি ভীষণ অস্বস্তি বোধ করছি।
0: কেন বাবা?
1: দেবী মূর্তি যে দিন, যে ক্ষণে, যে লগ্নে তৈরি হতে শুরু হয়েছিল, সেই দিন, সেই ক্ষণে, সেই লগ্ন থেকে শাস্ত্র অনুসারে আপনিও কঠোর তপস্যা শুরু করেছেন। এইভাবে এতদিন ধরে ত্রিসন্ধ্যা স্নান, হবিষান্ন খাওয়া, পালঙ্ক ত্যাগ করে নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়েছেন, তার জন্য আপনার শরীর দিন দিন ক্ষীণ আর দুর্বল হয়ে আসছে, এটা আপনি বুঝতে পারছেন না?
0: আমার কাজ তো শেষ হতে চলল বাবা, আর কি, এই শরীরের যিনি সৃষ্টিকর্তা তার জন্য যদি পাত হয় তো হবে, ও নিয়ে ভাববার সময় এখন নয়। তুমি শুধু দক্ষিণেশ্বরের কথা বলো।
1: খুব ভালো, ছোট বটচার্যের প্রাণ ঢালা পুজোয় দক্ষিণেশ্বর আজ মহাতীর্থ।
0: বাঁচলুম, কিন্তু এখনো একটু কাজ যে বাকি।
2: সে হবে এখন, শুনছো, কাল থেকে মায়ের মাথা ঘুরছে, কিছু খায়ওনি।
1: বলো কি জগদম্বা, আমি এক্ষুনি গঙ্গাসেনকে খবর দিচ্ছি।
2: মা, শোবে চলো মা, মাথা তোমার ঘুরছে, ঠিক মতো দাঁড়াতে পারছো না, চোখের কোলে কালি বসেছে, কিছু মুখে দাও মা, অত নিয়ম নিষ্ঠে কি এই বয়সে সহ্য হয়?
0: চল তবে, মাথাটা সত্যিই কিরকম ঘুরে গেল। কিন্তু মা জগ, কর্ম আমার তো সাঙ্গ হলো মা, আমি বুঝতে পারছি, মা জগদীশ্বরী এবার আমায় কোলে তুলে নেবে।
2: মা, মা কই কি কথা বলছো মা, আমরা বাঁচবো কি করে?
0: কাঁদে না, চুপ কর, উপযুক্ত জামাই আছে, তোর কোনো ভয় নেই। সন্ধে হলো, কর্মমুখর একটা দিনের অবসান, এমনি ভাবে দিনের পর দিন গিয়ে সেই দিনটা কাছে এসে পড়ল মা, কর্ম আমার তো সাঙ্গ হয়েছে, এবার আমার যাওয়ার বেলা।

0: থাকতাম। যাই, এই সময় মায়ের দুধটা গরম করে আনি।
1: রানীমা, জরুরি টেলিগ্রাম, সই করে নিতে হবে।
0: দাও দাও, কোথা থেকে আসছো বাবা?
1: ওপার থেকে।
0: কি লিখেছে?
1: এবার ওপারে যেতে হবে।
0: আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। জগো, মথুর, শিগির আয়, শিগির আয়।
2: কি হলো মা, চিৎকার করে উঠলে কেন?
0: একটু একটু একটু জল দে তো মা, বড় বড় মা কষ্ট হচ্ছে।
2: মা, তার আগে একটু একটু দুধ খাও, তারপর জল।
0: আহ, বিরক্ত করিস নে, যা বলি শোন। জল, জল দে।
2: এই যে দিচ্ছি।
0: আ, প্রাণ জুড়লো।
2: কিন্তু চিৎকার করে উঠলে কেন মা? ইস, খেমে একেবারে জান করে গেছো যে।
0: একটু একটু হাওয়া খত মা। একটা একটা স্বপ্ন দেখলুম।
2: কি স্বপ্ন মা?
0: ওপার থেকে একটা জরুরি টেলিগ্রাম এসেছে, বলছে এবার যেতে হবে। আমি আমি প্রস্তুত।
2: তোমাকে যেতে দেব না, যেতে দেব না। কিন্তু কিন্তু কর্তা কখন গেছে? এখনো কবরে গেল না। মা গো, তুমি একটু স্থির হয়ে ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মা।
3: আসুন আসুন কবরেজ বসাই।
2: আসুন আসুন, শিগগির দেখুন।
4: সেজাবাবু, গ্রহণী রোগের শেষ অবস্থা, আর ওষুধে কোনো কাজ হবে না। এখন ঈশ্বরের নাম শোনান, এইভাবে যে কটা দিন যায়।
0: মথুর,
3: মা,
0: একটা কাজ এখনই তোমায় করে ফেলতে হবে বাবা, নইলে নইলে মরণেও আমার শান্তি নেই বাবা, শান্তি নেই।
3: কি কাজ মা?
0: জগ বা তোমার জন্য কোনো চিন্তা নেই আমার, কিন্তু পদ্ম অন্য জামাইদের নিয়ে চিনতে। বিষয়ে যাই হোক, কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কোনো ক্ষতি আমার পরলোকেও সইবে না বাবা, সইবে না।
3: আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমরা স্বামী স্ত্রী যতদিন আছি দক্ষিণেশ্বরের কোনো ভাবনা নেই।
0: না, তা হবে না, কিন্তু তোমাদের অবর্তমানে কি হবে? তাই
3: তাই তাই কি মা?
0: তাই মন্দিরের দানপত্র লিখেছি আমি, এবার দেবোত্তর করাতে চাই। তাই না করা পর্যন্ত আমার শান্তি নেই বাবা। তুমি তুমি এখনই এর ব্যবস্থা করো, দেরি করো না।
3: ধন্য মা, ধন্য। এমন না হলে আমার মা রানী রাসমণি কত দূরদৃষ্টি! মার অবর্তমানে বিশাল এই দেবত্ব সম্পত্তির যাতে অযথা অপব্যয় না হয় তার পথ বন্ধ করতে চান মা। দেবত্ব সম্পত্তি ব্যক্তিগত কাজে যাতে না লাগে তার ব্যবস্থা। মা, আমি এখনই উকিলকে দিয়ে কাগজপত্র তৈরি করে আনছি, আর চেষ্টা করে দেখছি পদ্মদি সহি পাওয়া যায় কিনা।
0: তাই করো, তাই করো, কিন্তু পদ্ম সই করবে কি জগ?
2: না করুক গে, দেখো না কর্তা এমন দলিল তৈরি করে আনবে, দিদি বা আর কেউ টু শব্দ করতে পারবে না।
0: তোর মুখে ফুল চন্দন পড়ুক মা, ফুল চন্দন।
3: মা, কাশী উকিলকে দিয়ে দলিলের মুসাবিদা করিয়েছি, উনি নিজে এসেছেন, আপনি এইখানটা সই করুন মা।
0: কিন্তু পদ্ম কি সই করেছে?
5: তাতে কিছু আটকাবে না রানীমা, জগদম্বা মা মথুর বাবু সই করলেন, এতেই হবে। এছাড়া আমিও তো সাক্ষী হিসেবে সই করছি।
0: ও মথুর,
3: মা,
0: আজ আজ কি বার বাবা?
3: আজ সোমবার মা।
0: হ্যাঁ, ভালো বার, শিবের বার। আজই আজই আমাকে কালীঘাটে গঙ্গার তীরের বাড়িতে রেখে এসো, অন্তর্জলীর ব্যবস্থা করো।
3: আজ কেন মা, কাল গেলে হবে না?
0: না না বাবা, এই বিষয়ের বেড়ার মধ্যে যতক্ষণ দেহটা থাকবে ততক্ষণ শুধু ছটপটি করব।

0: গায় মথুর,
1: ও এক বৈরাগী,
0: ওকে গাইতে দাও, আমার মনির কথা গাইছে, আর ওকে ভালো রকম দক্ষিণে দিও।

0: ঈশ্বরী, এই রঘুনাথ মাকে যদি নেবে তবে এত কষ্ট দিচ্ছ কেন ঠাকুর? মাকে যত তাড়াতাড়ি পারো নিয়ে নাও ভগবান, মায়ের কষ্ট আর যে চোখে দেখতে পাচ্ছি না। শুনছ, দক্ষিণেশ্বরের ছোট ভাটচাচিকে একটা খবর দাও।
1: খবর দিয়েছি, আবার নিজেও এক ফাঁকে গিয়েছিলাম।
0: বাবা এলো না, আর কিছু বললো না?
1: না, বাবা অনেক কিছু বলেছে, বলেছে
2: ওগো আমার আজ যাওয়ার দরকার নেই গো, আজ যাওয়ার দরকার নেই, আমি আর গিয়ে কি করব গো সেজবাবু? তবে আমি শেষ সময়ে যাব, তোমরা কেউ দেখতে পাবেনি বটে, কিন্তু রানীমা দেখতে পাবে। শোনো শোনো গো, রাত্রি শেষে ব্রাহ্ম মুহূর্তে রানীমা চলে যাবে।
1: বলছো কি বাবা?
2: হ্যাঁ গো, মাঝে আমার অষ্ট নায়িকার এক নায়িকা গো এসেছিলেন জগন্মাতার কাজ করতে, কাজ মিটে গেছে, এবার এবার মা নিজে এসে নিয়ে যাবে তাকে হাত ধরে।
0: দেখো দেখো, মা চোখ মেলে চেয়েছে, ঠোঁট নড়ছে, কি যেন বলতে চাইছে। মা মা গো, আমি তোমার জগ, কিছু বলবে মা?
3: ওরে ওরে ওরে, এত আলো জ্বালিয়ে রেখেছিস কেন? সরিয়ে দে সরিয়ে দে সব। ওরে ওরে, আমার মা আসছে, মা জগদীশ্বরী, ওই যে ওই যে, তার স্ত্রীঅঙ্গ থেকে কত আলো ঝরে পড়ছে, সব দিক আলো হয়ে উঠেছে।
1: নায়েব মশাই, নায়েব মশাই, সব আলো সরিয়ে দিতে বলুন।
4: এক্ষুনি দিচ্ছি সে বাবু।
1: দেখো দেখো দেখো জগদম্বা, দেখো মা এই অবস্থায় নিজে থেকে উঠে বসে কাকে যেন প্রণাম করছে।
0: মাকে ধরো ধরো, মাকে ধরো।
3: মা জগদীশ্বরী এলে মা, আমার আমার হাত ধরো মা, আমার হাত ধরো, চলো মা চলো যাই
0: মা।
3: আই চা।

0: যাত্রাভিনয় রানী রাসমণি এখানেই শেষ হল। রচনা তাপস রায়চৌধুরী, পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ, অভিনয় মথুর অধীর চট্টোপাধ্যায়, প্রীতরাম গোমস্তা সুকুমার দত্ত, রাজচন্দ্র হরিপ্রসাদ মুখোপাধ্যায়, নায়েব কবিরাজ কর্মচারী ও জনার্দন নিতাই রায়চৌধুরী, কর্নেল স্নেহময় মুখোপাধ্যায়, জেনারেল হাকিম কাশী ঘটক বিশ্বনাথ দাস, ঘনশ্যাম চৌকিদার প্রণব মজুমদার, সরকার মাঝি কমলেশ মুখোপাধ্যায়, ধীবর বলরাম শ্যামাপ্রসাদ দাস, রামকৃষ্ণ ধীবর বিশ্বজিৎ ভট্টাচার্য, জগদম্বা বিশ্বেশ্বরী দীপান্বিতা ঘোষ, রাসমণির ভূমিকায় কৃষ্ণা সিং, যন্ত্রসঙ্গীতে ধ্রুবকুমার মুখোপাধ্যায়, নিমাই চন্দ্রধারা, রামমোহন সাঁতরা, অনিল বরণ দত্ত, গৌরাঙ্গ দে, দিলীপ মুখোপাধ্যায়, উদয় কুমার দত্ত, সুর সংযোজনা সঙ্গীত ও পরিচালনা বীরেশ্বর রায়চৌধুরী, সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকের শিরোনাম, পালা বদলের পালা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। পরিবর্তন জগতের স্বাভাবিক নিয়ম। কোনো দেশ বা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির ক্ষমতা দখল ভারতীয় রাজনীতিতে এতটাই তাৎপর্যপূর্ণ যে শুধু সংখ্যার বিচারে তা পরিমাপযোগ্য নয়। বিজেপির আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকের শিরোনাম, পালা বদলের পালা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। পরিবর্তন জগতের স্বাভাবিক নিয়ম। কোনো দেশ বা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির ক্ষমতা দখল ভারতীয় রাজনীতিতে এতটাই তাৎপর্যপূর্ণ যে শুধু সংখ্যার বিচারে তা পরিমাপযোগ্য নয়। বিজেপির উৎস সংগঠন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে পদ্মফুলের বিকাশ ঘটানোর বড় স্বাদ ছিল বাজপেয়ী আদবানি জুটির। আক্ষেপও করতেন তা নিয়ে। সেই 1998 সালে তৃণমূল কংগ্রেসের উদ্ভবের সময় থেকেই বিজেপি চেষ্টা করে আসছিল এই স্বপ্ন পূরণের। 2021-এর বিধানসভা নির্বাচনে 3-77, তারপর 2026-এর এই ভোটে মোদী অমিত শাহ জুটি সেই স্বপ্ন পূরণ করলে মানসিক ও তাত্ত্বিক দিক থেকে ভাজপা নেতৃত্বের এ এক বিশাল জয় ও সন্তোষ। স্বাধীনতার পর এই প্রথম বঙ্গ বিজয় করে অঙ্গবঙ্গ কলিঙ্গের পাশাপাশি সমগ্র পূর্ব সীমান্তের একক নিয়ন্ত্রক এখন বিজেপি। এবারের ভোটে, বিশেষ করে 2024-এর অগাস্টে বাংলাদেশে পট পরিবর্তনের পর বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলি বঙ্গ বিজয়ের জন্য একসঙ্গে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার নজির ভূভারতে মেলা দুষ্কর। সম্ভবত জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই রাষ্ট্রবাদী এই সংগঠনের এই দুর্মট প্রয়াস, এমনটা ভাবলে ভুল হবে না। তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি, অপশাসন, বেকারি, যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা, শিক্ষা, স্বাস্থ্য, রেশন কেলেঙ্কারি, বালি, কয়লা, গরু পাচারে নেতাদের নাম যুক্ত হয়ে পড়া, নেতামন্ত্রীদের জেল, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, কর্মীদের ডিএ নিয়ে গড়িমসি, সর্বোপরি আর্জিকর কাণ্ড নিয়ে শহরের শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে গণবিক্ষোভ আন্দোলন, তৃণমূল শাসনের বিরুদ্ধে রাজ্যের একটা বিশাল অংশের মানুষকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তুলেছিল। এসআইআরে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, নির্বাচনী প্রশাসনিক ব্যবস্থাপনা, এমনকি বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে নির্ভয়ে রেকর্ড পরিমাণ ভোটদান বিজেপির সহায়ক হয়েছে বলে কেউ কেউ মনে করেন। সাফল্য এসেছে সমবেত প্রয়াসে। খেলা মেলা মোচ্ছবের সরকার অভিধায় সমালোচিত তৃণমূল কংগ্রেস সরকারের বিপ্রতিপে একাধিক জনমুখী সংকল্প নিয়ে রাজ্যে এখন আসীন নতুন বিজেপি সরকার। এবঙ্গের ভোটারদের বিজেপির কাছে এখন অনেক প্রত্যাশা। নির্বাচনী সংকল্পপত্রই এই প্রত্যাশার উৎস। 7.5 লক্ষ কোটি টাকারও বেশি ঋণভারে জর্জরিত একটি রাজ্য সরকার কিভাবে এই প্রত্যাশা পূরণ করে, পর্যবেক্ষকদের তার উপর অবশ্যই নজর থাকবে। রাজ্যের প্রায় 8,200 স্কুল বন্ধের মুখে, শিক্ষা, শিল্প, বকেয়া উন্নয়নী প্রকল্পের রূপায়ন, কর্মসংস্থান সবেতেই এরাজ্যের মানুষ বেশ কিছুদিন যাবৎ নেই রাজ্যের বাসিন্দা। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রকল্প কবে থেকে শুরু হবে তা জানতে মহিলারা উদগ্রীব। 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু করার সংকল্পও ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। নতুন প্রজন্মের ভোটাররা চাকরির আশায় বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁদের আশা, যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন, দুর্নীতি হবে না, ভারী শিল্প, কর্মসংস্থান প্রকল্প রূপায়িত হবে। মনে রাখা দরকার, দীর্ঘ 49 বছর পর কেন্দ্র ও রাজ্যে একই দলের, বিজেপির ভাষায় ডাবল ইঞ্জিন সরকার। কাজেই কেন্দ্রের বঞ্চনা শব্দবন্ধটি আর প্রযোজ্য হবে না, একথা নিশ্চিতভাবেই বলা যায়। 100 দিনের প্রকল্প বা আবাস যোজনা আর বন্ধ থাকবে না, রাজ্যবাসীর এটা বিশ্বাস। আর বাঙালি যেন না ভাবেন তাঁদের ভাষা ও সংস্কৃতি নতুন জামানায় কোণঠাসা হয়ে পড়েছে, এ কিন্তু বাঙালির স্বাভিমান যা অত্যন্ত মূল্যবান। কবি বলেছিলেন,

0: আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। কে কাকে ভোট দিয়েছেন, কে কাকে ভোট দেননি, এখন এসবের ঊর্ধ্বে উঠতে হবে। বঙ্গবাসীর তাই আশা, ধর্ম জাত পাত।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তাকর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
2: তেলেঙ্গানা হায়দ্রাবাদ কে হাজারো নৌজবানো কো রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনরি, ইহা নগলে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ये तेलंगाना के श्रमिकों और किसानों को भी सशक्त करेंगे। अब हम अपनी उस विरासत को फिर से सशक्त कर रहे हैं। वारंगल का पीएम मित्र पार्क देश में टेक्सटाइल क्रांति को गति देगा।
1: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
2: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
1: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং

মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী সাত দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3-5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চৈন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চৈন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝায় একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরে বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএলের
অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে।

0: শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে রাত 8টায় শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। রাত 8:30 শুনবেন নানা রঙের গান। 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু। 9:00 শিক্ষাঙ্গন থেকে রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সুইটি প্রামাণিকের রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 9:30 নজরুল গীতি। 9:45 আধুনিক গান। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 শুনবেন দোতারা। 11:10 বাংলা আধুনিক ও ছবির গান। সঞ্চয়িতায় রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষায় অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6:00 তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাত্রায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। এখন বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
2: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
3: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
2: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর
2: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
2: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
5: গুড্ডির ফিজের।
2: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: তিনটে কলেজেই?
5: অত ভেব না,
6: ফিজ তো দেখো। কি খবর?
7: কি হলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
7: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
3: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
7: দিদি চাকরি পেয়ে গেছি।
8: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
7: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
8: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ,
7: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
8: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
7: কিন্তু দিদি
8: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত। কিন্তু

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতিই রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপি তার সমালোচনায় সরব। বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানো জন্য 3 দিন বসছে মন্ত্রিসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসছেন। পরপর 3টি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এরপর জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী আজ নবান্ন চত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে আজ এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শ্রী মোদী বলেন, গত 10 বছরে দলীয় নেতাকর্মীরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তারই ফল হল এই জয়।
1: सिर्फ 10 साल पहले यानी पिछले एक चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 MLA थे, आज वहाँ 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है।
0: তৃণমূল কংগ্রেসের আমলে তপশিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানের জাহের থানে আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যেসব ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। যেসব আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক মঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আজ সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না, কারণ সকলেই জানেন তার নীতি হল হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরি। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও কটাক্ষ করে বলেছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই মমতা ব্যানার্জির এই আবেদন। রাহুল গান্ধীকে ইন্ডি জোটের নেতা হিসেবে মেনে নিলেই তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বিষয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। বাম দলগুলি আগেই এই প্রস্তাবের সমালোচনায় সরব হয়।

0: রাজ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আজ নিজের বিধানসভা কেন্দ্রে অভিনন্দন যাত্রা করেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বিকেলে খড়গপুর শহরের কৌশল্যা মোড় থেকে চাঁদমারি হসপিটাল পর্যন্ত বর্ণাঢ্য মিছিলে পা মেলান দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। আলিপুরে রাজ্যের অতিথিশালা সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে আজ বৈঠকে বসে রাজ্য প্রশাসন। এই ভবনের নিরাপত্তাও খতিয়ে দেখেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী এই ভবনেই থাকবেন কিনা এখনও তা চূড়ান্ত হয়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমোদ অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তাল নিযুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মরত সহকারী সচিব পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পাঠানো হয়েছে। নবান্নর তরফে এক নির্দেশ জানানো হয়েছে তাকে কোচবিহারের পরিবহন ভবনে নিযুক্ত করা হচ্ছে। রাজ্য সরকার 7 জন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিককে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র ডেপুটি সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এই 7 আধিকারিক হলেন সম্রাট চক্রবর্তী, অমর্ত চক্রবর্তী, অয়ন দত্তগুপ্ত, রাজর্ষি নাথ, সুরজিৎ রায়, প্রমিত দাস ও দীপ ভাদুরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে আরও কিছু তথ্য পেয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল, সেই ইউপিআই তথ্যকে সূত্র করেই অভিযুক্তদের খোঁজ চলছে। তাদের সন্ধানে তদন্তকারী দলের আধিকারিকরা উত্তরপ্রদেশের আগ্রায় গেছেন। এক মাসেরও বেশি সময় ধরে খুনের পরিকল্পনা চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মধ্য কলকাতার এন্টালিতে প্রমোটার তাপস নস্করকে খুনের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ভোলা করকে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থেকে পাকড়াও করা হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন 5ই মে খুন হন তাপস। ঘটনার পরই নবদ্বীপ থেকে গ্রেপ্তার হয় অন্যতম অভিযুক্ত দীপক দাস। নিহত প্রমোটার তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীরাও এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা মিহির বিশ্বাসের অভিযোগ, গতকাল বিজেপির বিজয় মিছিল তাঁর বাড়ির সামনে পৌঁছতেই একদল যুবক মিছিল থেকে বেরিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে তারা। যদিও বিজেপির দাবি তৃণমূলের অনেকেই বর্তমানে নব্য বিজেপি হওয়ার চেষ্টা করছে, তারাই এই কাজের সঙ্গে যুক্ত। বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মেটানো, সপ্তম বেতন কমিশন গঠন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়ে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছে। নবনির্বাচিত সরকার জনকল্যাণমূলক নীতি প্রণয়ন ও কার্যক্রমে দ্রুত উদ্যোগী হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী ওই চিঠিতে আশা প্রকাশ করেছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামীকাল থেকে এইসব এলাকায় বৃষ্টির পরিমাণ কমবে, তবে আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: আগামীকাল থেকে পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে।
0: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। ইস্ট বেঙ্গল আগামীকাল আইএসএল ফুটবলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন

0: তার সমালোচনায় সরব কংগ্রেস ও বিজেপি। বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর 8:10।
1: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী
2: আমি এখানে।
3: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
2: বুদ্ধিতে চার্জ দে।
4: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
2: দেখলি?
3: বাবা দাঁড়াও আমি পে করছি। সিগন্যালই নেই।
4: এবার কি করবে?
3: আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা শুধরে যা।
4: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
3: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
6: গুটির ফিজের।
2: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
4: আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
7: তিনটে কলেজেই?
8: অত ভেবো না,
7: ফিস তো দেখো।
9: কি খবর?
10: কি হলো কি?
8: ফিজ নিয়ে টেনশন।
9: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4,00,000 টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে। তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
11: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
2: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
11: তাহলে সঠিক নম্বর?
2: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
11: দিদি তুমি বাঁচালে।
2: কাজ থেকে নয়।
11: হ্যাঁ করছি।
4: আরবিআই এ কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
12: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সবিনয় নিবেদন।

শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। প্রতিদিনের মতোই অনুষ্ঠান শুরুতেই আপনাদের জানিয়ে দিই সবিনয় নিবেদনে চিঠি লেখার বা মেল করার ঠিকানা। যারা ডাকযোগে চিঠি পাঠাতে চান তাদের জন্য ঠিকানা, সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করতে চান তাদের জন্য সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com। তাহলে চলে আসি আপনাদের লেখায়। প্রথম যার লেখা পড়ব তিনি সঞ্জয় মণ্ডল, গ্রাম কুমিরদোহা, জেলা বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন। আপনি লিখেছেন, সবিনয় নিবেদন প্রথম লিখলাম, সকলে প্রণাম ভালোবাসা নেবেন, প্রায় সকল রেডিও সম্প্রচারিত অনুষ্ঠান আমাদের ভালো লাগে। সকাল 6:20 বাংলা সংবাদের পর চাষি ভাইদের বলছি, তার আগের মিউজিক যেটা আমরা সুর হিসেবে দাংদা ফুজুং বলি, দুপুর 12:30 উনজমির দুনো ফসলের আগে মিউজিক, আর অন্যটি হল গান্ধী চর্চার একটি মিউজিক। এই মিউজিকগুলি চিরকালের ঐতিহ্য, সংরক্ষিত। আমি যখন ছোট্ট আমার বাবার বিছানার পাশে কাঠের রেডিওতে শুনতাম। এখন আমার বয়স 50 বৎসর, বাবা মা কেউই নেই, তবুও আপনাদের এই কঠোর সদিচ্ছা ঐতিহ্য আমাকে পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেয়।

আমার মৃত্যুদিন পর্যন্ত যেন আমি কানে শুনতে শুনতে মৃত্যুবরণ করি। তবে কিছু মনে করবেন না, সংবাদ আগে দিল্লি থেকেই রিলে করে শোনানো হতো। খবর পড়ছি রমা মুখোপাধ্যায়। কেন অন্যরকম হচ্ছে? সংবাদের মাঝে যে বিরতি, সেখানে খবর শুনছেন আকাশবাণী থেকে, ঠিক আছে, কিন্তু এই খবর শুনছেন বিবিধ ভারতী, ডিডি নিউজ, এক্স হ্যান্ডেল আর এফএম, বিভিন্ন রকমের, যেগুলো না বললেই নয়, বৃথা সময় নষ্ট। তবে এ শুধু আমার মত, সবশেষে ওই আগের বলাগুলি রাখবেন। আপনাদের ঐতিহ্য, সংরক্ষণশীলতা সত্যিই প্রশংসা না করে জীবনে থাকতে পারছিলাম না। সকলে 1433-এর নববর্ষের প্রণাম, ভালোবাসা রাখবেন। এটি সঞ্জয় মণ্ডল, গ্রাম কুমিরদোহা, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে এমনিভাবেই প্রজন্মের পর প্রজন্ম আকাশবাণীর সঙ্গে থাকবেন, এই আমাদের আশা। আপনি লিখেছেন যে এই যে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের সিগনেচার টিউন শোনানো হয়, বহুদিন ধরে, বহুদিনের এই পরম্পরা, সেই সিগনেচার টিউন যাকে আমরা বলি, সেগুলো আপনারা তার একটা মিষ্টি নাম দিয়েছেন, দাংদা ফুজুং, ভারী মিষ্টি লেগেছে এটা। এটাও যে আপনাদের একটা ভালো লাগার বিষয়, আকর্ষণের বিষয়, সেটা জেনে আমাদের ভালো লাগে যে কত ছোট ছোট বিষয় আপনাদের তৃপ্তি দেয়, আনন্দ দেয়, আপনাদের শ্রবণে একটা অন্যরকম অনুভূতি তৈরি করে, এটা আমাদের ভালো লাগার বিষয়। আপনি বলেছেন ছোট্টবেলায় আপনি বাবার বিছানার পাশে কাঠের রেডিওতে রেডিওর অনুষ্ঠান শুনতেন, এখন আপনি মধ্যবয়সী, তবু আপনি রেডিও সঙ্গে করেই আছেন এবং আপনি চাইছেন যে যেন আরও আরও অনন্ত সময় আপনি এভাবেই রেডিও শুনতে পারেন। আমাদেরও শুভেচ্ছা রইল, আপনি দীর্ঘদিন সুস্থ থাকুন, আপনার শ্রবণ সঙ্গী হয়ে থাকুক আকাশবাণী। আর আপনি বলেছেন যে আগে সংবাদ পরিবেশন হতো আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে, দিল্লি কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হতো। কিছু কিছু সংবাদ পাঠক পাঠিকা আপনার শ্রবণে খুব স্মৃতি জাগরুক হয়ে আছেন, খুব স্বাভাবিক, সেটা এতদিন ধরে আপনি অনুষ্ঠান শুনছেন। কিন্তু আপনি জানতে চেয়েছেন যে কেন এখন অন্যরকম হচ্ছে। দেখুন, অন্যরকম তো হবেই, সব সময় জীবন পরিবর্তনশীল, সব কিছুই। জীবন মানে শুধু আপনার ব্যক্তি জীবন নয়, আপনার জীবন পরিবর্তনশীল, আপনার ঠিক পাশের মানুষটির জীবন পরিবর্তনশীল, আপনার পাশের বাড়ির জীবন প্রবাহ পরিবর্তনশীল, আপনি যে পাড়ায় থাকেন, যে সমাজে আপনি রয়েছেন, যে গ্রামে আপনি রয়েছেন, সব সব আস্তে আস্তে আপনি আপনার বৃত্তটাকে আরেকটু বড় করতে থাকুন। দেখুন, সব কিছুই পরিবর্তনশীল, কোনো কিছুই আগের মতন নেই। এবং এই যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনের বিভিন্ন প্রেক্ষাপট থাকে, কারণ থাকে, কাজেই সেই পরিবর্তনগুলো ভালোর জন্যই হয়। যদি ভালোর জন্য না হয়, যদি সেই পরিবর্তনে ঠিক ততটা প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না, তাহলে দেখবেন আবার সেই আগের জায়গায় ফিরে যাওয়া হয়। কিন্তু যদি আগের জায়গায় ফিরে না যাওয়া হয়, তাহলে এটা আমাদের ধরে নিতেই হয় যে বৃহত্তর ক্ষেত্রে এই পরিবর্তনটি বেশি উপযুক্ত হয়েছে, বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই এই পরিবর্তনটা আর হচ্ছে না, আর পুরনো জায়গায় ফিরে যাওয়া যাচ্ছে না। আপনি এই যে বলেছেন বিভিন্ন প্রচার তরঙ্গের উল্লেখ করা হয় যে খবর আপনারা কোন কোন প্রচার তরঙ্গে শুনতে পাচ্ছেন, এটি একটি তথ্য আপনাদের জানানোর জন্য। যিনি প্রতিদিন নিয়ম করে কোনো নির্দিষ্ট অনুষ্ঠান বা কোনো নির্দিষ্ট সংবাদ শুনতে পান না, তিনি হয়তো কখনো সখনো শুনতে পান, কোনো দিন কোনো কারণে তিনি গীতাঞ্জলি শোনবার মতন অবস্থায় নেই, তার জন্য ওই তথ্যটুকু যে গীতাঞ্জলি ছাড়াও আপনি আরও এই এই প্রচার তরঙ্গে আমাদের সংবাদ শুনতে পান, বা তিনি হয়তো এমন কাউকে এই তথ্য দিয়ে অনুষ্ঠান শোনার ক্ষেত্রে বা সংবাদ শোনার ক্ষেত্রে সাহায্য করতে পারেন, যেখানে এই সবকটি প্রচার তরঙ্গই তিনি পাচ্ছেন এমন নয়, তিনি একটি বা দুটি প্রচার তরঙ্গ পাচ্ছেন, তিনি হয়তো বা গীতাঞ্জলি শুনতে পাচ্ছেন না, কিন্তু তিনি অন্য আরেকটি প্রচার তরঙ্গ শুনতে পাচ্ছেন, সেটি টিউন করে তিনি শুনতে পারেন। এই রকম নানাবিধ বিষয় রয়েছে, যে কারণে আপনাদের কাছে পৌঁছানোটাই তো আমাদের একমাত্র উদ্দেশ্য, যে বিভিন্ন মাধ্যমে আমরা আপনাদের কাছাকাছি পৌঁছতে চাইছি, একেবারে আপনাদের সব

তোমার সঙ্গী হয়ে থাকতে চাইছি, কোনো সময়ের জন্য আপনারা যেন আমাদের চাইছেন অথচ শুনতে পাচ্ছেন না এমনটা না হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা এবং এই যে প্রয়াস আপনাদের এই যে বলা বারবার করে যে আপনারা ঠিক কোন কোন কোন কোন প্রচার তরঙ্গে আমাদের শুনতে পান। আপনি কোনো একদিন দেখবেন যে প্রচার তরঙ্গ আপনি টিউন করে প্রতিদিন সংবাদ শুনছেন, কোনো একদিন সেই প্রচার তরঙ্গ আপনি কোনো কারণে শুনতে পারছেন না, শোনা সম্ভব হচ্ছে না আপনার পক্ষে, তখন আপনার মনে পড়ে যাবে আরে এই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ বা এই নির্দিষ্ট প্রচার তরঙ্গ ছাড়াও এই এই প্রচার তরঙ্গে তো তো সংবাদ শোনা যায়, তাহলে আজ সংবাদ শোনার জন্য ওই প্রচার তরঙ্গ আমরা টিউন করে নিই। এই জন্যই আপনাদের বলা। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন আমাদের সঙ্গী হয়ে আমাদের দিকে হাত বাড়িয়ে থাকবেন। অনেক ধন্যবাদ। এবারে অমিয় কুমার মাইতির লেখা সুতাহাটা পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। প্রিয় সবিনয় নিবেদন সমীপেশু, আকাশবাণী কলকাতার অনেক বিভাগ আছে যেগুলোতে শ্রোতাবন্ধুরা চিঠি লিখে থাকেন। প্রাত্যহিকী, মৈত্রীর বুধ সকালে, মাননীয়েশু, বন্ধু তোমারই জন্য ইত্যাদি, প্রতিটি বিভাগই খুব জনপ্রিয়। এইগুলির মধ্যে প্রাত্যহিকী প্রচারিত হতো সম্ভবত এক মাস ধরে। মৈত্রীবন্ধু বুধ সকালে কেবলমাত্র মাসের বুধবারগুলোতে চিঠি পাঠ করা হয়, প্রাত্যহিকী 15 দিন ধরে, আর বুধ সকালের জন্য মাসে 4 দিন। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য, মৈত্রীবন্ধু বুধ সকালে প্রাপ্ত সব চিঠি পড়া না হলেও বেশ কিছু পত্রলেখকের নামও উল্লেখ করেন। এ থেকে বোঝা যায় তাঁদের চিঠি তারা পেয়েছেন। এই প্রাপ্তিস্বীকারও ধন্যবাদার্হ। এইসব প্রচার বিভাগের মধ্যে আকাশবাণী কলকাতা প্রাত্যহিকী বিভাগের জন্মদিন 7ই এপ্রিল। 1984 সাল থেকে প্রচারিত হয়ে আসছে প্রতিদিনের চিঠি। দেখতে দেখতে, শুনতে শুনতে 4 দশক পেরিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের দিকে এগিয়ে চলেছে। প্রাত্যহিকীর জন্মদিনের শুভেচ্ছা জানাই, সেই সঙ্গে প্রাত্যহিকী পরিবারের সকল পত্রলেখক বা পত্রলেখিকাদের জানাই আন্তরিক অভিনন্দন। প্রাত্যহিকী, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। প্রাত্যহিকীর চিঠি যারা পড়ে শোনান তারা চিঠিগুলিকে প্রাণবন্ত করে তোলেন, সেজন্য তারা বিশেষ ধন্যবাদার্হ। আমার একটি প্রস্তাব, মৈত্রী প্রচার তরঙ্গের বুধ সকালের মতো সব চিঠি পড়া না গেলেও কিছু উল্লেখযোগ্য চিঠির মধ্যে 2-1টি চিঠিতে বিশেষ কোনো বার্তা থাকলে পত্র প্রেরকের নাম উল্লেখ করে চিঠির 2-1 লাইন পড়ে শোনালেও লেখক লেখিকা যেমন উৎসাহিত হন, তেমনি শ্রোতাগণও সমৃদ্ধ হতে পারেন। নমস্কার জানবেন ইতি অমিয় কুমার মাইতি সুতাহাটা পূর্ব মেদিনীপুরের। অনেক ধন্যবাদ অমিয়বাবু আপনাকে চিঠি লেখবার জন্য। অনেকগুলো বিষয়ে আপনি উল্লেখ করেছেন, তবে আপনার লেখা থেকে বুঝতে পারছি আপনি গীতাঞ্জলি এবং মৈত্রী প্রচার তরঙ্গ দুটি সমানভাবে শুনে থাকেন। আপনি বেশ কিছু অনুষ্ঠানের উল্লেখ করেছেন এই দুই প্রচার তরঙ্গের। মূলত আপনার যেটা বক্তব্য, অনেক বক্তব্যের পাশাপাশি প্রাত্যহিকী, প্রাত্যহিকীর জন্মদিনের শুভেচ্ছা আপনি জানিয়েছেন। দেখতে দেখতে সুবর্ণ জয়ন্তী বর্ষের দিকে প্রাত্যহিকী এগিয়ে চলেছে, হ্যাঁ ঠিকই, এটা আমাদের জন্য খুব ভালো লাগার একটা প্রাপ্তির যে এতগুলো বছর ধরে আপনারা একই রকম ভালোবাসার সঙ্গে এই অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা সেদিন থেকে আজ পর্যন্ত এতটুকুও কমেনি, এবং যেদিন শুরু হয়েছিল সেদিন খুব স্বাভাবিকভাবেই যে পত্রবন্ধুরা আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছিলেন, আজ তাদের মধ্যে অনেকেরই লেখা আমরা আর পাই না, হয়তো কালের নিয়মে তারা আর আমাদের মধ্যে নেই। আবার তেমনি অনেক নতুন নতুন পত্র প্রেরক আমাদের এই অনুষ্ঠানে এখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, নতুন নতুন নাম পাই আমরা, নতুন নতুন লেখার ধরন পাই তাদের কাছ থেকে। আশা রাখি আগামীতেও এভাবেই আপনাদের পাশে পাব, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এভাবেই বয়ে যাবে প্রাত্যহিকীর এই জনপ্রিয়তা। এর পাশাপাশি আপনি লিখেছেন, বুধ সকালে অনুষ্ঠানে সব চিঠি পড়া না গেলেও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়, সেই সঙ্গে বলেছেন যে কোনো 2-1টি চিঠিতে যে বিশেষ কোনো বার্তা থাকলে পত্রলেখকের নাম উল্লেখ করে চিঠির 2-1 লাইন পড়ে শোনালেও লেখক লেখিকাগণ উৎসাহিত হন। আসলে এখানে একটা বিষয় আছে, হ্যাঁ হয়তো তিনি একটি চিঠিতে খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য লিখেছেন বা
একটি বাক্যে তিনি একটা অন্যরকম

কম দিক দর্শন করিয়েছেন আমাদের, অথবা তিনি খুব উল্লেখযোগ্য একটি উদ্ধৃতি তার চিঠিতে সংযোজন করেছেন, এর সবগুলোই খুব সত্যি। কিন্তু দেখা যাচ্ছে শুধু সেই অংশটুকু তুলে আনলে চিঠির সম্পূর্ণ রস তার আস্বাদন সম্ভব হয় না। সামগ্রিক গোটা চিঠিটার মধ্যে ওই অংশটুকু

তখন সেটি আলাদা হয়ে ওঠে, বিশেষ হয়ে ওঠে। কিন্তু যখন শুধু সেই বাক্য বা শুধু সেই পঙ্ক্তিগুলো যদি আমরা আপনাদের সামনে পাঠ করি, তাহলে যেন তার বক্তব্য, তিনি যা বলতে চেয়েছেন তা পৌঁছয় না সঠিকভাবে। এবং এই রকমভাবে বাছাই করতে গিয়ে শুধু ওইটুকু নির্বাচিত অংশ বাছাই করলেও যারা পত্র লেখক লেখিকারা আছেন তারা উৎসাহিত হতেও পারেন, আবার নাও হতে পারেন। মনে হতে পারে কেন সম্পূর্ণ চিঠিটি পড়া হলো না, আমি যে কথার প্রেক্ষিতে এটি বলতে চেয়েছি বা এই বক্তব্যে এই পঙ্ক্তিগুলোর মধ্য দিয়ে আমি যে বক্তব্য সবার কাছে পৌঁছে দিতে চেয়েছি, এই সামান্য অংশটুকু পড়ায় সেই বক্তব্য ঠিক সেইভাবে সবার কাছে উপস্থাপিত হয়নি। এখানে কিন্তু একটা তর্কের অবকাশ থেকেই যায় বন্ধু। কেউ কেউ আপনার মনে হচ্ছে যে উৎসাহিত হবেন, আবার একটা আশঙ্কার দিক থেকেও যায়, উৎসাহিত নাও হতে পারেন, অসন্তুষ্টও হতে পারেন, বিষয়টা খুব অপছন্দেরও হতে পারে। এবং পাশাপাশি আপনি দেখুন যে এরকমভাবে হয়তো দুটি বা তিনটি উদ্ধৃতি পড়বার জন্য একটি হয়তো ছোট চিঠি, পূর্ণাঙ্গ চিঠি পড়া থেকে বাদ যাবে। তারপরে একটা সময় মনে হবে যে তাহলে পুরো অনুষ্ঠানটাতেই যদি আমরা ওই গোটা গোটা চিঠি না পড়ে এইরকম আংশিক আংশিক ঠিক ওইটুকু ওইটুকু অংশ আপনাদের সামনে তুলে ধরি তাহলেই বোধহয় ভালো হবে, সবটাই এই রকমটা হয়ে যাক। আবার নিশ্চয়ই তাতে একদল লোক একেবারে হারে রেড়ে করে উঠবেন যে না, কখনোই তা নয়, তার চেয়ে পূর্ণাঙ্গ চিঠিই পড়া হোক। যদিও একথা আমরা স্বীকার করেই নি, এটা মানতেই হয় যে সম্পাদনার একটা অধিকার, যারা আহ্বান করছেন লেখা তাদের পক্ষ থেকে সম্পাদনার একটি অধিকার থেকেই যায়। সম্পাদনা তারা নিশ্চয়ই করেন, যে কমিটি এই চিঠি বাছাই করেন তারা চিঠি পড়ে বহু ক্ষেত্রে সম্পাদনা করেন, অনেক ক্ষেত্রে বাক্য গঠনে অসম্পূর্ণতা থাকে, অনেক ক্ষেত্রে উদ্ধৃতি ভুল থাকে, অনেক ক্ষেত্রে চিঠিতে কিছু অংশ, যারা নির্বাচক মণ্ডলীতে আছেন তারা চিঠির কিছু অংশ হয়তো সংযোজনও করে দেন। বহু ক্ষেত্রে, বহু ছন্দের চিঠির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে নির্বাচক মণ্ডলীকে কলম চালাতে হয় প্রায়শই, বহু ক্ষেত্রে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রেই কি, সব ক্ষেত্রে নয়, কিন্তু আমি এটা অনেক ক্ষেত্রের কথা বললাম। এটুকু জায়গা তো নির্বাচক মণ্ডলীর আছেই, তারা চাইলে চিঠিটা সম্পূর্ণভাবেও আপনাদের কাছে তুলে ধরতে পারেন, আংশিকভাবেও তুলে ধরতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়ে একটা বিতর্কের সম্ভাবনা আছে, কাজেই এক্ষুনি আমাদের সেরকম কোনো ভাবনা নেই, আপাতত যেমন চলছে তেমন চলুক। তবে আপনাদের তরফ থেকে যদি সত্যি সত্যি অনেকের কাছ থেকে এই ধরনের দাবি বা অনুরোধ আসতে থাকে তখন নিশ্চয়ই আমরা ভেবে দেখব, আপাতত যেমন চলছে তেমন চলুক। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। এবারে লিখেছেন বীরেন বেদী, জগৎবেড় বর্ধমান থেকে। মাননীয় মহাশয় মহাশয়া, 1433-এর বিলম্বিত শুভেচ্ছা নেবেন। গত 26 এপ্রিল রবিবার বেলা 1টায় আকাশবাণী গীতাঞ্জলিতে নবসুরে 90 পরিবেশিত হলো। ভাগ্যিস খুললাম রেডিওটা, না হলে কি যে হারাতাম। কলকাতায় রেডিও সম্প্রচারের সময় থেকে শুরু হওয়া এবং কালক্রম অনুসারে ঘটে যাওয়া সঙ্গীত ও নানান রূপক অনুষ্ঠানের বর্ণনা ও সেই সব বিষয়ের উৎকর্ষ বৃদ্ধির জন্য সেই সময়কার দিকপাল কলাকুশলীদের নিরলস ও আন্তরিক প্রয়াসের কথা প্রাণ ভরে শুনলাম। পরিবেশনের গুণে অনুষ্ঠানটি আরও হৃদয়গ্রাহী হয়ে উঠল। কি আনন্দ যে পেলাম তা বোঝাতে পারব না। ধন্যবাদ জানাই আপনাদের এই সুন্দর উপহারের জন্য। একটি অনুরোধ করব, প্রতিদিনকার অনুষ্ঠান সূচি যদি সকাল 9টায় আর একবার ঘোষণা করেন তাহলে এমন আরও অনেক সুন্দর সম্প্রচার শুনতে পাই। দয়া করে একটু ভাববেন, ভালো থাকবেন। নিবেদনান্তে ইতি বীরেন বেদী, জগৎবেড় বর্ধমান থেকে আপনি লিখেছেন। অনেক ধন্যবাদ বীরেনবাবু আপনাকে। প্রথমত বলি, আপনি নবসুরে 90 এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, সেই ভালো লাগার কথা আপনি জানিয়েছেন। আপনাদের ভালো লাগা আমাদের উৎসাহিত করে। যারা অনুষ্ঠান নির্মাণ করেন, অনুষ্ঠান সম্পর্কে ভাবেন এবং সেই অনুষ্ঠান ভাবনাকে রূপায়িত করে আপনাদের সামনে তুলে ধরেন শুধুমাত্র ওই একটি প্রত্যাশা নিয়ে, আপনাদের ভালো লাগবে। এবং আপনাদের ভালো লাগবে আপনারা প্রতিক্রিয়া জানাবেন। তবে হ্যাঁ, বললাম বটে একটিমাত্র প্রত্যাশা, প্রত্যাশা কিন্তু এর পাশাপাশি আরও একটু থাকে ফল্গু ধারার মতো, যে যদি কোনো শ্রোতার কোনো অংশ মনে হয় যে এই অংশে আরেকটু পরিমার্জন পরিবর্ধন
প্রয়োজন ছিল তাহলে সেটিও তিনি জানাবেন।

আমাদের ভবিষ্যৎ প্রযোজনার জন্য। কাজে অনেক ধন্যবাদ, ভালো লাগা তো জানাবেনই, পাশাপাশি কোথাও খারাপ লাগলে, কোথাও কোনো ত্রুটি থাকলে, কোথাও কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন থাকলে তাও জানাবেন। এর পাশাপাশি আপনি বলেছেন যে প্রতিদিনকার অনুষ্ঠান সূচি যদি সকাল 9টায় আর একবার ঘোষণা করেন। প্রতিদিনকার অনুষ্ঠান সূচি আর একবার ঘোষণা করার কথা বলেছেন সকাল 9টায়। দেখুন, এই বিষয়টি তো খুব সত্যি যে আমরা ঠিক যতক্ষণ ধরে অনুষ্ঠান সম্প্রচার করি, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, কারুর পক্ষেই সম্পূর্ণ অনুষ্ঠান মালা শোনা সম্ভব নয়। জীবনের তাগিদ সবার আগে, কাজেই জীবনের তাগিদে, জীবিকার তাগিদে, নানান প্রয়োজনে তিনি সব অনুষ্ঠান শুনতে পাবেন না। সেই জন্য সেই কথা ভেবেই আমরা অনুষ্ঠান সূচি বিভিন্ন সময়ে শুনিয়ে থাকি। কখনো কখনো কোনো অনিবার্য কারণবশত বা সময় অভাবে সেই নির্দিষ্ট সময় হয়তো অনুষ্ঠান সূচি পূর্ণাঙ্গ শোনানো সম্ভব হলো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শোনানো হয়। যেমন আমি আপনাকে বলি, আপনি বলছেন যে সকাল 9টায় অনুষ্ঠান সূচি শোনানোর কথা। সকাল 9টায় আমাদের সাধারণভাবে বাংলা ছায়াছবির গান সম্প্রচার হয় এবং এই বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানের কিন্তু বিপুল সংখ্যক শ্রোতা রয়েছেন। তারা অনেকেই অসন্তুষ্ট হবেন যে সকাল 9টা থেকে 9টা 15, এই 15 মিনিটের মধ্যে যদি 5 মিনিট সময় বা তার থেকে কম বেশি কিছু সময় অনুষ্ঠান সূচির জন্য আমরা রাখি, একদল শ্রোতা খুব অসন্তুষ্ট হবেন, এ কথা নির্দ্বিধায় বলতে পারি। আবার আপনার মতন কেউ কেউ আছেন, নিশ্চয়ই তারা খুব খুশি হবেন। ঠিক সকাল 9টাতে না হলেও দিনের বিভিন্ন সময় আপনাদের জন্য আমরা অনুষ্ঠান সূচি শুনিয়ে থাকি, কখনো পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি, আবার কখনো কখনো যে পর্যন্ত অনুষ্ঠান হয়ে গিয়েছে, যেমন আপনি সকাল 9টার কথা বলছেন, সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যে অনুষ্ঠান হয়ে গেছে সেই অনুষ্ঠানের উল্লেখের তো আর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি চাইলেও আর সেই অনুষ্ঠানটি শুনতে পাবেন না সেই সময়। কাজেই তৎপরবর্তী সময়ের যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু আমরা তখন শুনিয়ে থাকি। কিরকম সময় শুনিয়ে থাকি? যেমন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6টা 15 মিনিটে সেই দিনের অনুষ্ঠান শোনানো হয়, দুপুর 2:25 থেকে 2:30 মধ্যে সেই দিনের বাকি অনুষ্ঠান পরিচিতি, সন্ধে 6টাতেও আপনি অনুষ্ঠান সূচি শুনতে পান, সন্ধে 7:45 অনুষ্ঠান পরিচিতি শুনতে পান এবং রাত 12:10 পরের দিনের অনুষ্ঠান, পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি আপনাদের জন্য সম্প্রচার হয়। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথা বলি, সকাল 6:10 সেই দিনের অনুষ্ঠান শোনানো হয় এবং রাত 12:00 পরবর্তী দিনের অনুষ্ঠানের কথাও বলা হয়। কাজেই এই যে এতগুলো সময় বললাম, এর মধ্যে নিশ্চয়ই ওই সকাল 9টা, একেবারে ঠিক 9টা বাদ দিয়ে বাকি আর কোনো সময়ই আপনি শুনতে পাবেন না, আমার মনে হয় এতটা অসুবিধা হবে না আপনার। আপনি একটু খেয়াল করে দেখুন, এই সময়গুলোতে নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনি শুনতে পাবেন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এবারে পূর্ব প্রদীপ বসাকের লেখা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে এসেছে। আজ 28 এপ্রিল 2026 সন্ধ্যায় তরজা গান শুনলাম। তরজা গানের এই আসরে শিল্পী যদুনাথ দত্তের পরিবেশনায় তরজা গান শুনে সত্যিই মন ভরে গেল। একজন শ্রোতা হিসেবে এই অভিজ্ঞতা শুধু বিনোদন নয়, বরং এক গভীর সাংস্কৃতিক অনুভূতির স্পর্শ এনে দিল। তার কণ্ঠে ছিল এক অনন্য শক্তি ও স্বতঃস্ফূর্ততা যা তরজা গানের আসল রসকে জীবন্ত করে তুলেছে। প্রতিটি পংক্তি যেন প্রাণ পেয়েছিল তার আবেগময় উপস্থাপনায়। শব্দের ছন্দ, তালের ওঠানামা এবং তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত প্রশ্ন উত্তরের ধারাবাহিকতা শ্রোতাদের মুগ্ধ করে রাখার মতো। মনে হচ্ছিল তিনি শুধু গান গাইছেন না, বরং এক জীবন্ত কথোপকথনের মাধ্যমে আমাদের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে সামনে তুলে ধরছেন। বিশেষ করে তার কণ্ঠের ওঠানামা এবং নিখুঁত ভাবপ্রকাশ শ্রোতার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। কখনো হাস্যরস, কখনো ব্যঙ্গ, আবার কখনো তীক্ষ্ণ যুক্তির প্রকাশ, সব কিছু মিলিয়ে তার পরিবেশনা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আকর্ষণীয়। এমন পরিবেশনা বর্তমান সময়ে খুব কমই শোনা যায়, যেখানে লোকসঙ্গীতের প্রকৃত সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটে ওঠে। এই তরজা গানটি শুধু শ্রবণযোগ্য নয়, বরং অনুভব করার মতো একটি অভিজ্ঞতা।
যদুনাথ দত্ত তার অসাধারণ দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে প্রমাণ করেছেন যে আমাদের ঐতিহ্যবাহী সঙ্গীত

এখনও কতটা প্রাসঙ্গিক এবং হৃদয়স্পর্শী হতে পারে। সবশেষে একজন শ্রোতা হিসেবে আমি তার এই চমৎকার পরিবেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তার কাছ থেকে এমন মনোমুগ্ধকর পরিবেশনা শোনার প্রত্যাশা রইল। প্রদীপ বসাক লিখেছেন সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে চিঠি লেখার জন্য। আপনার এই লেখা যে আমাদের কতখানি প্রাণিত করলো, কতখানি উৎসাহিত করলো, তা তো ওই ভাষায় প্রকাশ করা যায় না। তবে আপনি ভাষায় প্রকাশ করেছেন অনেকটাই যে অনুষ্ঠান আপনাকে কতখানি আনন্দ দিয়েছে, কতখানি আপনাকে গভীরভাবে ছুঁয়েছে, তার প্রকাশ আপনার শব্দচয়নে, বাক্য গঠনে আমরা তার ছোঁয়া, তার আবেশ কিছুটা পেয়েছি। আপনি অনেক সূক্ষ্ম জায়গাগুলোকে ছুঁয়ে গেছেন আপনার লেখনীর মধ্য দিয়ে, যে ঠিক কোন কোন জায়গা আপনাকে কেন কিভাবে এতটা ভাবিত করেছে। আর আপনারা চাইলে নিশ্চয়ই এই শিল্পী বারবার আসবেন আপনাদের দরবারে, আপনাদের ভালো লাগার জন্যই তো আমাদের যাবতীয় অনুষ্ঠান, এ কথা তো আমরা বারে বারে স্বীকার করি। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত কাজীপাড়া হাওড়া থেকে। অনেক সময় অনেক ভালো লাগা কথন শুধু শ্রুতিমধুর হয় না, বহু ক্ষেত্রে স্মৃতিমধুর হয়েও থেকে যায়। আজ তেসরা মে সবিনয় নিবেদনে একটি বিশেষ চিঠি পঠিত হল পত্র প্রেরক সাঁকরাইল হাওড়া রামচন্দ্রপুর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র দিব্যজ্যোতি বসু। তার বিস্ময় প্রশ্ন ছিল ছোটদের জন্য শিশু জগৎ বিভাগ হঠাৎ বন্ধ হওয়ার কারণ কি। উল্লেখ্য, ওই ছাত্রের স্কুলেরই জনৈক শিক্ষিকা, যিনি ওই বিদ্যালয়ে ছোটদের রেডিও শোনার ব্যাপারে উৎসাহ বাড়ানোর জন্য যে অতিরিক্ত দায়িত্ব পালন করে চলেছেন তারও উত্তরটা জানা না থাকায় দিব্যজ্যোতি বাধ্য হয়েই প্রশ্নটি পাঠিয়ে দেয় সবিনয় নিবেদনে। বলাই বাহুল্য, অত্যন্ত দায়িত্বশীল উপস্থাপক সুতপা চট্টোপাধ্যায়ের ভূমিকাটি এতটাই ইতিবাচক মনে হল যে এটি সংশ্লিষ্ট বিভাগে না জানানোটা হয়তোবা জ্ঞানপাপী স্লিপিং শ্রোতারই পরিচয় বহন করতে পারে। সে কারণে সঙ্গে সঙ্গেই কম্পিউটার মাউস খুলে বসে পড়তে হল। এবার ব্যক্তিগত উপলব্ধির কথাটা বলি। প্রথমত আগেই বলেছি, ওই স্কুলের জনৈক শিক্ষিকা, যিনি একটি প্রশংসনীয় কাজ করছেন, সমাজের প্রতি দায়বদ্ধতা স্বরূপ স্বতঃস্ফূর্ত আবেগ ও দায়িত্বশীল থেকে। দ্বিতীয়ত, ছোট্ট বন্ধু দিব্যজ্যোতি যে ভালো ছাত্র এবং যথার্থ ভালো মানুষ হয়ে ওঠার কাজে এখনই আসরে নেমে পড়েছে, তার একান্ত উৎসাহ অন্যদের কিছুটা হলেও প্রাণিত করবে বলা যেতেই পারে। তৃতীয়ত, তেসরা মেয়ের উপস্থাপকের অসামান্য সুন্দর উত্তরটি শুনতে শুনতে মনে হল আমিও বুঝি কোনো এক স্কুলের প্রিয় দিদিমণির অবদ্ধ অথচ মনোযোগী ছাত্রে রূপান্তরিত হয়েছি। দিব্যজ্যোতির প্রশ্ন এবং উপস্থাপকের গুছিয়ে উত্তর দেওয়াটুকু বারবার শুনলাম অনুষ্ঠানের রেকর্ডিং থেকে, এবং এখানেই থেমে না থেকে সংশ্লিষ্ট সকলকে তথা স্কুলের দিদিমণি, ছাত্র দিব্যজ্যোতি এবং আকাশবাণী কর্তৃপক্ষ ও উপস্থাপককে এ অধমের হরিৎ অভিনন্দন পাঠিয়ে দিলাম। সকলে সুস্থ সুন্দর থাকুন। শক্তিশঙ্কর সামন্ত কাজীপাড়া হাওড়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ শক্তিশঙ্করবাবু আপনাকে এই চিঠি লেখার জন্য। এ চিঠির ব্যঞ্জনা ভিন্ন ধর্মী। আমরা সাধারণভাবে যে ধারার চিঠি পাই এটিকে আমার তার থেকে কিছুটা আলাদা বলে মনে হয়েছে। যে অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগা খারাপ লাগা তা তো আপনারা জানিয়েই থাকেন, তা তো জানাবেনই, সেসব তো জানাবারই কথা এবং জানানোর জন্যই আমাদের এই দরবার। কিন্তু ঠিক যে কারণে বিষয়টি আপনাকে নাড়া দিয়েছে, ঠিক সেই একই কারণে আমাদেরও ছুঁয়ে গিয়েছিল সেই চিঠিটি, যার প্রেক্ষিতে আপনার এই লেখা। সত্যি, তবে আমরা তো অনুষ্ঠানের মাধ্যমে বা সেই চিঠির সূত্র ধরে একটি স্কুলের কথা, একটি বিদ্যালয়ের কথা, একজন শিক্ষিকার কথা, তার সঙ্গে আমাদের এক ক্ষুদে শ্রোতার কথা, এবং সেই সঙ্গে পাশাপাশি আমরা জেনেছি ওখানে একটি ছোট্ট গোষ্ঠী তৈরি হয়েছে ওই কাছাকাছি বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে, যারা এই অনুষ্ঠান শোনেন, লেখেন, নিজেদের মধ্যে চর্চা করেন। কিন্তু জানেন তো, আমরা যখন বিভিন্ন শ্রোতাদের সঙ্গে কথা বলি বা কখনো আমাদের যে আমন্ত্রিত শ্রোতারা আসেন বিভিন্ন কারণে, তাদের মধ্যে অনেকেই শিক্ষক শিক্ষিকা থাকেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারি আমাদের শ্রোতাদের মধ্যে এমন অনেক স্কুলেই এই ধরনের পরিমণ্ডল কিন্তু আছে,
যখন কোনো শিক্ষক শিক্ষিকারা আমাদের এখানে এসে উপস্থিত হন, তারা বলেন তারা চিঠি লেখেন তাদের ছাত্র

ছাত্রীদের তারা উৎসাহিত করেন, তাদের ছাত্রছাত্রীরাও কখনো কখনো চিঠি লেখেন এবং তারা রীতিমতো এটা তাদের একটা চর্চার বিষয়, সত্যি এই জিনিসটা হয়। এবং আরো বেশি বেশি বেশি বেশি করে এই বিষয়গুলো আরো অনেক স্কুলে ছড়িয়ে পড়ুক, আরো যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে এই লেখা, নিজের ভাবনাকে প্রকাশ করা সুস্থ সুন্দরভাবে এই বিষয়ের প্রসার ঘটুক আমরাও চাই। সেই জন্যই এই চিঠিটি, এই ভাবনাকে আমার ব্যতিক্রমী মনে হয়েছে, স্বতন্ত্র মনে হয়েছে, তাই এই চিঠি তুলে ধরা আমাদের সেই সব শ্রোতাদের জন্য যারা এখনও ভাবছেন লিখবেন বা যিনি নিজে লেখেন তার জন্য আমাদের এই বার্তা যে আপনার পাশের জনকেও একটু উৎসাহিত করুন লেখবার জন্য। শুধু চিঠি পাঠ হবে বলে নয়, সুস্থভাবে সুন্দর সংস্কৃতির মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করা। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। তাহলে আর কি, চিঠি অনেক রয়ে গেল না পড়া। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এখানেই শেষ করছি, নমস্কার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী বাঁশরী লাহিড়ী।

নজরুল গীতিটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। এবার একটি ঝুমুর গান, শিল্পী অরুণ কুমার চক্রবর্তী।

0: দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা হাসিছে রে, দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা হাসিছে।
1: গানটি শুনলেন অরুণ কুমার চক্রবর্তীর কণ্ঠে। এবারের শিল্পী সুপ্রভা সরকার।

গানটি শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী হৈমন্তী শুক্লা।

গানটি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। আর এই সঙ্গেই শেষ করলাম আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন এ মাসের গান, সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রজাত তরঙ্গে। একটু পরেই শিক্ষাঙ্গন থেকে

0: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। নমস্কার শ্রোতা বন্ধুরা, শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আমরা পৌঁছে যাই বিভিন্ন শিক্ষাঙ্গনে। তেমনি আমি চলে গিয়েছিলাম নদিয়া জেলার রানাঘাটের ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে। শিয়ালদহ থেকে 73 কিলোমিটার দূরে অবস্থিত এই রানাঘাট শহর। শিয়ালদহ রেল স্টেশন থেকে মেন লাইনে কৃষ্ণনগর শান্তিপুর গেদে কিংবা রানাঘাট লোকালে চড়ে প্রায় 2 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে যেতে হয় রানাঘাট স্টেশনে। স্টেশন থেকে হাঁটা পথে 5-7 মিনিট গেলেই পৌঁছে যাওয়া যাবে শতবর্ষের আলোকে আলোকিত এই বিদ্যালয়ে। 1926 সালে স্থাপিত রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় এখন শতবর্ষের আলোকে। 100 বছর বয়সী এই বিদ্যালয় স্বাভাবিকভাবেই অতিক্রম করেছে নানান চড়াই উতরাই। এভাবে এই বিদ্যালয় স্বমহিমায় সুনামের সঙ্গে নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বহুদিন ধরেই। এই বিদ্যালয় সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে, এবারে সে বিষয়ে জানার পালা। তাই শুরুতেই আমি কথা বলে নেব রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্তমান প্রধানা শিক্ষিকা শ্রীমতী বিজয়া রায় মহাশয়ার সঙ্গে।
1: আমি বিজয়া রায় দাস, প্রধান শিক্ষিকা রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমাদের বিদ্যালয় শতাব্দী প্রাচীন, পথ চলা শুরু হয়েছিল বহু বছর আগে। অফিসিয়ালি 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও তারও প্রায় বছর দশেক আগে থেকে বীজ বপন শুরু হয়েছিল। প্রথম যে বিদ্যালয়ের ভাবনাটা ছিল তখন বিদ্যালয় ছিল না, গড়ে ওঠেনি, এখানে ওখানে ভ্রাম্যমানভাবে স্কুলটা চলতো। এই 2025-এর জানুয়ারিতেই আমাদের 100 বছরকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠান শুরু করেছি, অনুষ্ঠানের পথ চলা শুরু হয়েছে এবং রানাঘাটবাসী এতটাই উৎফুল্ল, এতটাই উল্লসিত যে আমাদের প্রথম দিনের যে প্রোগ্রামটা ছিল একটা আড়ম্বরপূর্ণ প্রসেশন, সেটাতে আমাদের গার্জিয়ান, স্টুডেন্ট, রানাঘাটবাসী সকলেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং অংশগ্রহণও করেছেন। তারপরে আমরা সাজিয়েছিলাম আমাদের এবারে 3 দিনের কর্মসূচি নিয়েছিলাম। প্রথম দিন র্যালিটা ছিল, র্যালিটা সারা রানাঘাটই মোটামুটি পরিক্রমা করেছে, একটা যাকে আমরা বাংলা কথাই বলি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের কর্মসূচিতে ছিল যে যেহেতু আমাদের ব্রজবালা দেবীর নামে স্কুল, তারই দানের অর্থে আমাদের বিল্ডিং একদা উঠেছিল, তো তাকে স্মরণ রেখে তার প্রতি আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে ব্রজবালা দেবীর মূর্তি, আবক্ষ মূর্তি স্থাপন করেছি।
0: বিদ্যালয় সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানতে জানতে জানার আগ্রহ যেন আরও বেড়ে গেল। তাই তো এবারে আমরা জানব বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা সম্পর্কে।
2: আমি বাংলা বিভাগের শিক্ষিকা সোমা দাস। খুব ছোট করে সাংস্কৃতিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের বিদ্যালয়ে প্রত্যেক দিনের গুরুত্ব পাঠ করা হয়, তার সাথে প্রত্যেক শনিবার বা আমাদের ভারতের সংবিধান প্রস্তাবনা পাঠ করা হয় এবং এই পাঠের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সমৃদ্ধ হচ্ছে এবং আমরাও প্রত্যেক দিন এটা শুনছি এবং এর সাথে সাথে শপথ বাক্যও আমরা পাঠ করা হয়। আমাদের বিদ্যালয়ের আরেকটা বিষয় যে মনস্বিনী নামক একটি দেয়াল পত্রিকা আছে, সেই পত্রিকাতে আমাদের পুরো বছরের ঋতুভিত্তিকভাবে, ধরুন শারদ উৎসব একটা টপিক করে বা বসন্ত উৎসব টপিক করে নিয়ে আমাদের মেয়েদেরকে দিয়ে খুব সুন্দর করে মানে কবিতা বা কোনো প্রবন্ধ লেখা বা কোনো চিত্র অঙ্কন এইগুলো করিয়ে আমাদের ওই পত্রিকায় খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয় এবং এতে সামগ্রিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এই মানে সমৃদ্ধ হচ্ছে এর থেকে। এবং আমাদের সারা বছর ধরে মনীষীদের যে জন্মদিবস পালন, জন্মতিথি পালন, এটা একটা সুন্দর উৎসবের মধ্যে দিয়ে মেয়েরা খুব সুন্দরভাবে বালিকারা পালন করে। মানে আমরা হয়তো তাদেরকে দুদিন কি একদিন সময় দিই এই প্রস্তুতির জন্য, এবং তার মধ্যে তারা খুব সুন্দর নৃত্য, তাদের সঙ্গীত, তাদের সমস্ত চর্চা এর মধ্যে তুলে ধরেন। এবং এর পাশাপাশি আমাদের বিদ্যালয়ে বসন্ত উৎসব, এবং নিজের হাতে মেয়েরা আবির তৈরি করে প্রাকৃতিকভাবে। হ্যাঁ, সেই আবির তৈরি করে, সেই আবির দিয়েই আমাদের বসন্ত উৎসব পালিত হয়। মানে আমরা কোনো বাইরের কেনা আবির এই বসন্ত উৎসবে ব্যবহার করি না। এটা খুব সুন্দর একটা বিষয়, এবং এটা আমাদের বাইরে মিডিয়াতেও প্রচারিত হয়েছে এবং খুব প্রশংসিত আমরা এই বিষয়ে। আমাদের এই বিদ্যালয়ে কলা উৎসবের একটা বিষয় আছে, যেটা আমাদের সরকারি স্তর থেকে এটা আসে, এবং মেয়েরা সেখানে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে নৃত্য, সঙ্গীত, নাটক, 2D 3D চিত্রাঙ্কন, বিভিন্ন মডেল নির্মাণ, এই পার্টগুলো থাকে, এবং সেখানে আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে ওখানে অংশগ্রহণ করে। জেলা স্তর এমনকি রাজ্য স্তর পর্যন্তও তারা পৌঁছেছে সেখানে, এবং সেখান থেকে প্রশংসিতও হয়েছে। এছাড়াও আমাদের যে মেয়েরা, আমাদের যে ওয়ার্ক এডুকেশনের ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে, সেই ক্লাসে আমাদের ওয়ার্কের টিচাররা মেয়েদের দিয়ে সুন্দর সুন্দর হাতে তৈরি ব্যাগ, তারপরে কুলোতে বিভিন্ন সুন্দর চিত্রাঙ্কন করা, হ্যাঁ, তারপরে সরা, মাটির সরার মধ্যে বিভিন্ন রকম রং দিয়ে কাজ করানো, তারপরে হাঁড়ি বা আমাদের ঘট, যে মঙ্গল ঘট, সেই মঙ্গল ঘটও আমাদের মেয়েদের হাতেই তৈরি হয়। এবং এই যে তৈরি এগুলো হচ্ছে, আমাদের হাতে তৈরি ব্যাগ, তারপরে কুলোর যে ডিজাইন, এগুলো দিয়ে আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সারা বছর ধরে স্কুলে, বিভিন্ন গেস্ট মানে অতিথিদের আপ্যায়নের জন্য আমরা সেই বিষয় জিনিসগুলোই মানে ব্যবহার করি। যেমন ব্যাগের মধ্যে করে আমরা অতিথিদেরকে কিছু উপহার দিলে সেই ব্যাগটার মধ্যে ভরে আমরা তাদেরকে দিই। এতে আমাদের স্কুলের মেয়েদেরও একটা স্বীকৃতি থাকলো, তাদের হাতের তৈরি জিনিস হলো, এবং যারা পাচ্ছে উপহারটা গ্রহণ করছে তাদের মনটা বেশ আনন্দে ভরে যায়। এই সামগ্রিক সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আমরা আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই জন্য আমার ভীষণ গর্ব বোধ হয়।
0: বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার বিষয়ে শুনতে শুনতে ইচ্ছে হলো বিদ্যালয়ের ছাত্রীদের থেকে তাদের সাংস্কৃতিক কিছু উপস্থাপনা শুনে নিতে।
3: আমাদের আজকের গীতি আলেখ্য আমি ব্রজবালিকা।

আবার শুরু হয় সেই চির আনন্দময় সর্বশক্তিমানের কাছে আত্মসমর্পণের পালা।

সুখ দুঃখে ভরা জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকে কত স্মৃতি, কত অভিজ্ঞতা। বিদ্যালয়ের সঙ্গে যে আত্মিক চোখ তৈরি হয় শিক্ষার্থীর, তা বর্তমান থাকে আমৃত্যু পর্যন্ত। তাই তো সে বলে ওঠে।

0: ক্ষুদ্র নিবেদন এইখানেই সমাপ্ত হলো।
1: অসাধারণ সুন্দর একটি গীতিয়ালেখ্য পরিবেশন করলেন রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। গানে রক্তিমা সিংহ, অনুস্মিতা চক্রবর্তী, সম্পূর্ণ বিশ্বাস, অদ্রিজা পাল, অনিশা চৌধুরী, শ্রেয়সী রায়, মৌপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, অস্মিতা বিশ্বাস। আর কবিতাতে অংশগ্রহণ করলেন বাসব দত্তা মজুমদার, তৃষা দাস, নেহা মোদক, দেববর্ণিতা বর্মন, অনুপ্রিয়া সিনহা, সুচন্দ্রিকা বিশ্বাস, অভিপ্সা দে, আহেলি দাস। বিদ্যালয়ের শিক্ষিকাদের থেকে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে জানতে জানতে বিদ্যালয়ের খেলাধুলার বিষয়ে আমাদের জানালেন বিদ্যালয়ের খেলাধুলা বিভাগের শিক্ষিকা।
2: আমি শ্রাবন্তী বিশ্বাস, শারীরশিক্ষার শিক্ষিকা, রানাঘাট ব্রজবালা বালিকা বিদ্যালয়। আমাদের ছাত্রীরা বড়ই ভালো, এরা বিদ্যালয়ে

0: স্বাস্থ্য এবং শারীরশিক্ষার ক্লাসটি অত্যন্ত যত্ন সহকারে মনোযোগ সহকারে পড়াশোনা করে, কারণ শারীরশিক্ষা কোনো শিশুর বা কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক, প্রাক্ষোভিক উন্নতি ঘটায়। অর্থাৎ কোনো একজন ব্যক্তিত্বের সর্বাঙ্গীণ উন্নতি ঘটায় শারীরশিক্ষা। সেই জন্য বিদ্যালয়ে ছাত্রীরা পঠন পাঠনের সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও খুব মন দিয়ে করে। আর আমাদের বিদ্যালয়ে যে বিষয়গুলো পড়ানো হয় শারীরশিক্ষার ক্লাসে, সেগুলো স্বাস্থ্য এবং পুষ্টি, শারীরশিক্ষার মৌলিক বিষয়গুলো, শারীরশিক্ষার প্রয়োজনীয়তা, শারীরশিক্ষার উপকারিতা, তারপর সাপে কাটলে কী করে তা থেকে কিওর হবে, কী করে কুকুরে কামড়ালে কিওর হবে, এছাড়া আয়োডিনযুক্ত লবণ খেলে কী উপকার হয়, এই বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের যেগুলো খেলানো হয়, খোখো, কাবাডি, যোগাসন করানো হয়, অ্যাথলেটিক্সের বিভিন্ন বিষয় খেলানো হয়, যেমন শটপাট, ডিসকাস, এগুলো খেলানো হয়। বছরে একবার ওদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হয়, সেখানে ওরা বিভিন্ন রানিং ইভেন্টে পার্টিসিপেট করে, যেমন 100 মিটার, 200 মিটার, এছাড়া আছে শটপাট, ডিসকাস, জ্যাভলিন, আছে লং জাম্প, হাই জাম্প, সেই সঙ্গে আছে রিলে রেস। এই রেসগুলো হয়, মেয়েরা খুব মানে মজার সঙ্গে খেলাগুলো করে। ওরা জাতীয় স্তরে খেলে, ওরা আন্তর্জাতিক স্তরে খেলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন ওরা পায়। কাজে এইভাবে মেয়েরা বিভিন্ন খেলায় বারবার এগিয়ে যাচ্ছে। আমরা খুব গর্বিত যে আমরা স্কুলের শিক্ষিকা এবং আমরা মেয়েদের এত সাফল্য চোখের সামনে দেখছি, আমরা মেয়েদের তৈরি করতে পারছি। আমাদের একজন ছাত্রী স্নেহা সাধুখা ও আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে UYSF ওয়ার্ল্ড যোগা কাপ 2024-এ, এবং সেখানে ও ফার্স্ট পজিশন পেয়েছে।
1: শুরুতেই বলছিলাম শতবর্ষের আলোকে রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে, আর এই শতবর্ষ উপলক্ষে যে আয়োজন হয়েছিল সেই আয়োজনের বিষয়ে আমাদের জানালেন বিদ্যালয়ের আরও এক শিক্ষিকা।
2: আমি ব্রজবালা উচ্চতর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা বিশ্বাস, আমার বিষয় ভূগোল। কিছুদিন আগেই আমাদের বিদ্যালয়ে শতবার্ষিকী পালিত হলো, এবং সেখানে একটা দিন আমরা রেখেছিলাম প্রাক্তন শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠানের দিন আমরা পেয়েছিলাম আমাদের প্রাক্তন বহু উচ্চতরের শিক্ষার্থী, যারা কিনা আজকে বিভিন্ন জায়গায় কর্মরতা। তাদের মধ্যে সব নাম বলা আমার পক্ষে সম্ভব নয়, আমি কয়েকজনের নাম বলছি। অদিতি মুখার্জি, যে কিনা ভাবাই কর্মরত, এছাড়া মৌসুমি দিকপতি, এই মেয়েটি, আমাদের এই মেয়েটি খুব গর্বের সঙ্গে বলতে চাইছি সে এখন নাসাতে কর্মরতার। সুস্মিতা বোস, সে আমেরিকার একজন বিজ্ঞানী হিসেবে গবেষণা করে চলেছে। এছাড়া আমরা এই দিন পেয়েছিলাম আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী বাসবী ভট্টাচার্য, যিনি কিনা পশ্চিমবঙ্গের প্রথম 3 জন মহিলা পুলিশ অফিসারের মধ্যে একজন।
1: এবারে বিদ্যালয়ের এক বর্তমান শিক্ষার্থী, তার চোখে তার বিদ্যালয় কেমন সে বিষয়ে জানবো।
3: নমস্কার, আমি পৌলমি পাল, রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। ম্যাডামদের ধন্যবাদ জানাই, স্কুলকে ধন্যবাদ জানাই, আমাকে এত সুন্দর একটি পরিবেশ, শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিগত 2 বছর আগে আমি কলকাতার কলা উৎসবে হজ হাউসে 3 দিন সেখানে থেকে সম্পূর্ণরূপে উপভোগ করেছি যে সাংস্কৃতিক পরিবেশ কেমন হয়, এবং বিভিন্ন মডেল প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, গান, নাচ, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের স্কুল এগিয়ে এসেছে। রানাঘাটের বুকে এক ঐতিহাসিক মঞ্চ তৈরি করেছে আমাদের স্কুল। 2 তারিখের র্যালি সারা রানাঘাটবাসী হয়তো মনে রাখবে, এবং তার পাশাপাশি নদিয়াবাসীও মনে রাখবে এই ঐতিহাসিক র্যালির কথা। আমার স্কুলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি, ধন্যবাদ।
1: বর্তমান ছাত্রীর চোখে এই বিদ্যালয় সম্পর্কে শুনলাম, এবারে এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রীর থেকে শুনব তার কথা, এই বিদ্যালয় নিয়ে তার স্মৃতিচারণ।
4: নমস্কার, আমি সুলগ্না পাল, বর্তমানে পেশায় একজন সহশিক্ষিকা, এবং আমি রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন প্রাক্তনীয়। একদম পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আর রানাঘাটে মেয়েদের সবচেয়ে ভালো বিদ্যালয় মানে শুধু রানাঘাট বলবো না, সমগ্র নদিয়া জেলার মধ্যে মেয়েদের ভালো বাংলা মাধ্যম বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম আমাদের রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 2007 সালে আমি এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোই। স্কুলের শেষ দিনটা আমার কাছে ভীষণ ভীষণ কষ্টের ছিল। একটা স্কুল তো শুধুমাত্র ইট কাঠ পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি একটা প্রতিষ্ঠান নয়, এর সাথে জড়িয়ে থাকে অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক স্মৃতি। আর আমাদের বিদ্যালয়ের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে তার সাথে বিদ্যালয়ের বর্তমান ছাত্রী শিক্ষিকা সকলের যোগাযোগ সম্পর্ক খুবই সুদৃঢ়, এবং আমরা যৌথভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে থাকি, যেমন বস্ত্র বিতরণ, বিপন্ন রোগীদের পাশে দাঁড়ানো, মেধাবী ছাত্রীদের পাশে দাঁড়ানো, হেলথ ক্যাম্পের আয়োজন করা, এরকম নানা কিছু। আর আমি প্রত্যাশা রাখি যে আগামী দিনেও আমার বিদ্যালয় আরও অনেক অনেক এগিয়ে যাবে। একজন প্রাক্তন ব্রজবালিকা হিসাবে আমি গর্বিত।
1: শতবর্ষ উপলক্ষে এই স্কুলে রয়েছে নানান রকম উদযাপন, সেই উদযাপন সম্পর্কে এবারে আমাদের জানাবেন বিদ্যালয়ের শিক্ষিকারা।
5: আমি জ্যোতিকা সরকার, এই বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা। আমার বিষয় সংস্কৃত। আমাদের বিদ্যালয়ের শতবর্ষ চলছে, উদযাপন চলছে। শতবর্ষের আলোকে আমরা বিভিন্ন রকম প্রকল্প নিয়েছি বিদ্যালয়ের স্বার্থে। বিদ্যালয়ের আগে থেকেই অনেক প্রকল্প চলছিল, যেমন সৌর গরম জলের ব্যবহার করে মিড ডে মিলের রান্না হয়, সৌর বাতি জলে, জলভরো প্রকল্পের বৃষ্টির জল সংরক্ষণ করে বিদ্যালয়ের বাগানে ব্যবহার করা হয়। এছাড়াও নতুন একটি প্রজেক্ট, বৃষ্টির জল মাটির নিচে সংরক্ষণ করে ধীর গতিতে, বৃষ্টি না হলেও অমৃত কুম্ভ কানন জলে সিক্ত থাকবে, প্রখর রৌদ্রেও যাতে কানন জলে সিক্ত থাকে সেই কথা ভেবে মৃত্তিকা কুম্ভে জল প্রবেশ করানো হয়। আমাদের বিদ্যালয়ে নানা রকম সবজি ফলে থাকে, যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কুমড়ো, বেগুন, লঙ্কা। বর্তমানে বিদ্যালয়ের সবজি বাগানে আমাদের টমেটো, লঙ্কা, বেগুন এবং কুমড়ো ফলছে, আর এই ফসল মিড ডে মিলের রান্নায় ব্যবহার করা হয় যাতে মেয়েরাও খেতে পারে।
6: আমাদের অনেকগুলো কাজই আমরা ইতিমধ্যে করেছি। যেহেতু এত বছরের পুরনো একটা বালিকা বিদ্যালয়, আমার মনে হয়েছিল আমাদের স্কুলে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন থাকা দরকার, এটার একটা তাৎপর্য আমি অনুভব করেছিলাম। তো সেই কারণে আমরা 2023-এ সম্মিলিত প্রচেষ্টায় একেবারে ডেমোক্রেটিক ওয়েতে সভা করে প্রাক্তনীদের ডেকে এবং আমাদের এমসি কমিটি, পুরনো আমাদের সমস্ত টিচার সবাইকে নিয়ে আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন গড়ে তুলেছি। এটা আমাদের স্কুলের একটা সাফল্য। ওরা প্রত্যেক বছরই উৎসব করছে, পুনর্মিলন উৎসব করছে, এবং সেখানে সত্যি একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই মিলেমিশে আমরা স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
1: বিদ্যালয় সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানে বহু বিষয়ে জানতে পারলাম, আপনাদের জানাতে পারলাম এক শতাব্দী ধরে এগিয়ে চলা এই বিদ্যালয়ের বিষয়ে। এভাবেই আরো অনেক শতাব্দী সুনামের সঙ্গে, সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক এই বিদ্যালয়ে। এখানেই শেষ হলো অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী সুকন্যা গঙ্গোপাধ্যায়।

নজরুল গীতি শুনলেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী গীতা দত্ত।

গানটি শুনলেন সুধীর লাল চক্রবর্তীর কণ্ঠে। আধুনিক গানে এবারে লোপামুদ্রা মিত্র।

গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন আধুনিক গান, এখন শুনুন ছায়াছবির গান। প্রথমে অগ্নি পরীক্ষা, ছায়াছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন অগ্নি পরীক্ষা ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে অজানা শপথ ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায়।

অজানা শপথ ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শত্রু ছায়াছবি।

শ্রোতৃ, ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আশা ও ভালোবাসা, ছায়াছবিতে কিশোর কুমার।

শুনলেন আগুন ছায়াছবির গান আশা ভোসলের কণ্ঠে। এবারে অমর প্রেম ছায়াছবিতে অমিত কুমার এবং চন্দ্রাণী মুখোপাধ্যায়।

শুনলেন অহংকার ছায়াছবির গান অমিত কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। দিল্লির খবর একটু পরেই।

0: local movement, the Prime Minister stressed that self-reliance and organic farming are essential for India to achieve its Viksit Bharat target by 2047. Tamil Nadu Chief Minister Joseph Vijay held a meeting on the law and order situation in the state with senior government officials in Chennai. He was briefed by officials from various departments on the current situation. Mr. Vijay also resigned as the elected member from the Trichy East constituency, submitting his resignation to the Assembly Secretary Subramanian. The TVK chief had won Perambur and Trichy East seats in the recent Assembly polls. Meanwhile, with the State Assembly set to begin tomorrow, DMK Legislative Party members held a meeting under the leadership of Party Chief M.K. Stalin. Union Home Minister Amit Shah reviewed the country's preparedness to deal with possible floods and heatwave conditions. Chairing a high-level meeting in New Delhi, Mr. Shah assessed the readiness of central government agencies, reviewed early warning systems, resource deployment and inter-agency coordination to ensure zero loss of life and minimal loss of property. The minister also reviewed the progress of long-term flood mitigation measures being taken across the country, including protection of critical infrastructure projects, river management initiatives and scientific advancements in forecasting. In Uttar Pradesh, Chief Minister Yogi Adityanath expanded his cabinet with six BJP leaders taking oath as ministers. Additionally, two ministers of state were elevated and assigned independent charge. Governor Anandibeen Patel administered the oath of office and secrecy at a ceremony held at Jan Bhavan in Lucknow. India and Trinidad and Tobago have signed 8 agreements in sectors including tourism, healthcare, infrastructure and Ayurveda during External Affairs Minister S. Jaishankar's 2-day visit to the Caribbean nation. Ministry of External Affairs in a statement said MOUs were signed between the two sides for solarization of Trinidad and Tobago's Ministry of Foreign and CARICOM Affairs building, vector control, infrastructure upgrade of Nelson Island where the Indian immigrants were stayed initially, and for setting up of an Indian chair on Ayurveda at the University of the West Indies. In IPL cricket, Royal Challengers Bengaluru defeated Mumbai Indians by 2 wickets in Raipur. Put into bat first, Mumbai Indians posted 166 for 7 in their allotted 20 overs, riding on Tilak Verma's 57. For Bengaluru, Bhuvneshwar Kumar claimed a 4-wicket haul. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন আপনাদের জানিয়ে দেব আজ 11ই মে সোমবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, বলবেন ডক্টর পূর্ণিমা হালদার। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে একটু খেলেই পেট ভার, বলবেন ডাক্তার দেবাশিস মিশ্র। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং কল্লোল কোণার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে সমর্পিতা সেনগুপ্ত। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, 8:20 বাংলা কথিকা, বিষয় গল্পের আড়ালে বাস্তবের রূপকার উপেন্দ্র কিশোর, বলছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা শ্রাবন্তী মৈত্রের উপস্থাপনায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় এবং সৈকত গুপ্ত, 12:00 আধুনিক গানের অনুষ্ঠান, 12:15 লোকগীতি, 12:35 অনুজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান, 1:50 মহিলা মহল, থাকবে অন্দর সংবাদ, অতিথি খাদ্য সমালোচক শর্মিষ্ঠা দে, উপস্থাপনায় ব্রততী দাস।

দুপুর 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় 10ম শ্রেণীর গণিত, পাঠদানে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষিকা অজয় বৈদ্য, সঙ্গে 2 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে কৃষি বিষয়ক অনুষ্ঠান, কৃষিকার্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ক সাক্ষাৎকারে রতন মুর্মু। 6:15 লোকগীতি। 6:40 কৃষি কথার আসরে প্রথমে শুনবেন নোনা জলে মাছ চাষ ও খাদ্য ভাবনা সাক্ষাৎকারে ডক্টর তাপস কুমার ঘোষাল, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। এরপরে রয়েছে জিওল মাছের প্রজনন সাক্ষাৎকারে কল্লোল কোদালি, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয়ে রক্তচাপ নিয়ন্ত্রণেই সুন্দর জীবন, অতিথি ডাক্তার নীলাদ্রি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, 9:30 দৃষ্টিপাত, বিকল্প জ্বালানির সন্ধানে, এই বিষয়ে ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, সম্পাদনা ও প্রযোজনায় দেবর্ষী ঘোষ। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 10:00। 10:30 নজরুল গীতি, 10:45 রজনীকান্তের গান, 11:00 আধুনিক গানের অনুষ্ঠান। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ। 11:40 খেয়াল। আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, 6:25 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 107তম পর্ব, 6:45 ভজন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি, 8:45 আধুনিক গানের অনুষ্ঠান, 9:00 আধুনিক গানের পরবর্তী অংশ, 9:10 রসধারা সবিতা পোদ্দারের উপস্থাপনায়, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দীপাচন্দের উপস্থাপনায়, 11:10 সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে গুজরাটের সোমনাথের প্রভাস পাটনে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রদত্ত ভাষণের দ্বিভাষিক ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে। দুপুর 12:00 সুরভি সবিতা পোদ্দারের উপস্থাপনায়, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গে দীপাচন্দ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গে দীপাচন্দ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 অতুল প্রসাদের গান, 5:20 উর্বশী পুনম সিংয়ের সঙ্গে, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুল গুলশান, উপস্থাপনায় পুনম সিং, 7:10 শিল্প সংলাপ, চট শিল্পে এক সফলতার কাহিনী, এই বিষয়ে শুনবেন মহুয়া রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী ওয়াটোপ্যাল, 7:30 দর্পণ পুনম সিংয়ের উপস্থাপনায়, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শ্রীরূপা সেনের উপস্থাপনায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা,
দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 11 সেকেন্ড। জয় হিন্দ।